Funkaham. Lang sugo joto kena tong nae mari kicing ti tak kubu sono. Kak leo tini ni jora noru joto no kaham kering no tong nae nae. Au tini kokti shalba. Kokti shalo to ceng joto no. Hati barsani joto shamu hung pai nae kisa leng lamani jora nok nok ni bagai jora lamani jora. Au tini ni shal joto ni bagai no kaham thung kaham lai thung. ও শরীমানি বিসিং তিনও চিনি তিনি পান্ডানো চেনা থাঙি তঙ্গ তিনি পান্ডাওনর বই তঙ্গ আং শিল্পী তিনি ভাইন হচ্ছেন কপংম কপলাম সালাই নাই পান্ডাক নাই তোমার রক সারা সপন দক মেগা হার্চ এফ এম উচ্চয়ন্ত ফাইডে হেকে শালব্রম নিহাই সং তিনি বপইলা রসামুং খানামানি ইয়াগুলো ন চিনি পান্ডানো চেনি রে লাইনাই ফাইডে হেকে রসামুং নরক চতনি বাকি

0: Vậy.
1: Thằng này thật sắp tới này mới hấp lên mấy à? Cái ông bà hải đại hô thì
0: Ông này sáng
1: đang
0: chín
1: tông
0: ní
1: bạch
0: cọc thuốc bỏ hai miệng tông mani tôi tao cô cọc thuốc chín nào đó mà này cả hôm cái cọc say mi à mang duy mi à ông hay tông mani
1: à
0: ông
1: ông
0: này
1: bà
0: bao cái
1: hải
0: cọc say mi à ta ừ.
1: cái tin này topic đó ông không mà đó cái thế mà nói chuyện lại mà nít xa lại mà nít nữa
0: Abo kasunani chai, abo sini shakni
1: à
0: bagai
1: phải
0: chai.
1: cái cá này abo
0: Ừ.
1: à từng sau năm tháng cái đó từng scribe cho nên mình nó coi sẽ gửi thì nè họ đã đọc sau có cái thế mà này cái là mất tổng mà này
0: Ừ.
1: để biết được nông mà nè cho ăn nông mà nè ta bố cái ta mà còn đi ta mà rồi ác rồi
0: Ào,
1: nên
0: có băng
1: abo
0: mà
1: nó
0: xì.
1: cari vượt ta bố tôi drag mua có tôi kisu ông khar thế cả
0: Ừ.
1: এপনা সঙ্গে আগে নুক মানে কে বিড়ি বাই বিড়ি দুমাতে সোয়াগ থেকে বা সব আপন নৌকু গোতা কে আগে ও আবো হাই খাই যাগো আগতরাই প্রসেস আবো হাইং থাকা আমা আন দুমা সঙ্গ নাগরা দি প্রায় হাইং ছাউতা কে আং দুমা সগুই আমন মার ওকে ওয়াইনে ওয়াই থাম সগুই তর খা সামু কে ওলো খা আং বুকিসা কোসুই নাই না মুসু খাতা কে বা ওয়াইনে ওয়াই থাম কোসু জাগতিং খা ফগমা সাইমার খা একে জেফর আমা আন দাগে খা কে আং খসা খনে খতামসে কোসু কোসু বুইছি বনে ইয়া ফের কে আবো হাইকে ন থক মানে মানে ইন্টারেস্ট ইন ফাইকাতা
0: আও
1: একে
0: আবো
1: আমা তো
0: ওয়াই শা
1: শুনে
0: ওয়াই
1: ইয়া
0: নেই উঙ্কো খাই যে কোনো মানে ন সং ইউজ খাই কাং কে লয়িং ই থং
1: হাই
0: উতাব
1: মানে
0: না
1: ইয়া দেবা কে হি আবো হাইকে ন নুংজা তো ইং হা ওলা হকে তাং খা তে কিছা তর খা কে বিড়ি রো কোসু বুই নাই যা খা নানা রকম তং খাতা
0: হুম
1: কে বেলাই কেন ও রং তো আছে রং না রব মানে একদম কিসে তরুইছি 10-12 বছর কে রং না থাং বা কে আপ্র রং নগ থাই আছে গাংসে বিড়ি কুসুব জাগ রং তং খা তো সাময়া মেয়া তাং তাই না লাজ মান কে অল হংকে তাং খা আনে আ ইয়ং নি বুথালা ব প্রাইভেট মাস্টার ইয়া দে বা বত সাইমান আং কুসুব বিড়ি হি
0: হুম
1: কে বা আনে অর পরে খা কে নং একদম বহাই ন অ্যাভয়েড মা খাইনে খোঁজা খাতা
0: আ
1: কে বা আং তো কিসে কিরিমা র কবাং ট্রাই ফ্র ওকে ওলকে আইয়ং তলা নিবু সালা দা দন কিরি গুই ন আনি মাসাল ন ওন কিরি গুই আং
0: হুম
1: ইয়াকার মা র খাতা
0: ও
1: কে হাইনে বাগাই ন ইয়াকাক না নি ছাক নি ছাকাও বুকি সানাল নাঙ্গো তং সময় তাঙ্গে আবরং ন আং তেই না সঙ্গিয়া হেকব নুং সঙ্গিয়া অব হেক লাইগো
0: হুম
1: তং সময় তাঙ্গা নি নাঙ্গো তা পইলা
0: আও
1: স্টেপ কে আবো কে সেকেন্ড স্টেপ হকে তং তাব রম দি তাই সিয়াং সাই থামনি যদি কিসা পিরি ফনাং তো গ্রা দি হর খক তব দি গ্যাস লাই তো গ্রা দাং কিসা পিরি নুংগ্রা না করে তরাই খমাই নি বুতকাং রগো তং অবরং
0: দাগি
1: নুংমারো
0: মানি
1: কে বা কে
0: দাগি মারক
1: কেফে
0: চাই
1: মানে আগে মারক তাইয়া তা কে
0: হুম হুম
1: পুরুক মানে বুঝতাইয়া
0: আ
1: কে সং সাইমান বইনি বস প্রব তা ইনি আগানানি বস প্রব চং মাই খান নু খান নু প্রব নু গিয়া খান নু লাইক সাই
0: হুম
1: নাও কে সং কে নাও বু আছে আলাই দা রি রুম রও কে বা আজে বুথা বুতি পরে মানি দং মানি জাগা ও নু নং লাই গো তা লাই গো তাপ ও ভাই ন তা কামি রও গো কে বা
0: আও
1: কে আবো আইকে সং বা কাহাম ন নু গু সরং গো ত্রাই রও ভাই আতে বা হাই
0: হুম
1: ন
0: হুম
1: নু গু মানে বাগাই ন সং আবো হাই রও ন সং কতাল কে সং ওয়ান সো নি নাং খা যে সং খামিয়া মানে রং ন ত্রাই রং ন যাতে খুব তুই বু খনা রিয়া বকল বাই বু কোনো গিয়া আবো
0: আও
1: হাই সিনি ওয়ান সং মুর অফ ফাইনা নি নাং গোতা কে কাহাম কাহাম রঙ্গই তেই আবো সিমিয়া সং তাবো তাহ নাই যে ও ত্রাই হামিয়া যে তাক তো কবাং মা
0: হুম
1: আবনো জানি যা মা বুফা ভাই কে আনি ত্রাই খনাই ভাই উম তং সাম নুই তং দে তং ইয়াতে আবো বুয়া মু ফাঙ্গই সাইমানা নি বেলা কে ককতা
0: আও
1: আং সাইমাইয়া আং সিয়া আবো ভাই কে তং ওই তাবো নি এই যে সালো বা তং দরাও সুক্রিয়া
0: হুম হুম
1: বেগই
0: হুম
1: বেলা কিনা আবনো চুং যারা হদানি সিজাং নুক জাগ বরং নবো হাই ক্যাম্পেইন রক থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম রক থেকে তিনি বরকন যে ও যে কেফেক মানে নেই কেফেক মানে বাই নেই তিনি হদা দফ দুই তং আগনি তং থাই চাত এই কমাই থাই আদে বাবু হাই কেন
0: আও
1: আবনি বাগই নে সুন অপরগ্ন সুন তিনি বুথা বুথই যাতে ভবিষ্যৎ

সাল। পালাইজাকি তঙ্গ এবার হানি মানো ওয়ার্ল্ড নো টবাকো ডে পালাইজাকি তঙ্গ তিনি ফেকজাকাই মানি চা মানি নংমানি সাকনি বাকি বেলাই ন চায়া আবনরুগী লুকরক ন হজাক খাইনানি বাকি ও সাল নো বিশি ব্রুম নো তিনি নাহাই সাল পালাইজাকি তঙ্গ আবনু কারিব আঠারোশো আঠারো এবার এইটিন বিশিনি তিনি নিহাই সাল নো বাংলা কক বাই সৈজাক পুইলা কক্ত মাবলাই সমাচার দর্পণ শ্রীরামপুর নিশিমি তেখলাইজাংমণি সাল ও সাল নিশিমি ন পুইলা লুকুরক কক্ত মাবলাই নিমানো আবনু কারি আঠারোশো আটান্ন নিয়েখবা এইটিন ফিফটি এইট বিশিনি তিনি থামচিসা সালনো লন্ডননি ওয়েস্টমিনিস্টার পুইলা বিগ ব্যান জরা খকনি গরিনী খরাংন খনার জাগো আবনুকারী তিনি নাহাই সালনো প্যারিস আইফেল টাওয়ারনি চেঞ্জাকমানি সাল অবংখা এইটিন এইটি নাইন বিশিনি তিনি নাহাই সালনো আবনুকারী তঙ্গ নাইনটিন থার্টি ফাইভ বিশিও তিনি নাহাই সালনো মুঙ্গনাং টকেন স্টুডিও টুয়েন্টি সেঞ্চুরি ফক্স ন সংচাই রাজাকমানি সাল আপনারগী যত লোকরক সাইমানো সেভেন্টিন টুয়েন্টি ফাইভ বিশ হংকে মারাথা মুলুকনি নাইকল নাই বাবাগ্রা জগ আহল্যাবাই হালকারনি আচেমানি সাল হানে পালাইজাগি দব এবার মৈতো খাইজাগি দব আসুক জরা সংখানা লাইকা লাইথাং জগ বিশি দগ এবার তিনি নিহাই সাল নামনি বাকি মৈতো খাইজাগি দব আবার রোগী ককিসা

আও হাইনি খরঙ্গ চিং দাবো খালায় সাক হামনো রোগে কক ইসা সাক হামনি কক চিং তিনি খালায় লং ক্যান্সার এবার ফুসফুস নি ক্যান্সার মানে অবনো রোগী নাই কক ইসা ফুসফুস নি ক্যান্সার অংমানি এবার লং ক্যান্সার অংমানি অবকাইসা এবার কিনি ফুসফুস ন গবং কুখে সেল নি বাংমু এবার রবগী থাংমু অবো হায়ুনে ক্যান্সার রোগ নি বিশিং কাইসা দাল নি নখব জাগো অবো গবং কুখে ফেক জাগনাই মানে নঙ্গি চানাই রোগ নি বিশিং ন গবং কুখে অ বেমার মানে নক জাগো চিনি ফুসফুস অংখা স্পঞ্জ হাই অবো চিনি খাকলাবনো দঙ্গো চিনি হামা না থানি ইয়াকার থানি চুবাও অবো চিনি শাকনি বিশিং গ্যাস এবার নবর্ণ ফিল্টার খ্লাই নানি সামু খ্লাইও অক্সিজেন নো নানানি দেয় কার্বন ডাইঅক্সাইড নো দেখলাই নানি সামু বুখলাই দঙ্গো গবং কুক বরক নো তাবক ও বেমার বাই কপ্রব সাকি দঙ্গো আপনি বাকি ও বেমার খাঙ্গাই ভাইকে চিং সিনি নাই ও বেমার খানে কিসামিসা বড় রকম সাগো যে সিনেমং নুংমানি এবার সিনেমারে নুকজাকমানি আবার রকম খা যে বরক নিশাগো অঙ্গ বিনি খরাং সেলাই জাক মুং নুকজাগো কিসাকেন লেংজাকমানি এবার কেবল লঙি থাকমানি খাকলব কিসাখেন ইনফেকশন রকমানি কুচুকমানি গবং সালরমই বিথি চাফানো হামিয়া তাইব কুচুকা হংকে থুই ফাইমানি বনুকজাগো ব্যাক রেং সাজাকমানি ইয়াকুং ইয়াক রক এবার জোড়া জোড়া রক সাজাকমানি হামানা থানি রহর থানি জঞ্জাল এবার কেবা কেবনি কেবা আস্তমা আমহাই রক বনুকজাগো শাক হেলেঙি থাঙ্গো আতুম সানো অমরকাই নুকমারি রক নুকজাকা হংকাই ও বেমার অংনানি বেলাইনো সাম্পাও এবার অঙ্গি ফানো মানো হইনি সাবই মানো আপনার কারণে তামনি বাকি ও বেমার অংকুক হাঙ্কাই নুখুঙ্গো কেবনি অমহাই বেমার অংজাক টংকা হাঙ্কে আবো বেলাইনো অংনানি দও এবার সলই মানো এইচ আই ভি বেমারক মানজাক সাক গবং রমুই বিথিবারা রক চাউই টংকা হাঙ্কি

0: আও তাবু খানালে কিসান অবর্তে পানি কক তিনি নখা চুমি কপাল চকানো তাই কড়ং সা কড়ং সুথায় ফেরাং ককই ওয়াতে ওয়াইফানো মানো তিনি নি সালে তঙ্কমানে মারি সাকাও তঙ্গানো থামছি বা ডিগ্রি সেলসিয়াস তে খামাও তঙ্গমানো নৈচি বা ডিগ্রি সেলসিয়াস তিনি ফুং জড়াতেই তঙ্কমানে মারি নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নুকজাখা নকবারও শিবকমণি মারি রাও চুকু চিথাম সাকাও তে খামাও খা রাও বা চিসা তাই লোকলগ্ন হজাকলাই জাগো ত্রিপুরা হাস্তিনি গবংমা থায়ন ফেরাং কগিনই ইসা মিশা ওয়াদি ওয়াই বমান হনিনি হজাকলাই জাগো আসুক জরা সঙ্গ নবর দেবনি কপ খনা বাখ্যা
1: আও ফাইডিং গেছেন নবর দেবনি কগল খানা মানে এগুলো তাবো খানা লাইনে সেবক বরক দলাম মানে কক টিপিএসসি হাইকবা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা হাফাংনি বেখাক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ও সেবক দলাং জাগে দঙ্গ আরও বুকসা আজক থাই দঙ্গ কাইবা রেংবারি এংনাই গসিজাক ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইজাক তাই বাংলা কক ককথাই মানজাগ নাংনায় অমরং নাংনায় নখা বিশি ব্রেজিনী বিশিঙ্গ

0: আও হেনহাই চিং কি বুলি ভাবিবা চিনি শালকামা পান্ধানি বেচিব হেনহাই চিং তিনি শালকামা পান্ধানি বেচিব তিনি নি কক প্রথমা আর কি ককলাম শালাই নাই তিনি নি কক প্রথমা চিং ককলাম শাই টংলাম মানে হিংকা হাঙ্কাই ফেক জাক নাই মানে চা মানে না মানে তিনি শাক নি বাগে হামিয়া অবনো কাশুনানি তে কাশো থানি চিনি তাম খাই থাই অবরঙ্গ ঢুকি ন চিং ককলাম শাই টংলাই হঙ্কাই তাকে সে কক দুঃখ তাবুক অজরা পুলা ফাই টংহা নাই না সাবতং হ্যালো হ্যালো
1: ফুংকাহাম ম্যাডাম
0: ফুংকাহাম তাকুক নন লাম সগো
1: ফুংকাহাম ভাই তিনি টপিং ও তিসাইন তে দাম সাবান তিনি হাইং হাদা কেবেং মু হালন পি চালাই দাম হাইং না বলা না
0: আই ই দ
1: ও হাতা হেক বাসেন দু মাসান হুকা হকুক পান হুকা অমুজে বসে হামিয়া আপন বুসি মানে ইয়াগুলো ন বড় তিনি রাষ্ট্র সংঘ হাই সংগঠন অবন সালসার সালপন পালাই বরং কিসা শিকার হওয়া না শিকার না নাঙ্গো হনে বড় রিয়ালাইজ করে কেন তাবো কাজে সিং আপন যত কম বেশি ছিও অকুক নমানি দুমা নমানি বিড়ি নমানি সিগারেট নমানি একবার হাদা সামানি আবার তিনি শাক নিবা বেলাই হামিয়া আপনি লগে লগে সিং বুইনিব হামিয়া খালায়ো আং শাক তো হামিয়া নুই দঙ আপনি ইয়াগুলো বুইনিবাগে বসেন বেলাই সে হামিয়া খালাই দং আনি কিসা ও নেশা বাড়ি আনো কিসা ফেক মঙ্গাই রাঙ্গি তো বাইও না বাইও গোবাং মা তাবো ক্যান্সার রঙে ফের একেবারে রিজন

0: kobangma jagao rehab center ro khuluk jakha borokno kaham khlainani baga haifano amtui tongphano se abo tongui bo kri bebaksano tamni ngai borok waisa ama hai loyingi thanga kai abon yakangani belaino togo ang khaklayo chini tripura hasteo ama hai kaisa amsai krina je jagao tabuksuk jora bororok phekjane manikani chawi lama kama kha eba nok nok ngo jengjal ngi tongo ama hai nokhung kri kri na hanai nai tamni hingang kai choto jagana tabuga ba kobli tongo chini shikla chara rong ba bisi of hexagon mani chawi nai hamyang mani hello
1: funga ham beta
0: funga ham takong no lam shogo pandawo
1: ham bai
0: no ba do ok o jara kare mani ba ge
1: abo hai je tu bhai mani ba ge topic dai ham bai madam no ba
0: aw
1: o to ke mani obo to kaisa chini dopani ba ge obo busu hai ing jakri
0: aw
1: ye ba o busu no belai keno ham jak lai o ang ko a busu no kusu bisa mani hai ja aw to ak ka jai chan da kusu bisa khang kai tamang samang lai chang o nei hai ji kin su wa ba gabono tabuk belai no one ma chincha kirma chincha aba hanyong i chungha tini dopani tani orta o je kefek manai kai kabang malang ma sai thanai tongo iko swag mani bising te o drak na mani bising te ko baksa baksa swag mangai kumai kin thangi swag nu namang namang no ab dingi bini liver toroi bini lungs dera wo yab dikit thai thanai iko tongo tadi no pai thanga kai তাই আপনো কারই তাবুক যে ভাবে খাই আবু বসে যদি খেয়ে বাড়ি টঙ্কা আব সানা হামিয়া ও যে তা কেফে মানুষ সুচি সুখাক মানে বড় কোনো মুখাপানো আবু বাদ নেই করই সোহা বোন নঙ্গ ওই নিমি আবো সিগারেট নঙ্গ খনি চাব তাই আবো সুখাগো আবো বথামাই আং ইছাঙ্গো তুমি কেবিং ইছাঙ্গা আমতে হেরং ইছাঙ্গা দেন নক নুকুং কানা তংমানি কুসুকো খাই তাইসা হামকু হামতো তো খাই কামকো কো খাই কানা তংমানি কাইমি আং তংমাইছা আমতে হেরং ই
0: বসাবা তেনি
1: যে ইন সেরাই রক নো তাবু বেলাই খনো ইয়াফনি বিসিং তো না নাঙ্গা ও যে ওকো মাফা সংরক্তা ইয়াগার ককরই আমতে হেরং ইছাঙ্গা গাই কো যে থাইং মেদাম সামানি রিহ্যাব সেন্টার তো কবাং মা থানিও নো ক্রক জাক তংগো আইপনার হেড সেন্টার তনিরি খেবলা তনিরি ইয়াকই হামকা ছয় মাস তন নাই এক বছর নাই আহে রকম সাবই তনি ওই তাই সাথে ওই ফেই ওই ফেমে ইয়াক লোকনো তাই সে আহিনি আহিং থাঙ্গো তাই পয়সা সব ইরি ওই সব ইরি হামকা নিতে হেতো ওই ইয়াম থাকে তাই সে ইংস থাঙ্গাও কা দে ওয়াই বস বরং দাসে না ইয়া বুমা বুফাসো গে নুখং নি তা মুং সেনা নুখং কানা কাই তে মানছিনো তাই
0: ওয়ানা চিন্তা বাঙ্গি থাঙ্গো বড় রকনি বুমা বুফাসং নি আপনি বাকি তো থুই মেয়া চাই মেয়া সরি হামি আর আমার হাই রকম থাঙ্গো তা
1: আপন যত্ন পালাই আপন তৈ কাশ কাশ লাই না কই আস মাস উঠে ইংলাই তো আজি সঙ্গ বাকি খাই অঙ্কো লাই না নই দাম জানি ব অঙ্ক কমিটি রকমই অঙ্ক খালাই সংলাই
0: ড্রাগস আনাই রক ন রম লাই না কাইসা আমি মথারক খালাইমা রক নুগো কামি কামি
1: বাক্সা বুমা ভাজং খালাম আনি চেরাই সঙ্গিয়া আনি চেরাই তাহিয়া খাই আপনি হিনাই বতঙ্গ আপনি হিনু বাক্সা ইক খাবো নাম জাগে সঙ্গ আবো সামু খাম খাই থাকতে নিও খাই তোমার যাও আহ রক খাবে বেলো বেলো লাই আবো বাই থাকতে আবো হাই বদল বাই থাঙ্গো আবাগ যত যে বুমা বুফা হিনজাই রক আবো বরক বাকি ফাইজে নাম আজি সঙ্গ বাহাই তঙ্গি তাই চুক লাই যা যত থানজাং লাই তোমার সানাই তোমার যাই ও যে কেসে

0: ஐயா அண்ணிலே அன்னைக்கு தொங்க ரொம்ப போற போக்கு போறோம் சாப்பிட்டு আজি তুমি তো মনৰ ৰৈ বাকচা
1: চাথু চাই আথু আবো ই মানা খাইনে নাঙো যত
0: আবো ফাল পাই আবো ন কিছা ৰক লাই না না লাই না না চম লাই না আবো হেৰক লাই না তা গো সেৰে ৰব বৰ বৰ কোনা নাঙো সঙ তাম নি বাগে অবা হাই কি সঙ বে বে ৰগ অবা হাই খাই কিয়া তাম নি বাগে অবা হাই রং তুম না বা হাই খাইনে বা ন সাউই বৰ আবো হাই খাই তালাং গৈ বৰ পাইও আকো গা ফাই ৰহনাই যে আসল মহাজন কে বখেবা কানো কাব আবো দুই তালা তিন তালা পাঁচ তালা ছয় আবো থাংক বিনি রং খাই আবো বম মনে ইসব আবো রং সে লেখাবাই বিনি রং লেখানা সে তৈকু মনে বরক সেতো আপে ওই আবো হাই খাই যেভাবে খাই কুসুব জাকা আব সান মতন করে আসে রে রঙি কো পরি তং রো তাহম গাম কো পরি তং মানে আবো মা বহা সঙ্গে বং এমাং নুকা এমাং ন এমাং মুখ থাকাই বাকি আমাং বাই এমাংগুলো কমাই থাকা আমি হেঁই থাকবো ইয়ং রং রং রং থাকা বিমা
1: বমা
0: থই দো ম্যাডাম তো আবু বেলা ওয়ান মাস হিসাবে সেরে কাম কাহাম রো হ্যাঁ বাকসা কলেজ পড়ি তোমায় বাকসা টুয়েল জোরা পড়ি তোমায় রো আবো পরিমানি আবু ইমানি সাক বেলই এবন আবো রাম সুগুই বখং খাই থাকবো আমি উল হাই আবো বুজরাও তাম সাই মিয়ে তাম তিনি দোকানে বিশিন গো অ বড়ি বসার কথা বাঙি চঙ্কা খাবো ফালো বড় গা কোন নাম নাহার নাবো তাই দাসা নেই করে পত্রি পড়াবো বিজনেস নেই বড় খাই চঙ্কা বাকসা বাকসা বড়ি বসার খাই তো বঙ্গে আবো আবো সানা যে মতন কর বড় সাকব দাম রিলিয়া সাক দেশ নিতুন আবো বড় গং কোনো মাখানি পাইছা আপনি হাইছা গাইবা আবো ভাই আবু সাইটক লাইক বেলাই কাহাম তাই চিনি যে হাপাং বরফ দাম ও না কানকে সাজন সালন আপন মাথাগির ইমান কানকে জাগা জাগা রিহেব সেন্টার ক্রক লাই আকো লাই আবো বিজনেস সিস্টেম মানসি
1: তাকিছে
0: ম্যাডাম গভর্নমেন্ট
1: আবু
0: স্টেট গভর্নমেন্ট দো গাই চিনি এডিসি গভর্নমেন্ট দো আর বরং রিহেব সেন্টার আমি খুলগুই আছে সব ওই বরং আর ভোকেশনাল ট্রেনিং ফিরগুই তাই বরং সার্টিফিকেট খাই আর সাবন বরং বরং সামগ্রী মানুষ এঙ্গেজ খেতো না তা আয়ং বং আপনার পড়গ্রিবই পুরা এক বছর দুই বছর সাইরো খাই খাই রুই টেকনিক্যাল রংনি দাল পত্রী পড়ন তাব আর তাবো ইলেকট্রিক থুন প্লাম্বিং থু কার্পেন্টারিং থুন তাই ইলেকট্রিক রক আবহাই গবং না দাল বিদাল লৈ কো মেকানিক রক আবহাই সিস্টেম রক বরং ফ্রঙ্গৈ তাই বং ট্রিটমেন্ট মখাইয়ৈ আবো বরং সার্টিফিকেট খলাইয়ৈ সার্টিফিকেট দিদি খাংকে দুই বছর কোর্স বৈতা বেলাই কাহাম নাই নে আং বানসুকতা আপনা হাই রক স্টেপ বরং না হাকে বেলাই চানাই সিনি এরিসি হামো রপানতা আবহাই রক খলাই কাইসা ও খলাইয়ৈ গাই নাইনে জিতাবো মাফা সংগ্র বড় গিয়ে আমি সাবাই বা জাল গুই রং না জাকা নুখং পাইলাইখা তাই ওই রেহেব রে বং আবহাওয়া ফানকরি নিতামো তাই আপনি বিশ বাকসাই কী মানে ইয়াগলো ফোন আবু সানব না রং মালে ইয়া রং পাইছে আপনি হাই তুই পাইলেন কি মা তাংলেন মা হাই থামাই আপনার জন্য বাহাইকে তঙে তাই চুগে বেলাই খাবো নাংলাই নাকা আবার আমসাই আমসাই বেবা কামি কামি খাই জন কাসো লাইখানকে বেলা কাহাম নাই হ্যাঁ আমানসুক আবো নাসিং জানাই কক গিয়া আবো ডাক্তি ডাক্তি সে ফাট ফাট খাইয়ে যত না বাসা লাইনি নাং
2: মুসুক না হাই থাম ও জিনিস দাম বহাই হাই রঙ নাই হাই রঙ দিয়ে আর সময় রকম তুসা মুসুক জাতই নাম জাতই আম হাই রঙ থাম আবো নতই যদি কোনো

0: তারপর দাদা ভাই ভাই রমজা হাঁকে হামজা হাঁকে কিন্তু বুঝিও কিরি ওয়া করো কিরি মাতঙ্গ আর ও মহামিয়া নে কত আকার কিনি আর সময় নিতে রায় রসা তুমি আর সময় রঙ তা বলি জান দিয়া তা বলি ইংরাঙ্গে তোমার কত খুব সচেতন নাও রোগ সাধারণ তা ভাকে বনাও বিজিখানা গিয়া দু মাসের গিয়া ঠিক ন কিন্তু তখনও যখন এইট নাইন লগ পড়ি থাকা আখর কে তোর নাই যে ওয়ান টু রোগ পড়ি প্রাইভেট বন্ধু বান্ধব আইব নাই নিলে এক দুইবার ব্যবহার থাকি বরফ হাব তাই আকারে মেয়ে আনিতাম আখর হে মানো থাকিল নং মনে খাই বানি মাংনি ফাই মাসাই আংতো মাংনি মাংনি কাহামনো ফোরঙ্গ মা কাহামনো বুঝব আয়া দিবা কিন্তু বর্তমানে থাকা আলকা লাইন আবার গার্জেন কোনো কুকুরে আজার আমি মাংনি হিসেবে মাংনি ফাংতো মাসামো কাহাম কেন ফোরং কাহাম কেন চোরাইনি থানি মতো গাবো দাখিল বুনি বুনি নজর নাই বুনি
1: আবাহাই
0: এক দুই বছর তুমি যাম পরে তারিখ লাগান পরে
1: বাড়ি বাবুকা
0: চিনিসমায় আর সানি চিন্তা আবন করে তাই কোনো করে বুক মারাত্মক গরম চিন্তা বসাম আবন করে তাই লুক জায়গা আও কক বর্তমান মহাই চাসনি সাই সাবাইয়া অজরাব বসুক জরাতেই চিনি বাকিয়াব চিনি বড় রক চিনি চেরাই রক চিনি সাবতি রক বসুক জরাতেই হামিয়াঙি টংখা ক্ষতিঙি টংখা চাব গনা সারা গনি সেমালিয়া দাব খাই তিনি আসো জরানো সেতু গাই যত্ন হামবাই

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশ জুড়ে 1 মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি হ্লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল এবং শত্রুপক্ষের উপর নিরন্তর চাপ বজায় রেখেছিল। এর ফলে পাকিস্তানের সমগ্র নৌবাহিনী তাদের বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে

0: স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100টি জেলার জন্য মোট 500টি দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষিমন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: सन 2014 से पहले केवल यहां पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ।

আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। এদিকে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করবেন। এখানে তিনি পিএম স্বনিধি প্রকল্পে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী আগরতলার সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। তিনি আজই রাজ্য সফরে আসছেন। এমজিএন রেগা ত্রিপুরার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য 80 লক্ষ শ্রম দিবস এবং 72 কোটি 89 লাখ টাকার মজুরি অনুমোদন দিয়েছে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। উল্লেখ করা যেতে পারে, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 1 জুলাই থেকে এমজিএন রেগার পরিবর্তে বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ অর্থাৎ ভিভিজি রামজি 2025 আইন কার্যকর করা হবে। এই আইনে গ্রামীণ পরিবারে প্রতি বছর 125 দিনের কাজের সংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আগরতলা সরকারি মেডিকেল কলেজের উদ্যোগে বামটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুরা গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থায় 18 বছর বয়সী সমস্ত নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সমাধান দিদি হল একটি ভয়েস মিনিস্টার ভিত্তিক বহুভাষিক অভিযোগ নথিভুক্তকরণ সহায়ক, যা বুদ্ধিমান এআই ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও দক্ষতার সাথে উপযুক্ত বিভাগ বা কর্তৃপক্ষের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকেই এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। প্রতিটি শ্রেণীতে একটি করে সেকশন থাকবে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল জিরানিয়ার বীরেন্দ্রনগর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিজেপির মহিলা মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মজলিশপুর মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী।

দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান গতকাল অবসর গ্রহণ করেন। এই উপলক্ষে গতকাল নয়াদিল্লিতে সেনাবাহিনীর তিন শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। তিনি শহীদ স্মারকে পুষ্পার্ঘ অর্পণ করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8°C, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35°C কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

আকাশ পানি আগরতলা ককটুমা পরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী তিনি ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতে হাক্তর তাই বুই হাক্তনি লুকর বাই কগলাম সালায়ানো অমেল আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককটুমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল অ্যাপও খাই মানানো ও পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রমনি নাইখুং এবার ককথুম তাই আইমু নাইখুংনি ইউটিউব চ্যানেলও খাই মানানো ও পান্ডা আমসানি কক বাই হরনি দামচার জরাও তাইসা খাই মানবাই ফিরানো কেন্দ্রনি কেরং নুখুং তাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল তিনি হাস্তেও ফায়ানো বতিনি ফুঙ্গ আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনী মন কি বাত পান্ডানি ফিল সারা থামচিব্রিং খানাওয়ানো আবনি উল পিএম সনিধি ওয়ানসুক নাঙ্গ যুগাল যাক কাইসা পান্ডাও মানজাকানো উল আগরতলা হাফং নারওয়াই টংথাইনগো কাইসা ককলাম পান্ডা মানজাকানো কেন্দ্র হুকবার তৈ হুকবার খাইনাই হামক্রাই তৈ কামি হামক্রাইনি সাকতারমা বাই বসকাং জুন তালনি পুলিয়া সালনি সিমি হাক্তর গনাঙ্গি খেট বাচাও তাং বতাং জেঙ্গানো ও সামুং বতাং নি টিয়ার অংমুং চেরে নাইনা বাকি মিয়া কেন্দ্র মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি কতালো কুচুক বেরেমনি ককসা পান্ডা খাইখা পান্ডাও বসাকা ও সামুং বতাংনি নাহার মুংখা কাহাম বিথি প্রায় তৈ নবার তৈবারনি দেরা মুঙ্গ হুকবার খাইনাই রনো কক বিথি রেনানি পঞ্চায়েত বেরামু সামুং তাংনানি তৈ হাফাংনি ওয়ানসুক তাংরংনি সেপসাপ কামি আমচায়ো দুনই রেনানি রেকাখুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া মসলিসপুর বিধানসভানি বীরেন্দ্রনগর রং নখলাও সংসাজাক বিজেপি ব্রী মোর্চানি কুথুম লাইমাও মানজাকা বসাকা তাবুনি কেন্দ্রতে হাসে হাবাং ব্রী রংনি ফান বাংরিনাও ফান বক্সিনী সামু তাঙ্গি তঙ্গ আবাই ব্রী রক গবাং ন জুদা জুদা বাবায়ো বাইথাং চুকজাক উঙ্গিমানখা কুথুম লাইমাও মানজাকা আগরতলা পৌর নাইখ্রাইনি মেয়র এবার এমএলএ দীপক মজুমদার মসলিসপুর মন্ডল কাসকু রণজিৎ রায়চৌধুরী নক খবর।

0: নির্ভয় কর হে মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে।
1: সুপ্রভাত শ্রোতা বন্ধু, আমাদের এই অন্তর আকাশ বিকশিত হোক, আর তারই মধ্য দিয়ে সমবেত জাগরণের মধ্য দিয়ে আমাদের চারপাশ একেবারে সুন্দরভাবে সেজে উঠুক, প্রকৃতি সুন্দরভাবে ধরা দিক তার আপন মহিমায়। কিন্তু আমরাই নিজেদের স্বার্থে এই প্রকৃতিকে ধ্বংস করছি। আজ একটি বিশেষ দিন, আমরা একেবারে সচেতনভাবে নিজের এবং এই প্রকৃতির ধ্বংসে একেবারে মত্ত হয়ে উঠেছি। যেন আজ বিশ্ব ধূমপান বিরতি দিবস, ধূমপান বা তামাকজাত যে কোনো নেশা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা আজ অজানা নেই কারোর। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের কোটি কোটি মানুষ আজও ওই নেশার শিকার এবং তার কুফল ভোগ করছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের তথ্য অনুসারে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের দরুন প্রত্যেক বছর প্রায় 60 লক্ষ মানুষের মৃত্যু হয়। একবার ভেবে দেখুন, আমরা চাইলেই তা ঠেকানো সম্ভব। এর মধ্যে শুধুমাত্র 6 লক্ষ মানুষের মৃত্যু হয় ধূমপান করার জন্য নয়, বরং তামাকের ধোঁয়া অপ্রত্যক্ষভাবে সেবনের ফলে। যদি কেউ একজন ধূমপান করে তবে সেই ব্যক্তি ছাড়াও আশেপাশের অনেকে নাকে সে ধোঁয়া প্রবেশ করে এবং ধূমপানের কুপ্রভাব তাদের উপরেও পড়ে। তামাকের ব্যবহার বহু ধরনের রোগের কারণ, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ এবং উচ্চ রক্তচাপ। অথচ বাণিজ্যিক ভাবে এই সিগারেটকে যুব সমাজের কাছে তুলে ধরা হয়। বিশ্বজুড়ে সিগারেট ও তামাকের বেআইনি ব্যবসা বেড়েই চলেছে। 2008 সালে বিশ্ব স্বাস্থ্য সংগঠন সব রকম তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করবার প্রস্তাব রেখেছিল। এই ধূমপানের কুপ্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে 1988 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের এই দিনটি অর্থাৎ 31 মে তারিখকে বিশ্ব ধূমপান বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
2: এছাড়াও আজকের দিনটি অন্যান্য কী কী কারণে গুরুত্বপূর্ণ তা দেখে নেওয়া যায়। 1790 সালের আজকের দিনটিতেই মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়। 1855 সালের আজকের দিনটিতেই স্নান যাত্রার দিনে মহাসমারোহে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। 1889 সালের এই আজকের দিনটিতেই প্যারিসের আইফেল টাওয়ারের উদ্বোধন হয়। 1935 সালের আজকের দিনটিতেই কুয়েটের ভূমিকম্পে 50,000 লোকের মৃত্যু হয়। এছাড়াও আজকের দিনটিতে 1834 সালে 19 শতকের প্রখ্যাত বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার জন্মগ্রহণ করেন। এছাড়াও কবি ও পরিবেশবিদ জুডিস অস্ট্রেলিয়ান 1995 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন। প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার প্রবীর সেন 1926 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন।
1: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।
3: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরম কি হারানোর সহজ উপায়।
4: সুস্থ থাকতে রোদে বেরোলে সব সময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয়

অন্তর মম বিকশিত কর, অন্তর তরহে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত

0: শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
0: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: এবারে চলে আসা যাক চিঠিপত্রের পর্বে। গত ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাটি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পাপিয়া পিউপা ঘোষ, গ্রাম সুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। এখন শুনবেন শ্রীমতী পিউপা ঘোষের সাক্ষাৎকার।
3: ফেব্রুয়ারি মাসে আমাদের অভিজ্ঞাপন অনুষ্ঠানের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাটি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম সুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে টেলিফোনে পিউপা দেবী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো পিউপা দেবীর সঙ্গে। নমস্কার দিদিভাই, আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
4: নমস্কার আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুদেরকেও।
3: আচ্ছা, তো এই আকাশবাণী আগরতলা থেকে যে এই যে অভিজ্ঞাপনে সেরা পত্রদাতা হওয়া, এটা আপনাকে কতটা খুশি করেছে?
4: আকাশবাণীতে আগে আমি সেরা হয়েছি, সেটা কলকাতা আকাশবাণী থেকে, আর শান্তিনিকেতন আকাশবাণী যাওয়ার একটুখানি সুযোগ হয়েছে।
3: তো আপনি মোটামুটি আকাশবাণী আগরতলা, কলকাতা এবং শান্তিনিকেতন যে আমাদের কেন্দ্র রয়েছে, আকাশবাণী কেন্দ্র রয়েছে, এইসব কেন্দ্রগুলিতে প্রত্যেক অনুষ্ঠানেই প্রায় চিঠি লেখেন?
4: হ্যাঁ, মোটামুটি চেষ্টা করি, পত্র সাহিত্যের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে।
3: আচ্ছা, মানে এটা কিসের জন্য ভালো লাগে? রেডিওর জন্য, বা এটা হয়তো ওই অনেক সময় আমরা যেটা বইয়ের মধ্যে লিখি বা বিভিন্ন পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হয়, তো এটা ভালো লাগার কারণটা কি?
4: মানে অডিও যে কোনো কিছুই আমার ভালো লাগে, আমি পড়তে থেকে মানে শুনতে বেশি ভালোবাসি। আমার দাদুর থেকে গল্প শোনা, তারপর বাবার থেকে গল্প শোনা, তারপরে রেডিওর গল্প বা রেডিওতে যারা বলে যে ঘোষিকারা, তাদের একটা মানে ওই যে সাউন্ড ইফেক্টটা আমার খুব ভালো লাগে। আর কিছু কিছু মানুষ এত সুন্দর লেখে, আমি যেহেতু সাহিত্য নিয়ে পড়েছি, সেখানে কিছু কিছু নোটস তৈরি করতে, তাদের কথা, তাদের লাইন, তাদের ওই যে গানের লাইনটাকে বিস্তারিতভাবে এক্সপ্লেন করা, তাকে ভাঙা, সেগুলো শুনতে আমার খুব ভালো লাগে আর খুব কাজেও লাগে আমার এগুলো।
3: আচ্ছা, আপনাকে যদি বলি যে টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি মোবাইল, তো আপনি কোন মিডিয়াটা পছন্দ করবেন?
4: আমার রেডিও মিডিয়া সব থেকে বেশি ভালো লাগে, ফোনেও আমার রেডিওই বেশিরভাগ চলে, আর টিভি দেখতে আমি খুব একটা ভালোবাসি না। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা এখন অনেকটা এগিয়ে গেছি, তো কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে ব্যবহার করতেই হয়, সেটাও অল্পের মধ্যে থাকে, কিন্তু রেডিও আমার সব থেকে বেশি ভালো লাগে।
3: আপনার সঙ্গে আমরা কথা প্রসঙ্গে জানতে পেরেছি আপনি এই প্রজন্মের আমাদের শ্রোতা। তুলনামূলকভাবে দেখলে আমাদের কিন্তু এই প্রজন্মের শ্রোতা খুব কম রয়েছে, বিশেষ করে অভিজ্ঞাপন অনুষ্ঠানে। যুবাণীতে ঠিক আছে, যুবাণীতেও কোনো কথা নয়, সেটা যুবকদের অনুষ্ঠান, সেখানে বিভিন্ন তরুণ তরুণীরা প্রোগ্রাম করছেন, তাদের মতামত রাখছেন, সেই জন্য সেখানে তরুণ তরুণীরা আসেন। কিন্তু এই অভিজ্ঞাপন অনুষ্ঠানে আমরা বেশিরভাগই দেখেছি যারা চিঠি লেখেন বা যারা শোনেন, তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক শ্রোতা বয়স্ক। সেখানে আপনি একটা কম বয়সের আমাদের শ্রোতা, সেটা পেয়ে আমরা যতটা আপ্লুত, আর ততটা আমরা চাইব যে এই রকম শ্রোতা আরও আমাদের বাড়ুক, যাতে আকাশবাণীর শ্রোতা সংখ্যা সবসময় বাড়তে থাকে। কিভাবে আমরা তরুণ তরুণদের কাছে পৌঁছতে পারবো?
4: রেডিওর মধ্যে তো জুড়তে পারে না, এবার যারা ছোট থেকে শোনে, সবার ছোটবেলাটা আমার মনে হয় যে রেডিওর সঙ্গেই কেটেছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাটেনি, তো এখন নতুন জিনিসের প্রতি মানুষের নতুন আকর্ষণ, তবে রেডিওটা আছে, যেমন করে সবাই শুনছে, যেমন করে আমি শুনছি। এবার ঠিক কে নতুন প্রজন্মের বা কে পুরনো প্রজন্মের ওইভাবে তো বাচ্চা থাকে না, এবার আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা শোনে, হয়তো চিঠি লেখে, হয়তো চিঠি লিখে না, তবে এখন নতুন প্রজন্ম একটু বেশি ব্যস্ত, তো সেক্ষেত্রে সবসময় হয়তো লেখা হয়ে ওঠে না, তার মানে এটা নয় যে তারা জুড়ে নেই, কোথাও না কোথাও কেউ না কেউ জুড়ে থাকে, তো সেটা হয়তো সম্পূর্ণ জানা যায় না, কিন্তু জুড়ে থাকে।
3: আচ্ছা, আকাশবাণীর কোনো পরিবর্তন কি দরকার আছে, আমাদের অনুষ্ঠানের কোনো পরিবর্তনের দরকার আছে, বা কি ধরনের অনুষ্ঠান করলে আমরা আরো বেশি সংখ্যক সেই শ্রোতাদের পাবো?
4: অভিজ্ঞাপন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রথম দিকে দুটো বিষয় বলা হতো, এবং আমি

0: আগেও ওই একই মাসে দুটো বিষয় লিখেছি। তো এখন এমন চিঠি সংখ্যা বাড়ার জন্য এখন বলা হয়েছে যে কোনো একটি বিষয় লিখতে। তো আমার মনে হয় যেভাবে প্রত্যেক দিনই আজকে প্রথম বিষয় পড়া হচ্ছে, দ্বিতীয় বিষয় পড়া হচ্ছে, এরকমটা না করে প্রথম বিষয়টা হয়তো কিছুদিন পড়া হলো, তারপরে সেটা ছেড়ে আবার দ্বিতীয় বিষয়টা কিছুদিন পড়া হলো। তো এই যে বলা হয়েছে যে কোনো একটা বিষয় লিখতে, তো এর মধ্যে মানুষেরও একটুখানি বুঝতে অসুবিধা হয় যে হ্যাঁ আমার আজকে এই বিষয় পড়া হবে কি ওই বিষয় পড়া হবে, এখন কোন বিষয়টা চলছে, সেটা নিয়ে আমার মনে একটু অসুবিধা। ওই একটুখানি যদি ভাগ করে দেওয়া হয়, যেহেতু এখন একই মাসে দুটো চিঠি সবাই লিখবেন না, একটা বিষয়ের উপরে ভিত্তি করেই লিখবেন, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হয়।
1: না, এখানে তো আমাদের শ্রোতার সংখ্যা কম, তুলনামূলকভাবে দেখলে লেখক লেখিকার সংখ্যা কম, আর আমরা লেখার ক্ষেত্রে কোনো যে প্রতিবন্ধক সেটা হতে চাই না। আমরা এখন ঠিক করেছি যে ঠিক আছে, যিনি লিখছেন উনি লিখুন, ঠিক আছে, কিন্তু লেখার মান দেখে সেটাকে আমরা প্রচার করব। সেই জন্য এই বাধাটা আমরা রাখছি না, যিনি লিখতে চান তিনি দুটো বিষয় লিখতে পারবেন, কিন্তু আমরা ঠিক করব কোন চিঠিটা পড়া হবে কোন চিঠিটা পড়া হবে না। সেটা হয়তো দুটো চিঠি ভালো যদি হয় দুটোই পড়া যেতে পারে,
0: কিন্তু দুটো বিষয়ের মাঝখানে একটা আমার মনে হয় সময়ের ব্যবধান থাকা দরকার, কারণ সারা মাস ধরে দুটো বিষয় চলছে।
1: আচ্ছা,
0: একটা বিষয় শুনতে শুনতে হঠাৎ করে আবার একটা বিষয়ের মধ্যে, মানে যারা শোনে তাদের একটুখানি হয়,
1: মানে
0: আমাদের তো অন্যান্য অনুষ্ঠান গুলোতে তো শুনতে পাওয়া যায় না। আমি যেমন শুনি, শুনতে শুনতে প্রথম বিষয়টা শুনলাম, হঠাৎ করে বললো যে না ইনি দ্বিতীয় বিষয় লিখছেন, তো সেক্ষেত্রে ওইটা একটুখানি মানুষের বুঝতে অসুবিধা হয়।
1: যেটা আমরা ভেবেছিলাম, যেটা আমরা বুদ্ধি করেছিলাম, যে একই বিষয় নিয়ে বেশি না শুনে দুটো বিষয় থাকলো, দুটো দু রকমের চিঠি, তাতে একটা বৈচিত্র্য আসে, শুনতে হয়তো ভালো লাগবে, সেরকম আমাদের একটা ইয়ে ছিল। যে আপনি বলছেন এটা না হলে একটা বিষয়ে চিঠি পড়লে ভালো হয়।
0: আমার তো তাই মনে হলো।
1: আচ্ছা, আকাশবাণীতে চিঠি লেখা ছাড়া আর কোথাও লেখালেখির অভ্যাস রয়েছে?
0: হ্যাঁ, বেশ কিছু লিটল ম্যাগাজিনে আমি প্রায় নিয়মিত লিখি।
1: তো আপনার ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে লেখালেখি নিয়ে বা এই সাহিত্য চর্চা নিয়ে?
0: সাহিত্য চর্চাটা শখের মধ্যেই পড়লো, তাই জন্য একটুখানি সোনা আর এই পত্র সাহিত্যের মধ্যে চর্চাটাই রাখতে চাইছি। মানে নতুন করে নিজের কোনো পার্সোনাল বই বা নিজের কিছু এরকম ধরনের আমি চাইছি না, সবারটা শুনি, যেভাবে শুনছি তার মধ্যে আমারও কিছু কিছু হয়তো ভালো লাগার ভিতর লেখা।
1: সব শেষে আপনার একটু ছোটবেলাকার কথা জানতে চাইব। ছোটবেলায় আপনার বেড়ে ওঠা এই বর্ধমানেই, পড়াশোনাও বর্ধমানে?
0: হ্যাঁ, ছোটবেলা যেরকম সবার প্রথমে প্রাইমারি স্কুল, যেরকম আমাদের গ্রামে প্রাইমারি স্কুল, আমার বাড়ি থেকে হয়তো একটুখানি মানে জাস্ট 5-6 সেকেন্ডের মধ্যে এক ছুটে চলে যাওয়া আর এক ছুটে চলে আসা এরকম ব্যাপার। তারপরে ক্লাস 6 থেকে আমাদের এখানে একটুখানি ওই বাজারে যেতে হয়, মানে গ্রাম সুখবেলায় আমরা থাকি, যেখানে আমার লেখা আছে পোস্ট বুধবুধ। তো বুধবুধ জায়গাটাতে আমরা হাই স্কুলে পড়ি, আর তারপরে কলেজ বানকর, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমি এমএ করেছি বাংলাতে। এইভাবেই জার্নি চলছে, আর ফিরে আসা ফের মানকরে, কারণ সেখানেই আমি একটি প্রাইভেট স্কুলে এখন কাজ করি।
1: আচ্ছা, আপনার এই রেডিও আকাশবাণী আগরতলার সঙ্গে জুড়ে থাকা সফল হোক, আরও এগিয়ে যাক, আমরা আশা করব আরও সুন্দর সুন্দর চিঠি আপনাদের কাছ থেকে পাব। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলেছিলাম পিউপা ঘোষের সঙ্গে, গ্রাম সুকডাল বুদবুদ বর্ধমান পশ্চিমবঙ্গ। তিনি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় বাংলায় মাতি নিয়ে সেরা পত্রদাতা ছিলেন। এখন শুনব তাঁর লেখা সেই চিঠি যার জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।
2: শিমুল রাঙা অভিজ্ঞাপন, একটা শব্দ আর তোনাদের, একটা শব্দ উপমার, একটা শব্দ রক্ত ছিটিয়ে বর্ণ ধরেছে তামার, বুক ফেটে যায় কানে লাগে তালা, তবু এগিয়ে চলে। বাংলা আমার মায়ের ভাষা, কি কেড়ে নেবে বলো কোন চলে? আবার একটা একুশ আসছে, আবার একটা একুশ, 26-এর অলিন্দেও রেখে দিয়ে যাবে বাংলা ভাষার সুখ। একটা গুলির আক্রমণ, একটা তাজা প্রাণীর শেষ আর্তনাদ, কুণ্ডুলি পাঁকানো ধোঁয়ার ভেতর পড়া রক্তের গন্ধ, ভাঙল চুড়ি, ছিঁড়ে গেল রাঙা জেলি, তবু সেখানে দুঃখের নিংড়ানো নির্যাসে ক্রোধের ফাঁপ। আমার বর্ণমালা,

মাগো জন্ম দুঃখিনী বর্ণমালা, পাখি সব করে রব রাতি পোহাইলে, হিজলের বাঁকে সন্ধ্যা নামে সেখানে, সেই রূপসী বাংলায় মেঠু পথের সোধা অক্রাণ, লাউ মাচার ফুল এই অশ্বত্থ গাছটা যেটা পথিক জনের ছাতা, কবিগুরুর সোনার কলম, নজরুলের বিদ্রোহী সমীরণ, গোলাপি শাড়ির ভাঁজে বাংলার তাঁত, তারা জলার রাত নিরানো মুথা ঘাসের ঘাস ফড়িং, সে স্বাদ আমার বাজে এক তারায়, বাঁশির বাঁশিতে শৃখলের বুলে। বকুক ঠাকুম্মাকে একদিন জিজ্ঞাসা করলাম, কতদিন হল ভারতবর্ষে এসেছ, এখনো তোমার বাংলাদেশের টান যায়নি? সে বড্ড রাগ করে নাক ফুলিয়ে বলল, ঘর সারছি দেশ সারছি, দেশ ভাঙনের লগে ঝরা পাতার মতো উইরা বেড়াইছি কতদিন, অহন যদি মরি তো এক মুঠা মাটি পাইবা আপনি ভিডার। এই ভাষা খান জীবে আটকাইয়া আছে বলি ওরে আঁকড়ে পড়ে আসি, কেন সরুম কৌদেহি, ওগো সঙ্গেই যাইব। মায়ের দেওয়া আঁতুর ঘরের আঁতের ভেতর সেই ভাষা আমার বাংলা, আমার মাতৃভাষা। পিউপা ঘোষ, গ্রাম সুগডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

0: এতক্ষণ শুনলেন গত ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে দ্বিতীয় বিষয়ে শ্রেষ্ঠ পত্রদাতা শ্রীমতী পিউপা ঘোষের সাক্ষাৎকার। এবারে আমরা চলে আসছি কিছু তথ্যে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8:00 পুনঃপ্রচার করা হবে।
0: আগামী 5 জুন শুক্রবার সকাল 10:00 ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় থাকবে রবীন্দ্র নজরুল সুকান্তের সঙ্গীত আবৃত্তি এবং নৃত্য। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। আরও কিছু তথ্য রয়েছে। করবুক মহকুমার ইন্দু বাংলা দেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। গোমতি জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত বিউপি লাভুকান্ত পাড়া থেকে বিউপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6:00 থেকে পরের দিন সকাল 6:00 পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া সাধারণ নাগরিকদের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ব্যতীত কোনো ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র কিংবা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে এবং বিএনএসএস 223 ধারা অনুযায়ী আইন

0: ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তব্যরত পুলিশ, নিরাপত্তারক্ষী, সরকারি কর্মচারী এবং 300 মিটার এলাকার মধ্যে বসবাসকারী নাগরিকগণ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। এই আদেশ আগামী 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
1: ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, 1954 সাল থেকে চিত্রকলা, শিক্ষা ও সাহিত্য, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসেবে পদ্ম পুরস্কার দেওয়া হয়। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা আবেদন রাষ্ট্রীয় পুরস্কার https://awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। আবারও বলছি, https://awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। আগামী 31 জুলাই 2026 মধ্যে অনলাইনে পাঠানো আবেদন বা সুপারিশগুলি গ্রহণ করা হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
0: 19 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশের সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 19 জেলা জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর 163 নং ধারার কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, 19 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেল চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এই নিষেধাজ্ঞা আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
1: এবারে আমাদের চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 220টি, শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে, বয়স অনূর্ধ্ব 40 বছর। তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেবার শেষ তারিখ আগামী 5ই জুন। অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়া ও স্ক্যান করে রাখতে হবে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস। আরও বিস্তারিত জানতে টিপিএসসি ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।
0: ডিগ্রি কোর্সে পড়াশোনা সহ প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর এক্সিকিউটিভ ব্রাঞ্চে চাকরির জন্য উচ্চ মাধ্যমিক পাশ এমন 394 জন তরুণ তরুণী নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা আর্মি বা সেনাবাহিনীতে 208, নৌবাহিনীতে 42, বিমানবাহিনীতে 120। নভার একাডেমি এক্সিকিউটিভ ব্রাঞ্চে 24টি প্রার্থী বাজারের জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই সঙ্গে এই পরীক্ষা নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পরীক্ষা হবে 13 সেপ্টেম্বর 2026 তারিখে। আর এই জন্য দরখাস্ত পাঠাতে হবে কেবলমাত্র অনলাইনে 9 জুনের মধ্যে।
1: এবার চলে আসি আমাদের সুস্থ থাকুন পর্বে। বন্ধুরা, ফুসফুস সুস্থ রাখা আমাদের সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। ফুসফুস ভালো থাকলে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছবে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমবে। তাই বিশেষজ্ঞরা বলেন, ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন, পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকুন, নিয়মিত শরীর চর্চা করুন এবং পরিষ্কার বাতাবরণে থাকুন, বাতাসে থাকুন। আপনার চারপাশ যেন দূষণ মুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নিয়মিত, সুষম খাদ্য গ্রহণ করুন। এছাড়াও বিশেষজ্ঞরা বলেন, সংক্রমণ প্রতিরোধ করতে নিয়মিত হাত ধুন এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, যেন দীর্ঘদিন ধরে চলতে থাকা কাশি, শ্বাসকষ্ট বা বুকে অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

0: এবারে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিই। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশে সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35°C-এর কাছাকাছি।
1: আজকে অভিজ্ঞাপন উপস্থাপনায় ছিলাম আমি সত্যজিৎ,
0: আর আমি নিতাই,
1: এবং সেই সাথে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

কুরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: শুরু হচ্ছে ছোট্ট সোনামণিদের অনুষ্ঠান কাকলি। আর সকাল সকাল আমাদের স্টুডিওতে আমার সঙ্গে কিন্তু রয়েছে কচি কাঁচা মিষ্টি বন্ধুরা। প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে সকলকে জানাই গুড মর্নিং।
1: গুড মর্নিং ম্যাম।
0: বাহ, বন্ধুরা সবাই কেমন আছো বলো?
2: ভালো আছি।
0: বেশ, একে একে সবার সঙ্গে আজকে পরিচয় হবে, হবে অনেক কথা, অনেক গল্প। তাহলে চলো ঝটপট আমরা কি করব পরিচয়টা সেরে নিই।
3: নমস্কার, আমার নাম অধ্যায় রয়, আমি আপনাদের কিবোর্ডে কিছু গান শোনাবো।
4: নমস্কার, আমার নাম আদিত্য ভট্টাচার্য, আমি আজকে কিবোর্ডে কিছু গান বাজিয়ে শোনাবো।
5: নমস্কার, আমি শ্রীময়ী, আজকে আপনাদেরকে আমি আবৃত্তি শোনাবো।
6: নমস্কার, আমি ইন্দ্রাক্ষী দেবনাথ, আজকে আমি আবৃত্তি পরিবেশনা করব।
7: নমস্কার, আমার নাম নীলাশ্রী, আমি আজকে কিছু গান করব।
0: বেশ, সবার সঙ্গে তাহলে পরিচয় হয়ে গেল। তাহলে চলে যাচ্ছি আমাদের প্রথম বন্ধুর কাছে। আর আমাদের আজকের প্রথম বন্ধু হলো শ্রীময়ী। কেমন আছো?
5: আমি ভালো আছি।
0: বেশ, শ্রীময়ী, লেখাপড়া করতে তোমার কেমন লাগে বলো?
5: খুব ভালো লাগে।
0: আচ্ছা, খুব ভালো লাগে। তো কোন সাবজেক্টটা পড়তে তোমার বেশি ভালো লাগে?
5: সোশ্যাল সায়েন্স।
0: আচ্ছা, আর লেখাপড়ার পাশাপাশি শ্রীময়ী আর কি করে?
5: আবৃত্তি করি, ডান্স করি।
0: আচ্ছা, আবৃত্তিও শেখো, ডান্সও শেখো। তো এই সব কিছু শেখার জন্যে তুমি লেখাপড়ার পাশাপাশি সময়টা কীভাবে বের করো?
5: আমি বিকাল

0: করে তারপরে সন্ধ্যার সময় একটু আবৃত্তি প্র্যাকটিস করে তারপর ডান্স করি।
1: আচ্ছা, বাড়িতে কে কে আছে শ্রীময়ীর?
0: বাড়িতে আমি, মাম্মা আর বাবা।
1: বেশ, সবচাইতে বেশি কে আদর করে তোমাকে?
0: বাবা।
1: আচ্ছা, আর এই যে তুমি সব কিছু শিখছো, মানে আবৃত্তি গান শিখছো, ওর মধ্যে তোমাকে সবচাইতে বেশি হেল্প কে করে?
0: মা।
1: মা হেল্প করে। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে।
2: নমস্কার, আমার নাম অর্থায় রায়।
1: আচ্ছা, কি মিষ্টি দেখতে লাগছে তোমাকে, খুব সুন্দর হয়েছে। এই জামাটা কে দিয়েছে তোমাকে?
2: আমার পিসি।

0: পড়তে তোমার বেশি ভালো লাগে?
1: বেঙ্গলি।
0: বেঙ্গলি পড়তে বেশি ভালো লাগে। আচ্ছা, কি ধরনের খেলা খেলতে বেশি ভালো লাগে? ইনডোর গেম, আউটডোর গেম, কোনটা?
1: গল্প করি, অনেক কিছু করি।
0: আচ্ছা, গল্প করো? বেশ, একদিন তোমার গল্প শুনবো তাহলে, ঠিক আছে? আর বাড়িতে কে কে আছে বলো?
1: আমার ঠাম্মা, আমার দিদি, আমার বাবা, আমার মা আর আমি।
0: আচ্ছা, সবচাইতে বেশি তোমাকে কে আদর করে?
1: আমার দিদি।
0: তোমাকে সবচাইতে বেশি কে হেল্প করে?
1: মা।
0: মা হেল্প করে। আচ্ছা, আর বড় হয়ে তুমি কি হতে চাও?
1: আইপিএস অফিসার।
0: আইপিএস অফিসার হতে চাও? বেশ, তার জন্য কি করতে হবে?
1: পড়তে
0: অনেক বেশি করে লেখাপড়া করতে হবে, তাই তো? ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু অদ্রিতের কাছে। কেমন আছো অদ্রিত?
2: ভালো।
0: ঠিক আছে অদ্রিত, তোমার লেখাপড়া করতে কেমন লাগে বলো?
2: খুব ভালো লাগে।
0: খুব ভালো লাগে। আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি?
2: শ্রীকৃষ্ণ মিশন।
0: আচ্ছা, আর কোন ক্লাসে?
2: থ্রি।
0: ক্লাস থ্রি। বেশ, লেখাপড়ার পাশাপাশি কিভাবে তুমি এই সময়টাকে বের করে মানে প্র্যাকটিস করো? কি বোর্ড
2: পড়া? আমি ওই সকালে করি, তারপরে দিনে করি, তারপরে আমি বিকেলবেলা সব করি। সকালে একটু যে টাইম পাই তখন আমি কিবোর্ড প্র্যাকটিস করি।
0: আচ্ছা, তুমি সকালবেলা কিবোর্ড প্র্যাকটিস করো, তারপরে বিকেলবেলা তুমি সব কাজ করো, তাই তো? বেশ, তো বাড়িতে তোমার কে কে আছে বলো?
2: আমার একটা ছোট ভাই আছে, আমার মা বাবা দিদা, তারপরে আমার এই দাদু, আমার এই ভাইয়ের মা বাবা।
0: বাহ, অনেক মানুষ আছে বাড়িতে।
2: সবচাইতে আমার বাবার থামিও আছে।
0: আচ্ছা,
2: কলকাতায় থাকে।
0: বেশ, খুব ভালো। তো সবচাইতে বেশি কে আদর করে তোমাকে?
2: আমার দাদু।
0: দাদু সবচাইতে বেশি আদর করে। আচ্ছা, ঠিক আছে। তো
2: আমার ওই ছোট ভাইও ভালোবাসে আমাকে।
0: ছোট ভাই তোমাকে ভালোবাসে, তুমিও তো বাসো, তাই না? খুব ভালো। তার পাশাপাশি বলো যে, তো কোন সাবজেক্টে তোমার পড়তে বেশি ভালো লাগে?
2: ম্যাথস।
0: ম্যাথস করতে বেশি ভালো লাগে। খেলাধুলা হয়?
2: হ্যাঁ।
0: কি ধরনের খেলা খেলতে বেশি ভালো লাগে?
2: আউটডোর গেম।
0: আউটডোর গেম। আচ্ছা, আউটডোর গেমের মধ্যে কি কি থাকে?
2: দৌড়াদৌড়ি।
0: এ মা, দৌড়াদৌড়ি ছাড়া আর কিছু নেই? ক্রিকেট, ফুটবল কিছু নেই?
2: ক্রিকেট আমার পছন্দ।
0: ক্রিকেট তোমার পছন্দ? আচ্ছা, কোন ক্রিকেটার তোমার বেশি ভালো লাগে বলো?
2: বিরাট কোহলি।
0: বিরাট কোহলি বেশি ভালো লাগে। এইবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন মিষ্টি বন্ধু ইন্দ্রাক্ষীর কাছে। ইন্দ্রাক্ষী, অনেকদিন পরে দেখা হলো, কেমন আছো বলো?
3: আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও খুব ভালো আছি। তো ইন্দ্রাক্ষী, তোমার বাড়িতে কে কে আছে বলো?
3: আমার বাড়িতে আমি, আমার মা বাবা আর আমার দাদু ঠাম্মি মাঝে মধ্যে থাকে।
0: আচ্ছা, সবচাইতে বেশি কার কাছ থেকে আদর পাও ইন্দ্রাক্ষী?
3: পাপা।
0: আচ্ছা, আর সবচাইতে বেশি হেল্প কে করে সবকিছুতে?
3: মা।
0: আচ্ছা, আর ইন্দ্রাক্ষী বলো যে, বড় হয়ে ইন্দ্রাক্ষী কি হতে চায়?
3: আমি এখনো ঠিক ভেবে উঠিনি।
0: আচ্ছা, সময় আছে, আরো ধীরে ধীরে ভাবতে থাকো।
3: হ্যাঁ।
0: লেখাপড়া করতে কেমন লাগে ইন্দ্রাক্ষী?
3: আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে।
0: আচ্ছা ইন্দ্রাক্ষী, তোমার কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে?
3: আমার তো এমনিতেই ম্যাথ করতে খুব ভালো লাগে।
0: আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। কি নাম যেন তোমার?
4: নীলাশ্রী গোস্বামী।
0: আচ্ছা নীলাশ্রী, তুমি কেমন আছো বলো?
4: আমি ভালো আছি।
0: আচ্ছা নীলাশ্রী, তোমার বাড়ি কোথায়?
4: আমার বাড়ি বটদলি।
0: বেশ, তো নীলাশ্রী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
4: আমার স্কুলের নাম ভারত সেবাশ্রম সংঘ প্রেমানন্দ বিদ্যা মন্দির, আমি ক্লাস থ্রিতে পড়ি।
0: বেশ, নীলাশ্রী আজকে আমাদের কি শোনাবে?
4: আমি আজকে গান শোনাব।
0: আচ্ছা, গান শোনাবে। কত বছর ধরে শিখছো তুমি গান?
4: জানি না।
0: আচ্ছা নীলাশ্রী, গান করতে তোমার কেমন লাগে?
4: ভালো লাগে।
0: ভালো লাগে। গান ছাড়া কি আর কিছু শেখো তুমি?
4: হ্যাঁ।
0: আর কি শেখো?
4: ড্রয়িং শিখি।
0: ড্রয়িং শেখো। আর লেখাপড়া করতে কেমন লাগে?
4: খুব ভালো লাগে।
0: খুব ভালো লাগে। কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে বলো?
4: ম্যাথ।
0: ম্যাথ করতে ভালো লাগে। বাহ, আজকে সবার কাছ থেকে শুনলাম ম্যাথ করতে খুব বেশি ভালো লাগে। বেশ, নীলাশ্রী বড় হয়ে তুমি কি হতে চাও?
4: ডক্টর।
0: ডক্টর হতে চাও। নীলাশ্রী, বাড়িতে কে কে আছে?
4: বাড়িতে আমি, বাবা, মা, ঠাম্মা, পিসি আর ভাই।
0: অনেকজন আছে। তো সবচেয়ে বেশি কে আদর করে?
4: মা বাবা।
0: মা বাবা। আর তোমাকে সবকিছুতে হেল্প কে করে?
4: মা বাবা।
0: বেশ, তুমি কাকে সবচাইতে বেশি ভালোবাসো?
4: দুজন।
0: দুজনকেই ভালোবাসো, গুড। এবারে চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তাহলে বন্ধুরা, আজকে শ্রীময়ীর আবৃত্তি দিয়ে শুরু করছি আমাদের আজকের কাকুলি অনুষ্ঠান।
5: নমস্কার, আমি শ্রীময়ী, আমি একটি আবৃত্তি নিবেদন করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সব

0: বাহ, নীলাশ্রী খুব সুন্দর হয়েছে। এবারে তাহলে আমাদের ছোট্ট বন্ধু নীলাশ্রীর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু ইন্দ্রাক্ষীর কাছে। ইন্দ্রাক্ষী আমাদের আবৃত্তি শোনাবে, তাই তো? ইন্দ্রাক্ষী, আজকে আমাদের কি কি আবৃত্তি শোনাচ্ছ তুমি?
1: আমি প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা আবৃত্তিটি শোনাব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ জাদির তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যভারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ে কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধ্বশ্বাস, যখন গুপ্ত গৌফর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, নমস্কার।
0: বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এবারে আমাদের ছোট্ট বন্ধু ইন্দ্রাক্ষীর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের মিষ্টি বন্ধু অধ্যায় রায়ের কাছে। অধ্যায়, আজকে আমাদের কিবোর্ডে গান বাজিয়ে শোনাবে, তাই তো? অধ্যায়, তুমি কোন গানটা বাজিয়ে শোনাচ্ছ আমাদের?
2: সাত ভাই চম্পা গানটি বাজিয়ে শোনাচ্ছি।
0: বেশ, তাহলে চলো শুনি।

0: নমস্কার।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আদ্রিত রায় ভট্টাচার্যের কাছে। আদ্রিত, আজকে তুমি আমাদের কি শোনাচ্ছ?
2: ও আমার দেশের মাটি।
1: এটা কিবোর্ডে বাজিয়ে শোনাচ্ছ, তাই তো? ঠিক আছে, চলো শুনি।

0: পুরস্কার।
1: বাহ, অসাধারণ কিবোর্ড বাজিয়ে শোনালো আদ্রিৎ এবং অধ্যায়া, দুজনের জন্যই একটা হাততালি হয়ে যাক। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা

কিন্তু এবার জানান দিচ্ছে যে সময় একেবারেই শেষের পথে। যদিও আজকের মতো কাকুলি অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার কথা হবে আগামী রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ রাজ্য সফরে আসছেন। তিনি আজ সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 134তম সংস্করণ শুনবেন। এমজিএন রেগায় ত্রিপুরার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য 80 লক্ষ শ্রম দিবস এবং 72.89 কোটি টাকার মজুরির অনুমোদন দিয়েছে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস এই উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এর উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুরা গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে AI চালিত CP গ্রামস ভয়েস চ্যাটের সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। উদয়পুর গোমতি জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ জিরানিয়ার বীরেন্দ্রনগর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিজেপির মহিলা মোর্চার সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। সিপাহীজলা জেলা পরিষদের সভা নেত্রী সুপ্রিয়া দাস দত্ত আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দক্ষিণ মধুপুর সিপাহীজলা জেলা ভিত্তিক গড়িয়া উৎসবের সূচনা করেন। তিনি বলেন, রাজ্য সরকার জাতি জনজাতি ও সব অংশের মানুষের চিরাচরিত সংস্কৃতির চর্চা, প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে। দেশে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান আজ অবসর গ্রহণ করছেন। এই উপলক্ষে আজ নয়াদিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি কাছাকাছি। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছোটদের অনুষ্ঠানে। আর ছোটদের অনুষ্ঠানে আমরা ছোট্ট বন্ধুদের সঙ্গে গল্প করব, আর ছোট্ট বন্ধুরা 2326253 এই নাম্বারে ফোন করে তোমরা গান, গল্প, কবিতা শোনাবে। আর তোমাদের জন্যে এই অনুষ্ঠান নিয়ে আজ তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু নিতাই।

101.6 MHz-এ FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে ছোটদের অনুষ্ঠানে, আর ছোট্ট বন্ধুদের জন্য এই অনুষ্ঠান। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু গান, গল্প, কবিতা ইত্যাদি শোনাতে পারো 101.6 MHz-এ তোমাদের এই অনুষ্ঠানে। তার জন্যে তোমাদের অভিভাবকদের বলো ডায়াল করতে 0381, তারপর 232-6253 এই নাম্বারে। তো তোমাদের গল্প শুনবো, তোমাদের গান শুনবো, তোমাদের আবৃত্তি শুনবো, তার পাশাপাশি তোমাদের আজ একখানি গল্প শোনাবো, আর অবশ্যই সেই গল্পখানি তোমাদের জন্যেই। আর চলো গল্পখানি শুরু করা যাক। চকলেটের লোভ আর রাজুর বুদ্ধি, এই ছিল গল্পটার শিরোনাম। রাজু তৃতীয় শ্রেণীর একটি চঞ্চল আর হাসি খুশি ছেলে। তার সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? চকলেট। স্কুল থেকে ফিরে সে মাকে জিজ্ঞাসা করে, মা আজ একটা চকলেট দেবে? মাঝে মাঝে পায়, কিন্তু প্রতিদিন নয়। কারণ মা বাবা দুজনেই জানে বেশি চকলেট খেলে দাঁত নষ্ট হয়, পেট খারাপ হয়, আর শরীরও বেশিটা ভালো থাকে না। তাই রাজুর জন্য বাড়িতে একটা নিয়ম ছিল, সপ্তাহে 2-3 বারে বেশি চকলেট নয়। রাজু এই নিয়মটা মেনে চলার চেষ্টা করত, কিন্তু মন তো সবসময় মানে না। রঙিন মোরকের চকলেট দেখলেই তার চোখ দুটো চকচক হয়ে উঠে, আর এই রঙিন মোরকের চকলেট তার সমূহ বিপদের কারণও হয়ে দেখা দিয়েছিল। কিভাবে, এই নিয়েই তো গল্পটা। তো এই গল্পটা তো শুনব, তার পাশাপাশি তোমাদের কাছ থেকেও এই গল্প শোনার ফাঁকে তোমাদের কথা শুনব। তোমরা গল্প বলবে, কবিতা বলবে, আবৃত্তি করবে। 232-6253 এই নাম্বারে ফোন করে।

ছুটি ছুটি, হ্যাঁ না অবশ্যই স্কুলগুলোতে ছুটি চলছে, আর পড়ার বিশেষ একটা চাপ নেই এই সময়টাতে। আর এই ছুটির আমেজটাকে নিয়ে আজ সকালবেলায় এই তোমাদের অনুষ্ঠান, হ্যাঁ ছোটদের অনুষ্ঠানে আজ তোমাদের সঙ্গে রয়েছে আমি, তোমাদের বন্ধু নিতাই। তোমরা কিন্তু এই মুহূর্তে ফোন করতে পারো, আর ফোন করে তোমরা তোমাদের গান, গল্প আর কবিতা শোনাতে পারো। আর তার জন্য ডায়াল করতে পারো 2326253 এই নাম্বারে। আর যে গল্পটা তোমাদের শোনাচ্ছিলাম, ছোট্ট বন্ধু রাজুর চকলেট খাওয়ার সেই যে ইচ্ছেটা, একটা দারুণ শখ এই অভ্যাস, তা তাকে কি করে কি করেছিল এবং কি বিপদের মধ্যে ফেলেছিল, একদিনের ঘটনার কথা বলি। সেদিন স্কুলে রাজু খুব ভালো দিন কেটেছে। ম্যাডাম তার খাতা দেখে বলেছিল, খুব সুন্দর লিখেছ রাজু। তাই সে খুব খুশি হয়ে বাড়ির পথে হাঁটছিল। হঠাৎ রাস্তার ধারে দুজন অপরিচিত লোক দাঁড়িয়ে তাকে ডাকল। একজন বলল, এ বাবু, তুমি কি চকলেট খাবে? রাজুর কানে যেন নাড়া হয়ে গেল। সে একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ খাই তো। তখন অন্য লোকটি তার হাতে একটা বড় সড় রঙিন চকলেটের প্যাকেট দেখালো। প্যাকেটটা দেখেই রাজুর চোখ বড় বড় হয়ে গেল। এত বড় চকলেট সে কখনো একসাথে দেখেনি। আর

আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন আমার এই শ্রোতার সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যালো, যাই হোক আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু কানেক্ট হলো না।

এই নাম্বারে আলো জ্বলছে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, না আমার ছোট্ট বন্ধুর সঙ্গে কিন্তু এবারও কথা বলা সম্ভব হয়নি, তবে সম্ভব যেটা হচ্ছে সেটা হলো তোমাদের গল্প শোনানো। যে গল্পটা তোমাদের শোনাচ্ছিলাম তা হলো রাজুর চকলেট খাওয়ার যে শখ তা তাকে কতটা বিপদে ফেলেছিল। রাজুকে কয়েকজন অপরিচিত লোক চকলেট দেখালো, তারপর লোকটি মিষ্টি করে বলল, তাহলে আমাদের সঙ্গে একটু এদিকে এসো, আমরা তোমাকে আরো ভালো চকলেট দেব। রাজু একটু ভাবল, মা তো বলেছিল অপরিচিত লোকের কাছ থেকে কিছু নেওয়া যাবে না, কিন্তু চকলেটটা এত সুন্দর আর লোকগুলো তো খারাপ মনে হচ্ছে না। এই ভাবতে ভাবতেই সে তাঁতির সঙ্গে হাঁটতে শুরু করল। ধীরে ধীরে তারা রাজুকে নিয়ে পাড়ার চেনা রাস্তা ছেড়ে একটু নির্জন দিকে যেতে লাগল। রাজু তখনও বুঝতে পারল না সে কি ভুল করছে, কত বড় ভুল করছে, আর সেই ভুলটা কী ছিল, এ নিয়েই গল্প করবো।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর শ্রোতা বন্ধুরা, ছোট্ট বন্ধু যারা তোমরা এই মুহূর্তে রয়েছো, তোমরা কিন্তু এই মুহূর্তে ডায়াল করতে পারো 2326253।

0: 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্প শোনাচ্ছিলাম, আর তোমাদের গল্প তো শুনতে চাইছি। আজ তোমাদের গল্প তোমরা বলবে 2326253 এই নাম্বারে ফোন করে। আর দেখা যাক, আমার শ্রোতা বন্ধুরা, যারা ছোট্ট বন্ধুরা রয়েছ, তোমরা গল্প, কবিতা আর অবশ্যই সেগুলো শোনানোর জন্যে কারা ফোন করবে। যে গল্পটা শোনাচ্ছিলাম, রাজু ভুল করে সেই মানুষগুলোর, অপরিচিত মানুষগুলোর সঙ্গে যাচ্ছিল। ঠিক তখনই পাড়ার দাদা রতন, যে কলেজে পড়ে, ওই দিক দিয়েই যাচ্ছিল। সে হঠাৎ দেখল রাজু স্কুলের উল্টো দিকে দুজন অপরিচিত লোকের সঙ্গে যাচ্ছে। রতন একটু অবাক হয়ে ডাকল, এ রাজু, কোথায় যাচ্ছিস?
1: রাজু হাসতে হাসতে বলল,
0: চকলেট খাবো দাদা, ওরা দিচ্ছে।

ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। তারপর পাড়ার রতন তাকে যেই জিজ্ঞাসা করল, তোমরা কারা, অমনি তারা ছুটে পালালো। তারপর কি ঘটল রাজু কিছুই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে রতনের দিকে তাকিয়ে বলল, দাদা ওরা কেন পালালো? রতন একটু হাঁপ ছেড়ে বলল, কারণ ওরা ভালো মানুষ ছিল না, ওরা তোমাকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, খারাপ কিছুর জন্য। রাজুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বুঝতে পারল সে কত বড় বিপদে পড়তে যাচ্ছিল। রতন তাকে বলল, শোনো রাজু, কখনোই অপরিচিত কারুর কাছ থেকে কিছু নেবে না। তারা যতই ভালো কথা বলুক বা চকলেট দেখাক, তাদের সঙ্গে কোথাও যাবে না, আগে বাড়িতে জানাবে বা বড়দের বলবে। রাজু মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদা, আমি ভুল করেছি, আর কখনো করব না।

0: রাজুকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল। বাড়িতে গিয়ে রাজু সব কথা খুলে বলল। মা বাবা শুনে খুব চিন্তিত হয়ে গেল। শেষে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক সময়ে গেছ, আর কখনো এমন করো না, তুমি অনেকটাই বেঁচে গেছ এই রতনের জন্যে। সেদিনের পর থেকে রাজু শুধু চকলেটের লোভে নয়, নিজের নিরাপত্তার কথা ভাবতে শিখল। সে তাকে বন্ধুদেরও এই ঘটনা বলল, যেন তারাও সতর্ক থাকে। কোনোভাবেই অপরিচিত লোকের সঙ্গে মেলামেশা করা, অপরিচিত লোক কিছু দেখিয়ে কাছে টেনে নেবার চেষ্টা করলে তারা যেন কোনো প্রলোভনের ফাঁদে না পড়ে, তার জন্যে রাজু তার বন্ধুদেরও সেই কথাগুলো বলল।
1: মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দেখির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথা যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে রে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাঁটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে।

0: 101.6 মেগাহের্জ এফএম উজ্জয়ন্ততে রয়েছে। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 10:01:19। আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: তিনটে কলেজেই
2: অত ভেবো না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিজ নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি নিতাই, আর আমার সঙ্গে
7: তেই আন্তম শিল্পী।
0: আর বন্ধুরা, বর্তমান যুগে নারী আর শুধুমাত্র একটি পারিবারিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ সত্তা নয়, তিনি আজ সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য প্রতিটি ক্ষেত্রে সমান দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। একসময়ে যে নারীকে শুধুমাত্র গৃহকর্ম, সন্তান লালন পালন এবং পরিবারের যত্ন নেয়ার মধ্যে আবদ্ধ রাখা হতো, সেই নারীরই আজ বহুমাত্রিক পরিচয়ে সমাজের মূল চালিকা শক্তি হয়ে উঠেছেন। এই সময়ে নারী মানেই শক্তি, সচেতনতা, স্বাবলম্বিতা এবং আত্মমর্যাদার প্রতীক।
7: আও চিনি বুড়ি রক না খেতাম খালাই মে এত বুড়ি রক চিং নক নুখুম সামলুক থানি, নক নুখুম নাই থানি, তাই বসাপতি তরি লগই নাই পরি বং বড় মন শুকলাই থানি বুড়ি রক তাম খালাই মে এত বেলাইনো খাকুয়ার বেলাইনো খাকুয়তর চিনি বুড়ি রক যে সামুং চায়াঙ্গেই সালচা ক্লাই তঙ্গ আর সামুনো চাই থকা খাই তাঙে মেয়া তঙানি আবনি বাগিন চিনি বুড়ি রক বেলাই নো ফানগনাং বেলাই নো বুখাগড়া সাবু সাব বুড়ি রক কেবেল বুড়ি রক বেলাই ফানগনাং নক নকুং ক্লাই থানি বরক নো বরক ক্লাই তিসা থানি বেলাই নো চুপাও আবনি বাগিন বুড়ি রক তাবনি অজরাও তাই উকলুক ক্লাই তংলিয়া বরক যতন বরক হেন কিয়া চিং যতন তাবুক সকাং আপনি সেলাই যাক যত সামকাহাম।
0: সত্যি বিশ্বায়নের যুগে শিক্ষার প্রসার নারীর অবস্থাকে আমূল পরিবর্তন করেছে। শিক্ষিত নারী আজ নিজের অধিকার সম্পর্কে সচেতন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন। তাই নারীদের, সেই সমস্ত নারীদের অভিবাদন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি।

0: 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। সত্যি আগে যেখানে নারী শিক্ষার সুযোগ সীমিত ছিল, এখন সেখানে মেয়েরা স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় স্তর থেকে শুরু করে গবেষণার ক্ষেত্রেও অসাধারণ সাফল্য অর্জন করছে। চিকিৎসা, প্রকৌশল, প্রশাসন, আইন, তথ্য প্রযুক্তি সব ক্ষেত্রেই নারীর সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে প্রতিভা লিঙ্গভেদে নির্ধারিত হয় না, তারা এগিয়ে যেতে পারে।
1: আও চিনি বুড়ি লোক না খেতাম খ্লাইমিয়াত বানিয়াং খ্লাই থানি উঠুং সেবক খ্লাই থানি উঠুং যত জাগানো বুড়ি লোক তাবুক সেকাং হয়ে দেব যেমন তাবুক নক নি নকর খাই নব গোবাং মা বানিয়া থাই রক সেবক অফিস রক যেন নক গোবাং মা বুড়ি রক নতাবো কাহাম কাহাম থায়ও বরক সেবক খ্লাই দো তাই বরক ন লুকুরক নোপানানি বাকে বেলাই ন সামু কাহাম খ্লাই দো অব হাইচিনি বুড়ি রকনি যে বড় রক সেবক খ্লাইয়া বরক ফল নগতংতুতুই গোবাং মা সামু রক খ্লাইমা নরম দি নগতংতুতুই মামুই সঙ্গে আকুই ক্যাটারিং রক খ্লাইনানি অবরক হাই সামু রক তাই অনলাইন তৈ তাবক তো ইন্টারনেট নি আমল সং সাইমানো অম হাই তাবুক চলিত সোশ্যাল মিডিয়াতেই যেন গোবাং মা সামু কাহাম রক নাহারি খ্লাইমানো বইনব ফোরংনানি সেব রক রেমানো অনলাইন তৈ বুটিক রক হ্যান্ডিক্রাফ্ট অম হাই সামু রক গোবাং মানো খ্লাইমানো গো তাই আবনো কারিব যেন ফাতার হা রক থাঙ্কা হাই তো তৈব সুনগো সিনি বুড়ি রক তৈব কাহাম কাহাম কাইমুং বরমুংনি সামু রক বসুক শাকথারি সামু খ্লাই দং চিনি বড় রং বিশেষ তাবো গোবাং মা অম হাই সামু কাহাম কাহাম বুড়ি রক তাবো বেলাই নসাকাঙ্গাই দ আবরং নুখা হাঙ্গাই বখা খাতা তং মা দঙ্গ রসাপুং মসামুং রক জাস্ট জাগা ফানো নাই দি বড়ে রক তাবুক সাকাং জাক আউ মা ফাসং বহাই ন বেলাই ন খাকলাপ কুসুক খাই ন মা দঙ্গ বুড়ি বসা আউ বুমুক খ্লাই গা হাঙ্গাই অমা হাইকে চং চিনি বুড়ি বসা রক নব সাকাঙ্গি তনা নাঙ্গো যত সেব রানা নাঙ্গো যত বিনি মানথাই ন রানানি নাঙ্গো আউ ফাইদি হিঙ্গাই।

0: ai sana ni mu chungo chini buriro je sek sek kangai tongo asuk no singlek zak po tongmani noko jaga jaga uno ko sung buriro kno belai no buzak mani tok jak mani nok ni tek lero hor sak mani omo hai rok sung no ko kebang ma nokhung tabuk fa no omo hai tong ko buriro kno sekang rena naya jani man thai rok no rena naya fia amti hai klaya wui buriro kno sekangai tonika hangkai chala busa যে খাইতে বুড়ি রকম আমি না খাইম আও তিনি তো নরক ডাকবুকু যতন সাইমান বয়ও তিনি ফেক জাকাই মানে চায়া তংনানি ইয়াক কাকনানি শাল এবার নো টবাকু দেহ নিব পালাই চাকরি তঙ্গ অম হাই জাগা রগব কবাং মা বড় রক ন দেরামু নগুই তমস অ দেরামু রগ বুড়ি রক হাইন বংন হামড়ে থানি চোবা থানি বেলাই নো নক নকি বুমা হঞ্চাক নাই বসা রগ্ন বেলাই নাতিউই বরং বাকে নাংকুক মানে লাম রগ্ন রমইনে ফুনগুই বং নিসানানি চাইতব অব হাইকেই চাইতক মু নগ্নি বোমা বিবি এবার চে অকড়া চাকড়া তংনাই বরগ্ন সেমি নরঙ্গ আবনি বাকি নো যে জাগা ফন বুড়ি রগ্ন কুবুন চিং সাকাও নো এবার বেলাই নো কতর্ক কুচুকো খাইন চ নগ্নানি নাঙ্গ আও
1: আজকের এই তুমি অনন্যা অনুষ্ঠানে এটি বিশেষ ঘোষণা রয়েছে। আজ কিছুটা আগেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি দেশবাসীকে সম্বোধন করবেন এবং দেশবাসীর সঙ্গে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সকাল 10:55 থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই বক্তব্য প্রচারিত হবার অব্যবহিত পরেই আপনারা এর বাংলা এবং ককবরক অনুবাদ শুনতে পাবেন। তার জন্যে আজ আমরা এই তুমি অনন্যা অনুষ্ঠান থেকে বিদায় নেব অনেক কিছুটা আগেই। তবে বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলছি, নারীদের সেই ক্ষমতায়ন এবং বিভিন্ন বিষয় নিয়ে, তাদের অগ্রগতি নিয়ে, আর এই বিষয়ে আপনারাও যদি কিছু কথা বলতে চান, বিশেষ করে আমার নারী বন্ধুরা, আপনারা যদি বাংলা এবং ককবরু ভাষাভাষী যেই সমস্ত নারী বন্ধুরা এই মুহূর্তে 101.6 MHz FM উজ্জয়ন্ত শুনছেন, আপনারাও কিন্তু আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন 232-6253 এই নাম্বারে ফোন করে। বিশেষ করে কর্মক্ষেত্রেও নারীরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপিস, ব্যাংক, কারখানা, সংবাদ মাধ্যম এবংকি প্রতিরক্ষা ক্ষেত্রেও নারীরা সাহস ও দক্ষতার সঙ্গে কাজ করছেন। তারা শুধু নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করছেন না, বরং পরিবারের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক দৃষ্টিভঙ্গিতেও বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন পরিবারে নারীকে শুধুমাত্র নির্ভরশীল হিসেবে দেখা হয় না, বরং তিনি একজন সমান অংশীদার, খুশি আনন্দের অংশীদারও বটে নারীরা।

0: বর্তমান সময়ে আমরা বলতেই পারি নারীদের প্রভূত অগ্রগতি সংঘটিত হয়েছে, পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। সমাজের কিছু অংশে এখনও নারীদের প্রতি বৈষম্য, সহিংসতা, কুসংস্কার রয়ে গেছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রথা ইত্যাদি সমস্যা আজও সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে এ কথা কিন্তু আমরা বলতে পারছি না। কর্মক্ষেত্রে সমান কাজের সমান মজুরি পাওয়া অনেক ক্ষেত্রেই বিরল। পদোন্নতি, বৈষম্য এসব ক্ষেত্রেও দেখা যায় নানা রকম বৈষম্য। তাই নারীর অগ্রগতি নিশ্চিত করতে হলে শুধু আইনি ব্যবস্থা নয়, সামাজিক মানসিকতারও পরিবর্তন জরুরি। আর সেই পরিবর্তন আমাদের মাধ্যমেই আসুক।
1: বুড়ি রং রুগী নেই ওয়ান সুক মু বড় রকম বেলাই নসেলাই না নাখা তামনি হিঙ্গা আঙ্কাই গোবাং মা থাই রক গোবাং মা বড় রঙে খাওনো তাবো ফানো বুড়ি রকম রুগী নেই গোবাং মা ওয়ান সুক মু জোদা রক দংখ আবনি বাকি ন তাবো ফানো যেন নগো বুড়ি রকনো সিকড়ি সক্রক খাই তনমানি সাইসুং নকনি নখরানি কিরি জাকমানি যে জায়গা চেলা রক হাইন নংখরি থাকমানো বুড়ি রক্ষে তাও ফানো তাঙি নংখরি মায়া আং হর সাল তাঙি নংখরি মায়া আং নংখর কাহঙ্গি ন জুদা মকলবে নাসিক যাক অবহাই ওয়ান সুক মু বড় রকনি বাকাও তাবো বতংখ আবনি বাকি ন চিনি বরকনি ওয়ান সুক মু তাবো বো সেলাই যাক বাকসানি কড়িখ আবনি বাকি সেলাইনা নাঙ্গো ওয়ান সুক মু রকনো বরকনো বড় খাইকে নাইনানি তাই গুবন যোধা মকলবে নাই যতন বরম রানী অমহাই ওয়ান সুক মু সিনি বাকাও যতনি ফায়া সাকনো বুড়ি রক তাবো বো কাহাম গরম খেতমে মানানি বেলাইন তবই তব আবনি বাকি ন

জাগা জাগা নগো, কে বাবা কত সরি কলাইচা, কে বাবা লামা কলাইচা, কে বাবা বথারি কালাং যা আবহাই আবুনি বাগিন চিনি ওয়ান সুকমুং কুচুগো থাংফানো তাবুক ফানো বাক্সা বাক্সানি তলা বকলাইজাক দংখো আওয়ান সুমুরংন সেলাই থানি যং রংনি বেলাইন নাংকো।

0: আমরা হার্য এফএম উজ্জয়ন্তনী বা খাদ্যই।
1: যে কথা আমরা বলছিলাম, এই সময় নারী শুধু নিজের জন্য নয়, সমাজের উন্নতির জন্যও কাজ করছেন। অনেক নারী সমাজ সেবায় এগিয়ে এসে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা, নারী অধিকার ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা প্রমাণ করছেন যে নারীর ক্ষমতায়ন মানে শুধু একজন ব্যক্তির উন্নতি নয়, বরং পুরুষ সমাজের অগ্রগতি। একটি শিক্ষিত ও সচেতন নারী একটি পরিবারকে শিক্ষিত করে। একটি পরিবারে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সমাজ পরিবর্তনের, সংসারের নানা টানা পোড়েনেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন, সমান শ্রম দিয়ে চলেছেন। এ কথা কিন্তু আজ সর্বজন বিদিত।

0: সত্যি সমাজে নানা পরিবর্তনে এবং দুঃসময়েও নারীরা নিজেদের উজাড় করে দিয়েছেন, তাই নারীদের অভিবাদন জানাতেই আমাদের অনুষ্ঠান তুমি অনন্যা। আজ তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীরা যারা অবদান রাখছেন, নারীদের সমাজে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই নিয়েই কথা বলছিলাম। প্রযুক্তির কথা যদি আমরা আসি, প্রযুক্তির যুগে নারীরা আরও এক ধাপ এগিয়ে গেছেন এ কথা বলতেই হবে। ইন্টারনেট, সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে। অনলাইন ব্যবস্থা, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট তৈরি, এসব ক্ষেত্রে নারীরা নিজেদের দক্ষতার প্রমাণ রাখছেন, ফলে তারা ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছেন এবং একই সঙ্গে পরিবারের দায়িত্ব সামলাতে পারছেন।
1: আও খড়ক সাবুনি নখ নাই থকাই সামুই বা মানো তাই আবনো হাইমিয়া খেলাইতে নি, সিত্রা খেলাইতে নিব ইয়াক রে মানো। আও আপনি বাগিন নখ নুখুং চিনি হদা দফা সামুই তালংনা হংকে খড়ক সাবুনি ইয়াক তংলানি নাঙো ইয়া খেবা বুড়ি রক বেলাই খেন চবাও অবচিং কেব গোসিয়াং ইমাংলাক খড়কসা চলা কাহাম গ্রংখাই সামুখলাই থানি হদাও গুংচুক থানি বিনিয়োগ খড়কসায় খড়কসা বুড়িলে তংনাই ন আও নং আং চিং যতন মা গোসিওব চিং সামু কাহাম খাইনে থাকাই জেফ্রু চিনি মঙ্গ আও বোমা ফুরং মা কাহাম হানি হিনজাকো আবনি বাগিন খড়কসা চলা খড়কসা সাই ব সামু কাহাম খাই থানা আও বিহিক কাহামকাই নাইকলমানি বাগিন আমহাই অঙ্গ শুনিব হিনজাগো আও বেলাইন সৈকক নব চিং কেবা গোসিয়াঙি মাংলাক চিং নক গানা গিনি নক নু নুগুই ফাই অবাহাই খড়কসা বুড়ি নক নো নাইথতো খ্লাই থানি কাহাম খ্লাই থানি দফা সমাজ ন সং কাহাম খ্লাই থানি বুসুক চুবা চড়ি দ অবন সং কেব ইহি হানি মাইয়া এবা গোসিয়াঙি মাইয়া আবনি বাগান সাজাগো খড়কসা চলা সরংখাই সাকনি বাগাই সিমি সরঙ্গ হাইফানো খড়কসা বুড়ি সিরঙ্কাই সাক সাকনি লগি নক নুখুংনি যত বড়নি বাগাইন সরঙ্গ তাই যত থায় কাহাম খ্লাই তিসানানি চাইথব বেলাইন নাঙ্ককমানি অকক লামরক

0: 거룩성 부모니 무산이 바게 수림 사정마 앙수리오 능 아니 세보 그락 구조고 응디 다이보 구조고 가샤디 다이 아니 세보 함샤디 저도 나무노 아우 무샤 무리니 바게 거룩성 부모니 수림 아우 무샤 무리 제프로 시클라 쇼고 삭박 샤하잉오 아프로 Joto tayono bumano logiru. Motairog ni joton senai tok. Shokat ni bishingo, buribusano. Abuni bagino, buribusha, buma bufani, joton se, kani boro, kani hamzangma, nibazo.
1: Shotte pultiki, eshome, naridir. Te gurutupurno dikulo, atto purichai, atto shaman. আধুনিক নারী নিজেদের স্বপ্ন ইচ্ছা এবং লক্ষ্য সম্পর্কে সচেতন থাকেন। তিনি আর সমাজের নির্ধারিত সীমার মধ্যে নিজেকে আটকে রাখেন না, বরং নিজের পথ নিজেই তৈরি করেন। সমাজের সত্তাকে প্রতিষ্ঠা করার এই প্রচেষ্টা তাকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে নারীর এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হলে পুরুষদের সহযোগিতা অপরিহার্য। সমাজে নারী পুরুষ উভয়ই সমান অধিকার সমান সেই সুযোগ নিশ্চিত করতে পারলেই একটি সুখের সুন্দর পৃথিবী আমরা গড়তে পারব। প্রতিটি পরিবার সুখের অনাবিল আনন্দে ভরে উঠবে, এইটুকু বলতেই পারি।

0: প্রতিটি পরিবারে সুখের ফাগুন আসুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আর তার জন্যে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান অধিকার দিতে হবে, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। তাদের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্যেই 101.6 মেগাহের্জ FM উজ্জয়ন্তে আমাদের অনুষ্ঠান তুমি অনন্যা। এই সময় নারী শুধুমাত্র পরিবর্তনের অংশ নয়, বরং পরিবর্তনের অগ্রদূত, একথা আমরা বলতে পারি। তিনি নিজের সংগ্রাম, পরিশ্রম এবং মেধা দিয়ে সমাজকে নতুন দিশা দেখাচ্ছেন। তার সাফল্য শুধু ব্যক্তিগত নয়, তার সমগ্র মানব জাতির উন্নতির প্রতীক। তাই নারীর প্রতি সম্মান, তার অধিকার রক্ষা এবং তার সম্ভাবনাকে বিকশিত করার জন্য আমাদের সকলকেরই সচেতন উদ্যোগী হওয়া উচিত। কারণ নারীর উন্নতি মানেই একটি সুন্দর, সমৃদ্ধ এবং মানবিক সমাজের ভিত্তিকে শক্তিশালী করে তোলা।
1: আও চং বড়ি রোগ তামো খাইমে আতং আবনি বাগিন বড়ি রোগ তাবনি জড়াও বেলাই নসাকাং যা আবনি বাগিন যত বড় রোগ ন চং যে বড় রোগ ওক্লক লাই তঙ্গ যে তাবুক বো নাসলে জাংমা জলে জাকমানি হরক লাইজাক বরকনো দেখলাইনার নাঙ্গো তে সানা।

0: 나고 다이 더파오 치니 호다오 타이르나 나고 나이토토 녹토토 가샤 자가오 아버니 바기노 증 조토 탄트라 응라이노 보노 마야 작나이 조토 보로 보놈르나니 만차이톡네 아우 헝가 치니 조라보 바이르 바이르 쿵 파캬바 증 티니니 치니 보레록니 판다노 어느 놈 타랑마 탕라이시나이 러사몽 땅샤 카나마니 비싱티 증 지니 반다노 디니 바레나 탕이 동고
1: হ্যাঁ আজ 134তম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে মত বিনিময় করবেন আর অল্প কিছুক্ষণ পরই। তাই আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে কিছুটা আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি নিতাই আর আমার সঙ্গে
0: আংতং শিল্পী।
1: আজ এই মুহূর্তে রাজ্যের প্রখ্যাত শিল্পী অরুণ দেব বর্মার গাওয়া একটি গানের মধ্য দিয়ে আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: विश्वविद्यालय ने अपने 50 वर्ष पूरे किए हैं। देश की शिक्षा और सांस्कृतिक गौरव को आगे बढ़ाने में स्कूल नेटवर्क की भूमिका बहुत प्रशंसनीय है। मैं इससे जुड़े सभी लोगों को बहुत बहुत बधाई देता हूँ और उन स्टूडेंट्स की भी विशेष सराहना करता हूँ जिन्होंने अपने वीर सैनिकों के लिए योगदान दिया। साथियों, भारत के हर गांव में, हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए। अगले महीने मन की बात में कुछ और प्रेरक गाथाओं के साथ मैं फिर आपसे जुड़ूंगा। बहुत बहुत धन्यवाद, नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और FM गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण FM रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নিলেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী আগরতলা, আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, FM উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশেরই তেমন এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। ওই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। সাথে একটি ইভেন্টে যা নিয়ে সারা দেশ খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেশ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। প্রধানমন্ত্রী অনিমেশজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী আকাল। অনিমেশ, গুরিন্দর বীর নমস্কার স্যার। নমস্কার স্যার প্রধানমন্ত্রী। আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে তোমাদের সম্পর্কে, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছো সেটাও তারা জানুক। অনিমেশজি নমস্কার, আমার নাম অনিমেশ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয়

কার্ডের অধিকারী স্যার, আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্সে 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরে সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমাকে কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী, এবার গুরিন্দরবীরজি তুমি বলো। গুরিন্দরবীর: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটার 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি, এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেরা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলা করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম, তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার? তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো, আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম, বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকলে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগল। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দর দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। প্রধানমন্ত্রী: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই। গুরিন্দরবীর: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারা দিন ট্রেনিং করতেন। এই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়ব আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনব, জিতব। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটার ইভেন্টে বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখ গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো, তুই করে দেখাবি, তোর উপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। প্রধানমন্ত্রী: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড করেছ। যেমনটা গুরিন্দরবীর বললে যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ, তাই তোমাদের দুজন থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। গুরিন্দরবীর: হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করছি, কারণ প্রত্যেকবার তো

আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসত, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে এটা শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউ করতে পারবে না। এভাবেই যখন আমরা কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। প্রধানমন্ত্রী অনিমেষজি, অনিমেষ স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছে ফিরে তাকাবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুভ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরা এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্য হয়েছে, সামনে প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব। প্রধানমন্ত্রী দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো বন্ধু, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো। অনিমেষ স্যার, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনালে 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময়ে প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এটা আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানেও আমরা দুজন রুমমেট ছিলাম, আমরা ওখানে আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী গুরিন্দরবীর তুমি কি বলবে? গুরিন্দরবীর আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করল, যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলেছিলাম অনিমেষ ওই ব্লকটা ভালো ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্ব দরকার। তবে স্যার আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু, যে আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকে দ্রুত দৌড়ব। প্রধানমন্ত্রী দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে সাহায্য করা, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এইভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা। গুরিন্দরবীর, অনিমেষ ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এইরকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান

করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এই ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরে পাওয়া যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিই পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে, শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারণ আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরে পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকে আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার সঙ্গে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে সেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কণে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমার মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজই থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এর প্রত্যেকটি আমের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরী, নীলম, মালগোবা, বাংলার হিমসাগর, ওড়িশার আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে একে তো স্কুলে ছুটি থাকে, কিন্তু আমি একরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছা হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবরাও যাচ্ছে এবং বয়স্করাও। সেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলুওয়াতে সাজিওয়ালা শেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলট পালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকে শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজিওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়, সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময়ই এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানেও চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এই বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও রয়েছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজা চোলকে দেওয়ার প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে
অনাইমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে

জ্ঞানের কথা লেখা আছে, এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে ছত্তিশগড়ের মালহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে তিনটি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগে পুরনো এই তাম্র ফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথামেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এইসব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মে অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এই এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে খবর পেয়েছি এখানে অবজারভেশন সেশনের আয়োজন করা হয়। এই সংস্থা গ্রামাঞ্চলের অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছে। খগল মণ্ডল নামে এই টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপের আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ও অ্যাস্ট্রোনমি সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সবসময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটোরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন আমি তাঁদের বলব একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গীয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা, যেখানে একটি গাঙ্গীয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গাঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয় নদী, পুকুর এবং কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারোর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা, কিংবা সেই মাটির গন্ধ

0: কিছুটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন, তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি, এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হলো কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটি আবার পরিষ্কার দেখাতে লাগল, আশেপাশের মানুষদের নজরে পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকায় জলের সমস্যা নিয়ে তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতের সম্বন্ধ রয়েছে, এই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তার দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্র তার সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাই জয়গোপাল গড়ডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তার দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগা সংকল্প নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন, তারা যেন প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছর পরে ছাত্র পিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তার সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাই প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময় এই প্রয়াসগুলি নিয়ে চর্চা হয় না বেশি, কিন্তু যখন আমরা এগুলি বিষয়ে জানতে পারি, তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন, সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাঙি হাকতনি লুকুরক খুলুমকা মন কি বাতনি বিসংতি তেওয়াইসা নরকবাই করঙ্গই মানমাবাই আং বেলাইখানো খাতুংজাক হাকতনি জুদা জুদা আমচাইনি চিনি লুকুরক বসংতাই দফানি বাকি অমাই সামুং কাহাম খলাই তঙ্গু যে রক্ন খনাকে কবইন চিনি খা বাসাই ফাইও তিনি পান্দা চেংদ্রবন আং থংমুঙ্গ চিনি হাকতর চাসামুংনি ককথুম খুরচাওয়ানেং সালকিসা সেখাং জারখাননি রাঁচিও ন্যাশনেল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন অংখা আরও ইংয়া হানফানো হাকতনি জুদা জুদা থাইনি খরক চাররা অ্যাথলেটিক্স রক মানজাখা আজরও কাইবরি জুদা জুদা ইভেনও কাইবরি ন্যাশনাল রেকর্ড অংখা গুরিন্দর বীর সিং বিশাল টিকে

0: তাই তেজসিন শঙ্কর, দেব মীনা তাই কুলদীপ কুমার ও থংক্রংরক জুদা জুদা ইভেনও কতাল কতাল রেকর্ড সুনামকা আং যত নিশাই সেকাং বরকনো খাক হামতাই হামবাই ইয়াফারো কিচিং চং হাক্তর গনাঙ্গই জে ককনো তুই তাবুক ককলাম অঙ্গই তঙ্গ অবংখা হান্ড্রেড মিটার রেস এবা সারা মিটার খাচিকমু সালনি বিশিঙ্গন চলারকনি হান্ড্রেড মিটার খাচিকমুঙ্গ ন্যাশনাল রেকর্ড ওয়াইথাম সবাইকা জে এটলেটস থংকরং অ রেকর্ড সবাইকা বরগংখা গুরিন্দর বীর সিং তাই অনিমেষ কজুর আং ওয়ানসুকা ই খেপনি মন কি বাত পান্ডব বরক বাই কক সালাইনাই হনাই অনিমেষ জি খুলুমকা গুরিন্দর বীর নন বহাইন খুলুমকা সত শ্রীকাল
1: খুলুমখা স্যার খুলুমখা স্যার
0: হাইকে তাকুক নরক বেলাইন কাহাম কাইসা এচিভমেন্ট খেলাই ফুনুকা নরক খরগনৈ

0: সিনি বাকে কেব অ সামুন খাই মানজা আবনি বাকিন জেফর সিনি দফা সিনি বারা বাসিং লুকরক অ বহাইকে সঙ্গ খা বাসার ও তাই সিনি বখান গ্রাক খাই তিসাও আফ্রো সিনি খা বাসা মূ বাই থাইয়া
1: অনিমেষ জি
0: স্যার 2021 বিশ্ব জেফ্রো আং এথলেটিক্স ইয়াপ্রি সেকা আফ্রো যতন আনো সাকা নাইদে অব কাইসা কতাল লামা অবন নামল গিদা মানো আবনি কিফিল মূ আং সাকা তাবুক আং অ লাম ইয়াপ্রি বারগুই পাইখা আবনি বাকে টং হালক জেসাফা নথুং আং বিনি পাইথাক নাই নাকার নাই আনি বাবু বো আনো যত জরাও সও নংসার ইয়াকুং বারোখা তৈ আরে নি সিমি ওয়াই সাফানো উকলক ফিরগী তা নাশিকদি সানা থাকে যতন অব আবৈয়া অবহাই কক সও তাই ওয়ানসুগো ফিয়া কিসাশক বরগ্ন মুখ থাঙ থাও অংখরই অবন খাই ফনুগো তাবক নংখলাও নংখরই সে হায়াকেবা আবনি ফাইসিং খারিউই টংদি তাই বসকাং ফাইসিং সিগাঙ্গি থাকি যুখংনি যত লুকরক নন যত ফাইসিং তুই জেসক মানসাক চবাউই টংনাই অব খা বাইফানো অংথং এবার রং পুইসা বাই ফানপানো অংথং যত পজা জন হরনাই নারুই সিমি থি তাই ভারত ফুনুগী রদি ভারতনি লুকরক ব খাসিগি মানো লুকরক আনো তাই বুইনব সাও ভারতনি লুকরকনি সাকমাং অমাহাইয়া যে বরক 10 সেকেন্ডনি সাই কিসা জরানি স্প্রিন্ট খাসিগি মানানো ফিয়া তাবুক খরকনি ফুনুগী রেখা ভারতনি লুকরক ব অবন খাই মানো অবশ্যই থানি মানিয়া সামুয়া যে সাবো এচিভ খাই মানানি ফান টঙ আবনি বাকি সার অ কক রক আনো বেলাই খেন খা বাসার ও জেফরো সিনি ট্রেনিং খাই টংমা জরাও আ জরাও সালব্রুন সিনি বাইথাং রেকর্ড সবায়ো তাই গুবন ভারতনি লুকরকনি থানিব স্রাই স্রাই এই কাসাকা বরকব নাইখে অমাহাই জে সাবো মেডেল এচিভ খাই মানো স্যার যিনাঙ্গ তেব কতর মান মূন মানা নাহারই সকাঙ্গি থাকনা মচুঙ সানা থাকে যরকনি তাবুক কমনওয়েলথ গেমস নি বাকে সিলেকশন অংখা তাই বসকাং কম্পিটিশন তৈব কাহাম পারফরমেন্স খাইনা বাকে কগ্রুও
1: ওয়াও খনাদি আনিব কাইসা সুমুং দো তাই আনি ওয়ান সুমুং গবনি খাও বু অমহাইনো সুমুং আসাই খনা আং খনাবানি নরক খরকনি বেলাইন কিচিং কাহাম নরক খরকনি বিশিং মূসাসুক সমাই তাংজাক দাতং খরকসা রেকর্ড খালাইকে তে খরকসা অ রেকর্ডনো সবাইনাই হনে অনিমেষ নং নপুইলাস সালা
0: স্যার সকাংনি রেকর্ড 10.18 সেকেন্ড রেকর্ড আনি নতংমানি আবনি ইয়াগুলো সেমিফাইনাল খাসিক মুঙ তাকু গুরিন্দর বীর 10.17 সেকেন্ড নি জরা বাই আ রেকর্ড সবাই আবনি ইয়াগুলো উলনই সেমিফাইনাল আং তেওয়াইসা আ রেকর্ড ব সবাই আ জরাও আং জরানাখা 10.15 সেকেন্ড আ জরাও সেমিফাইনাল খাসিগী পাইমানি ইয়াগুলো সিনি খরক নই নিন বেলায় খাতুং খাজা অংখা তামনি হিনবা সং আবো খালাই মানখা সং রেকর্ড সবাই মানখা অমাহাই বাতাই মুঙ কাইসা জুদা ওয়ান সক মুং ফাইন মানো হাইফানো সং খরকনি সকাংনি সিমিন সিনি ওয়ান সুক মূন থির খাই তনখা সানা থাকে ও ইভেন্ট নি সকাং কম্পিটিশন পার্টিসিপেট খাইনা বাকে সৌদি আরব থাকা আরো কাইসা রুম টংলাই যাক তাই যত জরাও সিনি জুদা জুদা নাহার মূন তুই কগলাম সালাইখা আবংখা ভারতনি স্প্রিন্ট এবার খাসিক মূন সকাঙ্গি লংনা বাকে যাবাই পুইটসাও ও বারজা সিনি ইয়াগো তাই যে সাবো এচিভ খাইদি অব গুবনি বরগ্ন খা বাসারওয়ানো হই
1: গুরিন্দর বীর নাম সানাই
0: যরক নই নানসখা যরকসা তৈ খরকসাবাই গথালাই ন কাহামকে খাসিক লাই নাই হই জেফরু চিনি খরক নইনি বিশিং খরকসা তৈ খরকসানো সামুং নাঙ স্যার খরকসা তৈ খরকসানি সামো বাসাখা সানা থাকে রেকর্ড সেকশননি সাই সকাং আনি খাসিক মূন আং পাইরেখা আবনি ইয়াগুলো অনিমেষ ব খাসিকা যেফ্রু ওয়ার্ম আপ খাইখা আফ্রু আং অনিমেষ নাকা অনিমেষ ও স্টার্টিং ব্লক নইটু টংনাবলে নো থাঙি আসুকদি তাই নি স্ট্রাইড ন পাই পাইদি সিনি কুবুনি ওয়ার্ম আপ ন অর ন পাই পাইনাই

সব ভাইকা অব ভারত যত লোক রকম খা বাসারু নেদারল্যান্ড সংসারজা কাইসা পান্ডব চুল মলনি গসাম কিসাস তাম্র রিপিনো ভারত ইয়াগ ইয়াফারে রাজাগ অ পান্ডব নেদারল্যান্ডনি মন্দির বক্রব টংমানী অ তাম্র রিপিনো তৈ হাকুতনি ফাটা তাই বিসিংগ বাবাইনি থাইনি সিমিন আং চয়াবুই গবাং মা ককতমা মানখা লুকরক বরকনি খাতুমানি ককনো সাকা তাই বাইথংনি কুংচুংমানি ককনব বলাইখা হায়ুং গনাঙ্গই জুদা জুদা থাইও টংনাই তামিল বসংনি লুকরকনি বিসিংগব অ পাটিমুংনতৈ বেলাইখন খা বাসাজাক তাই টংথকলাইজাক কিসিংসং অ তাম্র লিপিনতৈ লুকরকনি বিসিংগ কিসাসুক সুমুং আসাইখা অবনি বাকি আং তিনি অববাই গরংজা কিসাসুক ককনো নরকন সানানি মসঙ্গ আর কাইনৈ চিসা কতর তাই কাইথাম চিকন তামানি টংলা টঙ্গ অব আলাইদাখে ববগরা রাজেন্দ্র চোল পুইলা বাইবিনি বুফা ববাগরা রাজ রাজা চোলনি কাইসা ককনো নারকানি ককবাই গরংজাক জালাইসং অ তাম্র লিপিনতৈ লুকরংনি বিসিংগ কিসাসুক সুমুং আসাইখা আবনি বাকি আং তিনি অববাই গরংজাক কিসাসুক ককনো নরকনো সানানি মচঙ্গ অর কাইনৈ চিসা কতর তাই কাইথাম চিকন তামানি হাইকবা তাম্র লিপি টঙ্গ অব আলাইদাখে ববাগরা রাজেন্দ্র চোল পুইলাবাই বিনি বুফা ববাগরা রাজা রাজা চোলনি কাইসা ককনো নারকনানি ককবাই গরংজাক আর এনি মঙ্গলাম কামি ও কাইসা বুদ্ধ বিহার ইয়াফারমানি কক খোরসাজাক টঙ্গ অ তাম্র লিপি ও চোল বসংনি সুকসামুংনি ককবু সাজাকমানি নুগো অববাই সাইমানো চোল বসংনি হালকনি তমংবো অবনি বিসংতৈ সাইমানো চোল বসংনি খুনম্পুই লাইবুমা তাই হুকুমনো তৈচং যতন কুংচুগো চালাইসং চিনি হাপাং ভারতনি অবতৈ সরসাথাই গরৈ মানৈন্য খাথি নারকনা বাগৈ থাপক্লাইকে সামং তাঙৈ টঙ্গ অবিসংগন জ্ঞান ভারতন অভিয়ান নি বিসংতৈ ছত্রিশগড়নি মালহারব কাইসা নাংকুক মানি ককথুম মানখা আর কাইথাম মানথগ্যা তাম্র লিপি মানখা অব পান্ডু বসংনি রাজ বসংনি মহর্ষি বালার্জুননি নাইকলমুং জরাবাই গদালজাক হই খাখলাইজাগো শিকরংরক খাখলায়ু ইন্সপিরেশন বাদক রা বিষ্ণি এবা চিবরিরা এবা চিবা রা বিষ্ণি কসাম তাম্র লিপি কসাম ব্রাহ্মীণ আইখরতাই পালি ককবাই সৈজাক আর আজরানি হাফাং তৈদুলমা টংমুং টংথার তাই হুকুমু রক্ন তৈ বেলাই নাংমানি সিমুং মানো চালাইসং সং ভারতনি বরকনি নখায়ুং শিকরং এবা অ্যাস্ট্রোনমি নতৈ জুদা জুদা খে সতনমানি টঙ্গ চিনি হাক্তর তাবুকব বেলাই কসাম অবজারভেশন খাটিজাক টঙ্গ আর ওয়ানামা সিংসা ম্যাথমেটিক্যাল ডিস কভারিস অংখা নেভিগেশন ফানো উংথং কাইবা এলএম উংথং এবাকে চিনি তের রক অব যতন নখাতাই আথুকিরি রক বাই গরংজাক চিনি আর অ্যাস্ট্রোনমির রক যত পিরিনন খাতিমুংনি আচাই রেখা বরকনো এক্সপ্লোরেশন নি বাকি খা বাসা রেখা তাই তাবুংনি শিকলা রকনি বিসঙ্গব অবতৈ বেলাই খাতুংমানি নুকজাখা

আংকিটা লাইবনী কথমা ও নরকন মহারাজা বিবেকন কিশোর মানিকনি ককন সাহিত্যমণি ববুহরা আচাই তাই তামতাম খাইলঙ্কা বো কিসি চা জরাও ন চিনবাই কামো সামু খাই ওয়ানুকা হাইবেন চিনকে পাল হামিয়া মাতি নংমা চখা অনবগৈ বিনে চাই কতর অঙ্গিয়াকু আফ্রুন বজং আগারি থাকমান বগৈ যেন বেলাকে অরয় পরে অঙ্গি থাকা চিনি হাস্টে ত্রিপুরান বড় রক যেন আফ্রু যেফ্রু চিনি বুয়াগ্রা দমফ্রু রাজা দমফ্রু যেন ইন্ডিপেন্ডেন্ট দমানি আবু নহে বহাইকে চিনি রাজ্য চালকনাই আবু নেলাই হওয়া জগিনাই চিনি মহারানী কাঞ্জন প্রভা দেবী ইন্ডিয়া বাই মার্সংকা আবু যেন যত্ন সাইমানো আবু নহে যেন ইন্ডিয়ানি লগিও থাকি সৌকা আবংকা 1947 বিশ্ব চিনি মহারানী কাঞ্জন প্রভা দেবী নে ব চিনি ইন্ডিপেন্ড যে হা তংমানি বেলেকেন কষ্টকে চালকনানি নাঙ্গু হুনেই ব ইন্ডিয়া বাই মার্স অংমানি আগুলো যেন তাবু ইন্ডিয়া বাই মার্স অংজাক সা বিনি থেমানি সালন তো সাকাঙ্কে মাত্র 39 ইয়ার্স থামচি চুকু বিশিও ন বলাংমা চলঙ্কা 17 মে কাইসা বাইক এক্সিডেন্ট নুই যেন খাও আবো আবহাঙ্গি বোথিকা থেমানি আগুলো ন চিনি খরচা গার্জিয়ান চিনি পোয়াগ্রা জমে আগারি থাকমানি আগুলো যেন ইন্ডিয়া মার্চ থাকমানি কক টাবুক টাবু নল যেন ইন্ডিয়া বাইন দো টাবুকসে যেন মানসাক যেন টংলায়ও আবু চিনি অমহাই জরাও টংমানি চিনি বোয়াগ্রা চিনবাই কামা সামু খাইকলাং থাকমানি যেন টাকফানো আবু পৌ

আছে কবং রিচ সামংটা সাদি তানবাই হ্যাঁকে বহর দেরাই মানো হাই দিবা আনবাগী যে মানসাকটি কবং খেদি তে কিসা সাইরক নমাহিনও নাম নাই সাতং রকা কারি তামনি হিংকা বেমার মানজাগি মানো সাতং জর ফানো যেবু সরবত হাইকে তে চিনি নারিকেরা বুতি রোগ নাকে চিনই বেলাগেন কাহাম সেরা দোকানকে চাদি মাইরক সাহর পানো হাই হাঁকে নি সাকবু কাহাম তাই তাই নাম এনার্জি মানে তাও নিজের ডিহাইড্রেশন নানি বেলাখানো ম্যাক্সিমাম চান্সেস দো আনবাই ডিহাইড্রেশন বানচিনিকে যমহাই চামলো চাহে চিনবাগী বেলাখানো কাহাম হ্যাঁ দা আপনি সিম্পল টিপস নরকি বাকি নরক যত্ন সাইমানো হাইপানো যাবনো মানিয়ানি বাকি যষ্ট মানো কিসানি বাকি হ্যাঁ দিবা আনবাগী হজাকে তামারি যত্ন টুফলামা নিজের তাই যে মানজাক কাহাম গ্রহকে তঙিনাই বাইকে যেও কাহামকে তঙিমান আপনার নাইলেনি ফাইদি তেডাংসার সাপুং তিনি চিনি উজ্জয়ন দেবনি কক্রক পান্ডব দীপর জারাও যত্ন দীপর্ব কাহাম তাই কিছা রিল্যাক্স মুড খাইনে সঙ্গে সামুং খানলাই দো হ্যাঁ দা ফাইদি নিনবাগী তেডাংসার সাপুং কিছা বেলাইকেন রোমান্টিক রেসাম গ্রহণ সঙ্গে খালাইনাই

आणि खमानी दावटी बुक चांग हनंग खनाय चांग उचेंचे बने कॉक बरक पांडा सारा सब वेंडग मैं का हाट चो आंग टोंग प्रसान नंग भाई जिनी तेरी नौ पांडाओ संगो दिपोनी शाल को तुंग चराओ रचापुंग खनाय चांगो नंग भाई आंग भाई के लेकिन खनाता खनाता रचापुंग जिने खानो सांगरी माने अमहर रचापुंग नो संग खनालाय चांगो खाकले नर जतनो तेरी नौ शालो तेरी অফিস টক বদ্ধবা যত্ন নগ আসুক যাক না নগ আসুকই নগনি বাকি আঙর তঙ্গি রেসাবং টামুই যং খাখলেও নর যত্ন খনা তুক যাকা নে ফাইডি সঙ্গ মাইক টংলাই যাই জেসে পানো লাইফ স্ট্রেস টঙ্গো জে পানো খা হামি আমি টঙ্গো সঙ্গ সংসার কাহাম কনকে টং নাম ওয়ান চুক লাই নংলে তামুনি ওয়ান চুক জঙ্গ সংসার ফাইমানী নে ওয়ান সুক মং নে নাইমং নে সাইটক মং নে বিশংটি সে মাননাই জঙ্গ সংসার ফাইকে বিভাগ নমাননাই আবো কোনো কোগিয়া হাইফানো জেতং মানে আবানে খুশিকে মাতং নাই আ সংসার সাবনি কপালো তামো তং কেবো সাইমিয়া হাইফানো কপাল সিমি নাশিকি তঙ্গি বংগিয়া নে সামগো মা খাইলে নাই আবো হাইকে খাইকান কেন নে লাইফ নো কাহাম কে তোমি মানে হ্যাঁ না হ্যাঁ ফাইজি টেটাং সারা সাবং নে বগৈ আনি খাবং দাহটি বুকচং অদিপুর কিরিং কিরিং জরাও

আনি খামানি তাকটি বুক সঙ্গে হেনেন খেলাই চাঙ্গু উজ্জেন টিফিনি কক বুরক পান্ডা সারা সাপন ডক মেকা হার্টস যে তাঙ্গুরি সুগ্রী সামুং খেলাই মানে তিনি অসালো খাকলেও নবযতন খেলা থাকবে কয়েক না হেনে যাই জরাব করিকা অধিপর খিরিং খিরিং জরাও নকনি বাগেই আংরে সামুং টামুই তঙ্গু আনি রাংচাকনি খাদানি তাহকটি বুক সঙ্গ নকনি বাগেই তেটাং ছাড়া সাপুং খেলাই চঙ্গি চিনি পান্ডা সারা সাপ ইন্ডক মেগা হার্টস আকাশবাণী আগরতনী ককবুরক এফ এম পান্ডা নিনি বাকি চৌতনী বাকি বেলাই কেন চিনি নাংমানি রে সাপুং লোক জিনখানায় দাই ফাইটি টাং সারা সাপুং

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। সময় এখন বেতার নাটকের। আজকের নাটক প্রতীক্ষা, রচনা সরোজ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু।
1: আজকের নাটক প্রতীক্ষা।

0: কে? যাচ্ছি যাচ্ছি। কে? এই ঝড় বৃষ্টির মধ্যে আবার এ কি তুই?
1: সর, ডুবতে দাও।
0: কি হয়েছে তোর? কোনো খবর না দিয়ে এই ঝড় বৃষ্টিতে?
1: চুপ, একদম চুপ। সর, দরজা বন্ধ করো।
0: ওমা, কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? তুই আসছিস করতে গেলে? দাঁড়া একটু, দাঁড়া, গামছাটা নিয়ে আসি।

0: একেবারে ভিজে গেছিস।
1: এক্ষুনি আসতে পারে, তার আগে লুকোতে হবে।
0: নেই, এই গামছাটা নে তো, গাটা মুছে ফেল, একেবারে ভিজে গেছিস।
1: একটা
0: নির্মল,

রচনা সরোজ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু, নাটক প্রতীক্ষা।

হ্যালো, বিএম অ্যাসোসিয়েটস। হ্যাঁ, বীরেন মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। বাড়ি তো বাড়ি বেশ কয়েকটাই তো হাতে আছে, আপনার পছন্দ মতো? না না না না না, কাস্টমারের পছন্দ মতো বাড়ি খুঁজে দেওয়াই তো আমার কাজ। আমাদের এলাকায় একটা বাড়ি, ও হ্যাঁ, ওটা বেশ পুরনো, সাবেকি ধরনের। হ্যাঁ হ্যাঁ, এই হাতে আছে, তবে দামটা বাড়ির অবস্থা অনুযায়ী একটু বেশি। না না না না না না, ঠিক আছে ঠিক আছে, তা আপনি যা ভালো বোঝেন আজই আসবেন? বেশ, বিকেলে 5টা 5:30? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে।

0: ও, আপনি কি খবর?
1: বাড়িটা বিক্রির ব্যাপারে এসেছি। এই যে ইনি মিস্টার রায়, বাড়িটা এর পছন্দ হয়েছে, তাই কথাবার্তা বলতে এসেছেন।
0: নমস্কার,
2: হ্যাঁ, আফটারনুন।
0: আসুন আসুন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি।
1: বসুন বসুন বরেণবাবু।
2: এক সময় অবস্থা বেশ ভালোই ছিল মনে হচ্ছে।
1: শুনেছি তাই, এখন অবস্থা পড়ে গেলেও বনেদিয়ানার চিহ্নগুলো আছে। ঘরের কোণে ওই ভারী সিন্দুকটা দেখুন, কিংবা ওই পুরনো কাঠের আলমারিটা, কাজ দেখেছেন? চেয়ার টেবিলগুলো আগে পুরনো হলেও বেশ শৌখিন। আর আলমারির পাশে দেয়াল জোড়া ওই তৈলচিত্রটা দেখুন। কি মিস্টার রায়, আপনি ওখানে কি দেখছেন? ঠুকে ঠুকে দেয়ালগুলো মজবুত কি না? ওই দেয়ালগুলো তবু সারিয়ে নেওয়া যাবে, কিন্তু কড়িগুলোর অবস্থা দেখেছেন তো বরেণবাবু? দেখুন দেখুন, জোর বছর তিন চার, তারপরেই সব পাল্টাতে হবে। এর পরেও নিশ্চয়ই আপনি এ বাড়ি 75,000 টাকায় কিনবার কথা ভাবছেন না? আমি তো আগেই বলেছিলাম।
2: ওয়েল, কি ব্যাপার বলুন তো, বাড়িটা সম্পর্কে আপনার কাছে এনকোয়ার করার পর থেকেই আপনার দিক থেকে কেমন যেন ইন্টারেস্টের অভাব দেখছি। কিছু গোলমাল আছে নাকি?
1: না না না না, সেসব কিছু নয়। আমার উৎসাহ থাকবে না কেন? আমার ব্যবসাই হলো দালালি, বাড়ি বিক্রি হলে আমার লাভ বই লোকসান নেই মিস্টার রায়। তবে কথা হলো, ব্যবসা করলেও আমার প্রতিষ্ঠানের মোটামুটি একটা সুনাম আছে, মানে যাকে বলে গুডউইল। সম্পত্তি কিনে মক্কেলরা আজ অব্দি কেউ মনে করেননি যে ঠকেছেন। তাই বলছিলাম, মানে

0: এবারের সঠিক দাম হওয়া উচিত 1010 টাকা। আজ হয়তো ছোঁকের মাথায় আপনি এবারই 75,000 টাকায় কিনলেন, কিন্তু কাল যখন আপনার ছোঁকটা কেটে যাবে তখন হয়তো মনে করবেন আমি সুযোগ বুঝে বাড়িতে আপনাকে গুছিয়েছি, এই আর কি।
1: ইন দ্যাট কেস এই বাড়িটা আপনি হাতে রাখলেন কেন?
0: কেন কেন তাকে আমি নিজেই জানি। আরে মশাই, ব্যবসায়ী হলেও মানুষ তো, সব কাজ কি আর ওই ব্যবসার হিসেব মিলিয়ে করা যায়? অসহায় ভদ্র মহিলা, একেবারে একা, একটি ছেলে ছিল, বাইরে কি একটা কাজ করত, হ্যাঁ মোটামুটি ভালোই উপার্জন করত, বছর তিনেক আগে মারা যায়। হ্যাঁ, মৃত্যুটা অস্বাভাবিক নয়, খুন।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এই বাড়িতেই।
1: অফুলি ব্যাড, দ্যাটস রিয়েলি অফুলি ব্যাড।
0: তারপর থেকে বলতে গেলে আর কোনো অবলম্বনই নেই, আয়ও নেই, তাই যখন বিক্রির কথা বললেন তখন আর না বলতে পারলুম না, কেমন যেন মনে হলো ওই ভদ্রতা বই তো নয়, তাই লিস্টিতে রেখে দিলুম। এবারই 75,000-এ বিক্রি হবে না এটা আমিও জানি তিনিও জানেন, তবু একটা আশা রইল। আর তাছাড়া নির্ভর করবার মতো আর কিছুই তো নেই।
1: দামটা যে সত্যি ফ্যান্টাস্টিক রকম বেশি ধরা হয়েছে সেটা যদি তিনি নিজেও বোঝেন, তাহলে এরকম একটা চড়া দাম তিনি ধরে রেখেছেন কেন? বড়লোক হওয়ার আশায়?
0: ওটা বোধ হয় সেন্টিমেন্টের প্রশ্ন, গত 150 বছরের ওপর এ বাড়িতে ওদের পরিবার থেকেছে, একবারের জন্য হাত ছাড়া হয়নি, বা দরকারও ছিল না, প্রচুর সম্পত্তি ছিল শুনেছি, 3-4 পুরুষের ভিটে, মিস্টার রায়, মায়া পড়ে যায় বই কি।
1: তা আপনি ওর যে অবস্থা বললেন, ইফ দ্যাটস এ ফ্যাক্ট, আর বাড়িরও যা ডায়ালেপিটেড হাল, তাতে ওর বাড়িটা তাড়াতাড়ি বিক্রি হলেই তো লাভ, কি তাই না?
0: হ্যাঁ, সে তো বটেই। তবে কথা কি জানেন, ওই সেন্টিমেন্ট এমন জিনিস যেটা লাভ লোকসানের হিসেব অল্পই রাখে। আমার ধারণা ওর সাংসারিক অবস্থা চাপ দিচ্ছে ওই টাকার জন্যে, অন্যদিকে মনে মনে ওর পক্ষে ওর শ্বশুর বংশের ভিটে হাতছাড়া করা অসম্ভব, অন্তত ওই যদ্দিন কোনো রকমে একবেলা একমুঠো ভাত জুটছে, তাই যুক্তি বুদ্ধি এবং প্রয়োজনের সঙ্গে তিনি সেন্টিমেন্টের একটা রফা করেছেন, বাড়িটা বিক্রির জন্য আমাকে বলে রেখেছেন, কিন্তু এমন একটা দাম ধরেছেন যাতে কোনো খদ্দের না আসে।
1: তাই কি? আচ্ছা দেখাই যাক না, আলাপ তো করি ওর সঙ্গে।
0: আগে ওই লাভ হবে বলে মনে হয় না, এর আগে লোক এসেছে 2-1 বার, 1 পয়সাও কমাতে তিনি রাজি হননি। মিস্টার রায়, আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, এর অর্ধেক দামে চমৎকার বাড়ি আমার হাতেই রয়েছে, খুব ভালো পরিবেশ, একবার না হয় দেখুন এসে, তারপর যা হয় স্থির করবেন।
1: ওগুলোতে কমিশন বেশি বুঝি? লুক হিয়ার মিস্টার, আমি এই বাড়ি কিনবো বলেই এসেছি, সেই সূত্রেই আপনার সঙ্গে আমার আলাপ, সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনার অন্য বাড়ি দেখার আমার কোনো ইচ্ছে নেই। আমার পরিষ্কার কথা, আরও আলাপ যদি করতেই হয় এই বাড়ি কেনা নিয়েই হবে, নয় তো নয়। গেট ইট?
0: ঠিক আছে, তাহলে কথাবার্তা শেষ করে নিয়ে আসবেন, দলিল রেজিস্ট্রি এসব ব্যাপারগুলো সেরে দেবো, আমি চলি, আমার আবার কাজ আছে। নমস্কার।
1: নমস্কার।

0: আচ্ছা।
1: আপনি বসুন।
0: হ্যাঁ বসছি। বুঝতেই পারছেন কেন এসেছি, এই বাড়িটা কিনবো ভাবছি।

0: আর একটু আলাপ করতে এলুম।
1: বুঝেছি, কিন্তু আলাপ করবার তো কিছুই নেই। দাম এবং বিক্রির শর্ত তো আমি বীরেনবাবুকে আগেই জানিয়ে রেখেছি, তিনি নিশ্চয়ই আপনাকে সব বলেছেন। ও হ্যাঁ, বীরেনবাবু কোথায় গেলেন?
0: চলে গেছেন। হ্যাঁ, দামটামগুলো আমি শুনেছি, তবে আমি বলছিলাম কি, আপনি যদি দামটার কথা একটু ভেবে দেখেন, যদি একটু বিবেচনা করেন।
1: থাক, দেখুন, আপনি যদি ভেবে থাকেন আমি আমার মত পাল্টাবো, তাহলে কিন্তু খুব ভুল করেছেন। আশা করি দরদস্তুর করবার জন্যেই আপনি এখানে আসেননি।
0: না না, ঠিক তা নয়। এদিক দিয়ে যেতে যেতে বাড়িটা আমার চোখে পড়ল, দেখেই ভালো লাগলো। আগেও একবার দেখেছি, দেখেই মনে পড়ে গেল, মনে ধরে গেল। মানে ব্যবসার কাজে প্রায়ই আমাকে এদিক দিয়ে যেতে আসতে হয় কি না, দেখেই মনে হলো আমি যেমনটি চাই এটা এক্স্যাক্টলি সেরকম বাড়ি।
1: যেমনটি চাই মানে?
0: তাহলে খুলেই বলি। দেখুন, জীবনের অনেকগুলো বছর ছুটেছি টাকার পেছনে, টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা, তা সে যে করেই হোক। স্বপ্ন ছিল বড়লোক হবার, জেনেছি শুধু কাজ, পরিশ্রম আর টাকা। টাকা আর তার সঙ্গে প্রতিষ্ঠাও হয়তো পেয়েছি, কিন্তু জীবনের দামি বছরগুলো খরচ হয়ে গেছে অজান্তে। আপন যারা ছিল, যখন চোখ তুলে তাকালাম তখন তারা কেউ নেই, নিজের সংসারই হলো না। কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি। আজ আজ আমার টাকা আছে, প্রতিষ্ঠা আছে, কিন্তু শান্তি নেই। চারপাশে যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক স্বার্থের, ক্রমশই ক্লান্ত হয়ে পড়ছি। এবার দেনা পাওনার হিসেবগুলো শেষ করে ছুটি নিয়ে লোকজনদের কাছ থেকে দূরে, অনেক দূরে থাকতে চাই। এই বাড়িটা দেখে মনে হলো আমি যেন ঠিক এরকম জায়গায় খুঁজছিলাম। যাগে, অনেকগুলো আজে বাজে কথা বলে ফেললাম। মোট কথা, এই বাড়িটা দেখেই আমার মনে হচ্ছে এটাই আমার উপযুক্ত বাড়ি, এই আর কি।
1: বুঝলাম, আমিও তাই উপযুক্ত দামই চাইছি।
0: আপনি কি বলছেন, এ বাড়ির উপযুক্ত দাম হওয়া উচিত বড় জোর 1,000-15, তার একটু বেশি নয়। আপনার নিজের বাড়ির অবস্থা তো আপনার জানাই, জাস্ট সি, কড়িগুলোর কি অবস্থা দেখেছেন, তাছাড়া এই যে দেয়ালগুলো।
1: থাক, এই বাড়ির উপযুক্ত দাম যখন আপনার হিসেবে 15,000 টাকা, তখন আমাদের আর কিছু আলোচনার থাকতে পারে না। নমস্কার, আপনি আসতে পারেন।
0: দাঁড়ান, আপনি এই বাড়ির জন্য 75,000 টাকা দাম চাইছেন, এই তো? আমি জানি এটা এ বাড়ির উপযুক্ত দাম নয়, বহুগুণ বেশি। তা হোক, জীবনে আমি কোনোদিন হাল ছেড়ে দিতে শিখিনি। আপনি যে দাম চাইছেন আমি তাই দেব, 75,000 টাকা, 75,000, ঠিক আছে?
1: তাহলে তাই স্থির?
0: হ্যাঁ,
1: আপনি সব ভেবে বলছেন তো?
0: হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন টাকার জন্য আমি পিছিয়ে যাব, তাহলে ভুল করছেন। এরকম দামে আরও 2-1 বাড়ি আমি কিনতে পারি। তাহলে চলুন, আইনের ব্যাপারগুলো বীরেনবাবুর অফিসে গিয়ে সেরে নেওয়া যাক।
1: তার আর কি আছে, বীরেনবাবুকে পাওয়া যাবে। আপনি একটু বসুন, বাড়ির মালিকানা পাল্টাবার আগে পর্যন্ত আপনি কিন্তু আমার অতিথি। আমার অভদ্রতা ক্ষমা করবেন, বিশ্বাস করুন অনেক সময় ওটা আমাকে বাধ্য হয়েই করতে হয়। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি।
0: এ আবার কি?
1: ও কিছু না, একটু শরবত নিয়ে এলুম।
0: ধন্যবাদ। আচ্ছা, বাড়িটার বয়স অনেক হয়েছে, তাই না?
1: হ্যাঁ, এ বাড়ি আমার দাদা শ্বশুরের তৈরি, সেই সিপাহী যুদ্ধের আমলে। আমার দাদা শ্বশুর খুব প্রভাবশালী লোক ছিলেন।

0: সাহেবরাও এসেছেন দু একবার এ বাড়িতে। সিপাহীদের যুদ্ধের সময় নাকি দুজন মেম সাহেব এ বাড়িতেই আশ্রয় নেয়। তাদের লুকিয়ে রাখা হয় সব কিছু শান্ত না হওয়া পর্যন্ত।
1: লুকিয়ে রাখা হয় মানে? এ বাড়িতে কি চোর কুটুরি টুটুরি আছে নাকি?
0: থাকতেও পারে, আমরা জানি না, আর খুঁজেও দেখিনি। তাছাড়া গল্পটা আমার শোনা বই তো নয়।
1: ও হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, তারপর?
0: আমার দাদা শ্বশুরকে প্রায়ই কলকাতা থাকতে হতো। তিনি কোম্পানির মৎস্যদ্যে ছিলেন কি না, তবে তার পরিবারকে তিনি এখানেই রেখেছিলেন বরাবর। আমার শ্বশুর ওকালতি করেছেন এখান থেকেই। ওই যে সামনে ফলের বাগানটা দেখছেন, ওটা তারই হাতে তৈরি।
1: হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম অনেক রকম ফলের গাছ, তাই না?
0: হ্যাঁ, হয়েছিল তার শখ, খরচও করেছেন প্রচুর। আমার স্বামীর জন্ম এই বাড়িতেই, আমার ছেলেরও। আমার দাদা শ্বশুর থেকে শুরু করে এদের বংশে সব এক ছেলে। আমার শ্বশুর মারা যান আমার বিয়ের দু বছর পরে, শাশুড়িকে আমি পাইনি। বছর চারেক আগেই মারা গিয়েছিলেন। শ্বশুর মারা যাবার পর বুঝতে পারলুম ওদের অবস্থা ভেতরে ভেতরে খারাপ হয়ে আসছিল অনেক দিন ধরেই। দাদা শ্বশুর যেমন আয় করতেন তেমনি খরচও করতেন। আমার শ্বশুরেরও ছিল সেই স্বভাব, দু হাতে টাকা ওড়াতেন। ফলে তার মারা যাবার পর আমার স্বামী এখানকার বিষয় সম্পত্তি দেখাশোনার ভার আমার উপর ছেড়ে দিয়ে বাইরে গিয়ে একটা কলেজে চাকরি নিয়ে নেন। নির্মল, আমার ছেলের বয়স তখন মাত্র বছরখানেক, আমরা এখানেই রইলুম। কি হলো, শরবতটা নিন।
1: হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলেকে নিয়ে থাকতে খুব অসুবিধে হতো নিশ্চয়ই।
0: হ্যাঁ, তা তো হতোই, তবে তেমন কিছু নয়। এক পিসেমাকে উনি রেখেছিলেন, উনি নিজেও দিন দুয়েকের ছুটি হলেও চলে আসতেন, কিন্তু কাজের জায়গায় বাসা করতে চাইতেন না। বলতেন দেড়খানা ঘরের খোপে মানুষের মনের প্রসারতা নাকি কমে যায়।
1: খুব সত্যি কথা, সেই জন্যই তো কাজকর্মের ফাঁকে ফাঁকে ছুটে আসি সময় পেলেই। অবসর জীবন কাটানো স্থির করেছি শহরের হৈহট্টগোল থেকে দূরে, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড।
0: নির্মল এখান থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়তে গেল, আর সে বছরে উনি মারা গেলেন।
1: স্যাড, ভেরি স্যাড।
0: দুজনের কোনো রকমে চলে যাবার মতো সাশ্রয় ছিল, কিন্তু মনের দিক থেকে আমাদের কোনো অবলম্বনই রইল না। কি জানেন, জীবনের কঠোর মুহূর্তগুলোতে আমরা মনে মনে চিরদিনই একজন কারোর উপর নির্ভর করতে চাই।
1: কিন্তু তার সুযোগ আর কজনের থাকে বলুন?
0: ওর লাইফ ইন্স্যুরেন্সের টাকায় নির্মলের পড়াশুনো চলতে লাগল। নির্মলই ছিল আমার একমাত্র অবলম্বন, কিন্তু বলতে গেলে নির্মলের অবলম্বন প্রায় কিছুই রইল না। ওকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করত, কিন্তু এখানে ওকে সঙ্গীহীন হয়ে থাকতে হবে ভেবে আসবার জন্যে জোর করতুম না। প্রায় 3 বছর আমাদের মা ছেলেদের দেখা হয়নি।
1: একেবারে একা থাকতেন? মানে কলকাতায় চলে গেলেই তো পারতেন।
0: সেটা সম্ভব ছিল না, বরং বলি সঙ্গতি ছিল না। নির্মল আইএসসি পাস করে একটা বিদেশি ফার্মে চাকরিতে ঢুকে গেল অ্যাপ্রেন্টিস হয়ে। মাসে মাসে টাকা পাঠাতো আমাকে। চাকরি পাবার পর বছরে অন্তত 2 বার বাড়ি আসতো, পুজোতে আর পরদিনে। কিন্তু অভিভাবকের অভাব যে ভিতরে ভিতরে ওর উপর কাজ করে চলেছে অনেক দিন, সেটা আমি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন সে উচ্ছৃঙ্খল জীবনের দিকে ঝুঁকে পড়েছে। টাকা পাঠানো অনিয়মিত হতে শুরু করল, বাড়ি আসা কমে গেল। শেষ থেকে এমন হলো চিঠিপত্র দিত না, লিখে জবাবও পেতুম না। কত বছরের আগের বছর পুজো এলো না, তার আগের বড়

কিনা ও না, খুব রাগ করে চিঠি লিখেছিলাম। আসলে আসলে আশঙ্কাই করছিলাম বেশি, কিন্তু কোনো জবাব পেলাম না। সেই বছরে পুজোর পর হঠাৎ হঠাৎ একদিন ও এলো।

0: কে? যাচ্ছি যাচ্ছি। কে? এই ঝড় বৃষ্টির মধ্যে আবার এ কি তুই?
1: সরো, ঢুকতে দাও।
0: কি হয়েছে তোর? কোনো খবর না দিয়ে এই ঝড় বৃষ্টিতে?
1: চুপ, একদম চুপ। সরো, দরজা বন্ধ করো।
0: ওমা, কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? তুই আসছিস করতে গেলে? দাঁড়া একটু, দাঁড়া, গামছাটা নিয়ে আসি। একেবারে ভিজে গেছিস।
1: এক্ষুনি আসতে পারে, তাড়াকে তাড়াকে লুকোতে হবে।
0: নেই, এই গামছাটা নে তো, গাটা মুছে ফেল, একেবারে ভিজে গেছিস।
1: ম্যাকটা ম্যাকটা কোথায় রাখে?
0: দে না আমার কাছে,
1: দে না,
0: আমি রেখে দিচ্ছি।
1: না, একদম হাত দিবে না।
0: হ্যাঁ,
1: একদম চলবে না। যাও, তুমি তুমি এখানে থাকলে, চলো চলো পাশের ঘরে, চলো চলো।
0: নির্মল, তুই আমাকে ধাক্কা দিচ্ছিস কেন? নির্মল,
1: থাকো এই ঘরে,
0: নির্মল
1: থাকো।
0: নির্মল, নির্মল, দরজাটা খোল বাবা। নির্মল,
1: ব্যাগটা ব্যাগটাকে কোথায় রাখি? ব্যাগটা,
0: নির্মল নির্মল, দরজাটা খোল।
1: এখানে রাখবো, এখানে এখানে রাখি।
2: নির্মল,
1: কে কে?
2: ভালো কথা বলছি, দরজা খোল। নির্মল, ব্যাগটা দিয়ে দে।
1: আমার কাছে কোনো ব্যাগ নেই বললাম তো।
2: বেইমানি করিস না নির্মল, ব্যাগ লুকিয়ে রেখে রেহাই পাবি না, খতম করে দেবো একেবারে।
1: বললাম তো ব্যাগ ফ্যাগ আমার কাছে কিছু নেই, লুকিয়েও রাখিনি।
2: তাহলে দরজা খুলছিস না কেন? সাহস থাকে তো দরজা খোল বেইমান।
1: বেশ, দেখ খুঁজে ব্যাগ পাস কিনা। এই সুযোগ, অন্য মনস্কতার সুযোগ নিয়ে খতম করে ফেলবো, তারপর সব শোনা আমার। এই বল, ভাগ নেবে না, ভাগ নেবে, নে তবে।
2: আমি আমি জানতাম, আমি জানতাম এটা তোর চাল। আমাকে নিবি, খতম করবি না, তবে
1: নিবি,
2: তবে নে।
0: নির্মল, নির্মল, বাঁচাও, কে আছে, বাঁচাও।

0: তারপর অনেকক্ষণ কিছু বলতে পারিনি, ভয়ে ভাবনায় বোধহয় অজ্ঞান হয়েই পড়েছিলাম। নির্মলকে যখন দেখলুম তখন সে আর নেই, পুলিশ এসেছিল। পরে খবরের কাগজে দেখলুম নির্মল আরও একজনের সঙ্গে মিলে ডাকাতি করেছিল, প্রায় 4 লক্ষ টাকার সোনা। পুলিশ খবর পেয়ে নজর রেখেছিল, কিন্তু একটু দেরি হয়ে যায় খবরটা পেতে। নির্মলের সঙ্গে ওর ভাগনা পেয়ে তাকে খুন করে, পুলিশ ওকে ধরতে পারেনি। সন্দেহ করা হয় সোনাটা এই বাড়িতেই কোথাও লুকোনো আছে, কিন্তু পাওয়া যায়নি।
1: আমার শরীরটা যেন কেমন করছে।
0: আজ প্রায় 3 বছর বাড়িটা বিক্রি করব স্থির করলাম। জানতাম আমার ছেলের হত্যাকারী এই বাড়িতে আসবেই, যত দামই চাই না কেন, যত অস্ত্রই ব্যবহার করি না কেন, তাকে এই বাড়ি কিনতেই হবে। 3 বছর

0: ধরে অপেক্ষা করে আছি, কবে সে আসবে?
1: তুমি তুমি অপেক্ষা করছিলে তোমার ছেলের হত্যাকারীর জন্য? আমার আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? ওই ওই শরবত, ওই শরবতে কি?
0: হ্যাঁ, বিষ ছিল, বিষ।
1: হ্যাঁ, বিষ। তুমি আমাকে বিষ খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ছেলেকে বাঁচতে দিইনি। ও আমাকে ফাঁকি দিতে চেয়েছিল। আমি ওকে
0: তুমি ওকে খুন করেছ?
1: হাওয়া হাওয়া নেই কেন? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও।

প্রতীক্ষা নাটকটির অভিনয় শেষ হল। রচনা সরোজ চৌধুরী, বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন বরেণ পুষ্পল চক্রবর্তী, সুনীতি শুভ্রা ধর এবং বীরেন ও নির্মলের ভূমিকায় প্রণব কুমার সাহা। প্রস্তুতি সহায়তা পূর্ণেন্দু চক্রবর্তী, প্রযোজনা সৌমেন বসু।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। শুনলেন বেতার নাটক প্রতীক্ষা, রচনা শরৎ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু।

একটা অসাধারণ রবিবারে রয়েছি আমরা, কারণ রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনের পাশাপাশি নিজের মনের মতো অনুষ্ঠান যদি আমাদের করা নাড়ে দরজায়, তাহলে বলুন তো মন কি বন্দী থাকে সেই ঘরে? সেই ঘরের দরজা খুলে মন বেরিয়ে চলে তেপান্তরের মাঠে। আর ঠিক এই তেপান্তরের মাঠে আজকে আপনাদের না নিয়ে যেতে পারলেও নিয়ে যাব সুরের দেশে, সুরের ভেলায় চাপিয়ে। আর যিনি আমাদের এই সুরের দেশের বইটা নিজের হাতে নেবেন সুরের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য, তিনি আমাদের ভীষণ কাছের, ভীষণ প্রিয় এবং গুণী তো বটেই, আর সেই সাথে আমাদের ত্রিপুরার গুণী মেয়ে, তার গল্প গানে ভরিয়ে রাখবে আমাদের গোটা রবিবার। আর সেই রেশটা তো থেকেই যাবে অনেকদিন পর্যন্ত। আসুন দেরি না করে তার সঙ্গে পরিচয় করি। পরিচয় যদিও আমাদের আরও অনেক আগেই হয়ে গেছে তার সঙ্গে, তারপরেও যারা এখনও প্রথা মেনে বসে আছেন তার সঙ্গে পরিচয় করবার জন্য, তাদের সঙ্গে পরিচয় করাই আমাদের অত্যন্ত প্রিয় এবং এ রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী, আমাদের সকলের প্রিয় দেবযানী, দেবযানী নন্দী। দেবযানী অনেক অনেক স্বাগত। দেবযানীর কথা বলতে গেলে বলতেই হয় যে গানের দেশে তো তার সঙ্গে আমরা ফিরে যাবই। গানের জগতে এক অন্যতম নতুন প্রজন্মের শিল্পী আমাদের দেবযানী, পাশাপাশি পড়াশোনা করছে, এখন কলেজে পড়ছে সে। তারপরেও গানকে কিন্তু একেবারে হৃদয়ের চিলে কোঠায় নিয়ে চলছে। আর দেবযানীর গানকে আজকে যারা পূর্ণতা দেবেন তাদের সঙ্গে পরিচয় করি, আমাদের ভীষণ প্রিয় সমীরণ আর জানন্দা, তাদেরকে সঙ্গে করে নিয়ে, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা পাড়ি দেব সুরের ভেলায়। আর সেই সাথে আরও একজনের সঙ্গে পরিচয় করা বাকি।

গেল তো কৌশিক দা, যিনি আমাদের এই গোটা অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং করছে। সর্বোপরি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে। আর আমি তো রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা। জানিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 0 9402 16 9965, আর সেই সাথে আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে 0 3 8 1 2 3 2 6 2 5 3 নম্বরটি। এই অনুষ্ঠান আপনারা লাইভ স্ট্রিমিং দেখছেন আমাদের ফেসবুক পেজ FM উজ্জয়ন্ত আকাশবাণী আগরতলা থেকে। সেই পেজটি ফলো করতে ভুলবেন না, এবং পেজে আপনি কিন্তু আপনার কমেন্ট আমাদের পাঠাতে পারেন। আমি অবশ্যই অনুষ্ঠানের

0: দেখছেন আমাদের ফেসবুক পেজ FM উজ্জয়ন্ত আকাশবাণী আগরতলা থেকে, সেই পেজটি ফলো করতে ভুলবেন না। এবং পেজে আপনি কিন্তু আপনার কমেন্ট আমাদের পাঠাতে পারেন, আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো পড়ে দেব। তো দেবযানী, প্রথমেই জানতে চাইব কেমন আছিস?
1: ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও বেশ ভালো আছি, আর বিশেষ করে রবিবার এলে তো আমরা একটু বেশি ভালো হয়ে যাই, কারণ FM উজ্জয়ন্তের এই অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছে। তো গানে গানে শুরু করি, গল্প আড্ডা তো চলতেই থাকবে, কি গান শুনবো বলো?
1: আজ আমি প্রথমেই একটি নজরুল গীতি দিয়ে শুরু করছি।
0: বাহ, আমরা আসলে রবি পক্ষ শেষ করে নজরুল ইসলামের জন্মদিন পালন করলাম কদিন আগে, তাই সেই রাশিটা তো রয়েই গেছে। আর তাছাড়া আপনাদের প্রত্যেকটা দিন যদি ধরে নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, তাহলে আমি বোধহয় খুব একটা ভুল হব না, কি বলিস?
1: হ্যাঁ একদম।
0: তাহলে চলুন, আমরা আজকে যদিও নজরুল জয়ন্তী নয়, তবুও তাকে শ্রদ্ধা জানিয়ে দেবযানীর গানে গানে শুরু করছি আমাদের অনুষ্ঠান।

0: একজন মানুষ আমাদের সঙ্গে না থাকে। তো দেবজানি, এই যে রবি ঠাকুরের কথা বলি বা আমাদের নজরুলের কথা বলি, তোমার কি মনে হয় আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান যেমন তাদের ছাড়া অসম্পূর্ণ, আমাদের প্রত্যেকটা দিন কি তাদের ছাড়া অসম্পূর্ণ?
1: একদমই তাই। আমাদের যেরকম কালচার চলছে, আমাদের বাঙালি কালচার বলো আর আমরা যে জায়গাতে থাকি সেখানে ওদেরকে মানে নিয়েই আমরা চলি, আঁকড়ে ধরেই চলি। প্রতিটি ওদের জন্মদিন হোক যাই হোক, আমরা সব কিছুই সেরকমভাবে উদযাপন করি আনন্দের সহিত। তো এটা আমাদের জন্য অনেকটা ইমোশনের জায়গা।
0: একদম একদম তাই। আর তাই হয়তো এটা বাঙালিরা হলপ করেই বলে যে আমাদের আর কোনো রবীন্দ্রনাথ থাকবে না, আমাদের আর কোনো নজরুল থাকবে না, ওরা একবারই এসেছিল আর আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এমনভাবে গেছেন যে তাদের ছাড়া আমরা মনে করি যে আমাদের জীবনটাই অসম্পূর্ণ। আর ঠিক তেমনি আপনাদেরকে ছাড়া আমাদের জীবনটা অসম্পূর্ণ, কারণ আপনারা আছেন বলেই আজকের অতিথি অনুষ্ঠান আমরা প্রত্যেক রবিবারে নিয়ে আসি। আজকে দেবজানী রয়েছে আমাদের সঙ্গে, দেবজানীকে জানবো, নতুন করে দেবজানীর গান শুনবো আর সেই সাথে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা কুড়োবো। আর সেই ভালোবাসা আমাদেরকে পাঠাতে আপনারা ডায়াল করতে পারেন 03812326253, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যে অনুষ্ঠানটি আপনারা লাইভ দেখছেন সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে অনুষ্ঠান, বা দেবজানীর জন্য যদি আপনাদের কোনো শুভেচ্ছা বার্তা থাকে। তো দেবজানী, একেবারে ছোট্টবেলায় যদি ফিরে যাই, কেমন ছিল ছোট্টবেলাটা?
1: ছোটবেলাটা আর এখনকার যে দিনটা, এটা অনেকটাই ডিফারেন্ট চলে গেছে। আগে যেরকম রবিবারে সকালে ছুটে যেতাম ক্লাসে, ক্লাস করতাম, এখন অবশ্যই ক্লাস তো রয়েছে, এখন একটু দূরত্ব হয়ে গেছে, এখন একটু অনলাইনের মাধ্যমে ক্লাস চলছে। তো এখন রবিবারের দিনটা যেরকম আলাদা হয়ে গেছে ছোটবেলা থেকে। এখন আমি মেঘবালিকাতে যেহেতু আছি, এখন আমরা একসাথে বসে রিহার্সাল করি রবিবারের দিনটা, তো সেরকম ভাবে কাটে এখনের দিনগুলো।
0: আর এই যে মেঘবালিকার সঙ্গে আলাপ পরিচয়, সেটা সম্পর্কেও জানবো, কিন্তু তার আগে মেঘের ভেলায় করে আমাদের যদি কোথাও নিয়ে যাও সুরের আকাশে এই মুহূর্তে।
1: ঠিক আছে। এখন আমি যে গানটি করছি সেটি অবশ্যই আমার ছোটবেলার জড়িত একটি গান। এখন আমরা প্রায় মানে আমাদের মাঝে তো আর আশাজি নেই
0: না,
1: তো ওনার একটি গান, যখন আমি ক্লাসিক্যাল শিখতাম তো ক্লাসিক্যালের সাথে আমার প্রথম গান শেখা এটি, ক্লাসিক্যালের বাইরে গিয়ে এই গানটি আমার প্রথম শেখা। তো এই গানটি আমি আজকে করছি, আশাজির অনেক জনপ্রিয় একটি গান, সালোনা সাসাজন।
0: ক্যা বাত, আমাদের ভীষণ কাছের একখানা গান। সেই গান আমাদেরকে মনে করিয়ে দেয় যে শিল্পীর কখনো মৃত্যু হয় না, শিল্পীরা আমাদের সঙ্গেই থাকেন আর তাদের সুরের ভুবনে আমাদেরকে একেবারে নক্ষত্রের মতো আলো দিয়ে যান আজীবন। তো চলুন আবারও সেই আলোয় আমরা সবাই গা ধুয়ে নিই, আপনাদেরকে সঙ্গে করে নিই। আশা ভোঁসলের অসাধারণ একখানা গান আমরা শুনবো এবার দেবজানীর কণ্ঠে। চলো

অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে আমরা এই কথাটা ভীষণ গর্বের সঙ্গেই উচ্চারণ করি যে রবীন্দ্রনাথ এবং নজরুল আছে বলে বাঙালিরা বেঁচে আছে এখনও। হয়তোবা আমরা বাঙালিরা অস্তিত্ব হারাতাম যদি এই

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। এই গানটির পরে শুধু একটা কথাই মনে হয় বলি, ওই যে কথায় বলে যে সব বিষয়ে হোক, প্রেম হোক ভালোবাসা হোক, সব বিষয়ে আমরা রবি ঠাকুরের কাছে আশ্রয় নিই। আর এই গানটির পরে আমার মনে হয় রবি ঠাকুরের কথাতেই আমাদের আশ্রয় নিতে হবে এবং বলতে হবে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আমরা সত্যি অবাক হয়ে শুনলাম দেবযানীকে, কি অসাধারণ গাইল। আর ঠিক এভাবেই অসাধারণ অসাধারণ কিছু গান নিয়ে এসে এসছে আমাদের আজকের রবিবারটাকে অসাধারণ করে তুলতে। তাই আমরা রবিবারে থাকব দেবযানীর সঙ্গে আজকের অতিথি অনুষ্ঠানে। তো দেবযানী, এই মুহূর্তে যেটা খুব বিষয় মানে খুব ভালো করে জানতে ইচ্ছে করছে, একেবারে ছোট্টবেলায় তো পৌঁছে গেছিলাম, তো সেই সেখান থেকে একটু একটু করে আমরা যদি এগোই সামনের দিকে, তো ছোট্টবেলাতে গান শেখা শুরু হলো, তারপরে আস্তে আস্তে করে এখন আমাদের দেবযানী একটা ব্যান্ডের লিড সিঙ্গার বলতে পারি, তাই তো? ত্রিপুরার গানকে এক নতুন পরিচয় দেওয়ার উদ্দেশ্য নিয়ে সে এগোচ্ছে। তো এই যে গোটা যাত্রাপথটা, সেই ছোট্ট দেবযানী যখন ক্লাসিক্যাল মিউজিক শেখা শুরু করেছিল, তখন থেকেই কি চোখে স্বপ্ন বোনা ছিল যে আমি বড় হয়ে গান নিয়েই কিছু একটা করব, ত্রিপুরাকে একটা নতুন দিশা দেখাবো?
1: অবশ্যই, একদম ছোটবেলা থেকেই মায়ের ইচ্ছে ছিল গান শেখা, মানে আমি শিখবো, তো মার জন্যই গান শিখছি। এবং ছোটবেলায় আজকে যতটুকু গান গাইতে পারছি সেটা আমি না বললেই নয়, আমার ম্যাম শর্মিষ্ঠা দেব, ওনার কারণেই আমি গাইতে পারছি যতটুকু ওনার শিক্ষায়। এখন আমি অনলাইনে ক্লাস করছি, বাইরে তালিম নিচ্ছি, কিন্তু গান বাজনাটা ওনার জন্যই, আজকে যতটুকু গাইছি ওনার জন্যই গাইতে পারছি, যতটুকু শিক্ষা ওনার শিক্ষায় গাইতে পারছি। তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে গান বাজনা নিয়ে এগোবো,
0: হ্যাঁ,
1: তো সেটাই হচ্ছে আর চলছে, চলে যাচ্ছে।
0: আর সেই সাথে পড়াশোনাটা তো অন্যদিকে,
1: হ্যাঁ, পড়াশোনাও চলছে, সেটার মধ্যে অনেক কাহিনী আছে, স্টোরি আছে। আমার ইচ্ছে ছিল যে মিউজিক নিয়েই পড়ার, তো ইচ্ছে ছিল একটু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ার, 12-এর পর,
0: মোটামুটি সবার যেটা স্বপ্ন থাকে,
1: একদম সবার। তো 12 দেওয়ার পর

0: বাবা মায়ের ইচ্ছে এত এত ছোট তুমি এখন যেতে হবে না এত তাড়াতাড়ি, তো সেই কারণে
1: বাড়ির ছোট মেয়ে,
0: হ্যাঁ, তো সেই কারণে ওনারা গিয়ে আমাকে কলেজে এডমিশন করিয়ে দেয়, আমি নিজে থেকে সাবজেক্টও চুজ করতে পারিনি।
2: আচ্ছা,
0: হ্যাঁ, তো বলতে পারি যে সেই ডিসিশনটাও ভালোই ছিল। এখন সেই ডিসিশনের জন্য আজকে আমি মেঘবালিকাতে আছি এবং মেঘবালিকাতে থেকে আমি নিজেকে ইমপ্রুভ করছি, ইমপ্রুভ করার জায়গা পাচ্ছি, পেয়েছি একটা, যে গান বাজনাকে আরও ভালো করে শিখছি, টাইম দিতে পারছি, তো এটাই হচ্ছে।
1: আচ্ছা, এই যে মানে যখন মা বাবার মনে করলো যে মেয়েকে তো বাইরে পাঠানো যাবে না, সে একদম ছোট রয়েছে, তো সেখান থেকে বেরিয়ে গিয়ে একদম মানে এখন বাইরে বিভিন্ন স্টেটে সে অনুষ্ঠান করছে, ইভেন কি স্টেটের বাইরে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করছে, তো তখন মা বাবা মানে কতটুকু সেখানে ব্যতিব্রত?
0: সেখানে কোনো ব্যতিক্রমী কোনো কিছুই নেই, সেখানে করো
1: এখন মানে বুঝে গেছেন যে না, মেয়ে একটু একটু করে বড় হয়ে গেছে, এখন তাকে ছাড়া যেতেই পারে। তো ফার্দার স্টাডির জন্য যদি ইচ্ছে হয় যে আমি স্টেটের বাইরে গিয়ে পড়াশোনা করব, সেটা এখন মনে হচ্ছে পারমিশনটা পাওয়া যাবে, তাই না?
0: এখন মনে হচ্ছে পাওয়া যাবে।
1: কিছু কমেন্টস চলে এসেছে, আমি একদম শুরু থেকে কিছু কমেন্টস পড়ার চেষ্টা করছি। সর্বাণী দাস জানিয়েছে, শুভ রবিবার, খুব মিষ্টি লাগছে দুজনকেই, অনেক ভালো হোক তোমাদের অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ সর্বাণী। রিনি ঘোষ লিখেছেন, শুভ সানডে, শুভ রবিবার। উদ্ধব মিশ্র লিখেছেন, ওয়া ওয়া, খুব দারুণ, অনেক ধন্যবাদ। শুভদীপ সাহা লিখছেন, ভালো হচ্ছে, ভালো শুনছি, অনেক ধন্যবাদ। সোনিয়া দে ভালোবাসা জানিয়েছেন। উদ্ধব মিশ্রা আহা লিখেছেন, অঙ্কিতা রায় ভালোবাসা জানিয়েছেন। সুমিত কর লিখছেন, কি দারুণ গাইলেন শিল্পী, মুরকিগুলি অসাধারণ ছিল, সাথে কিবোর্ড তো রাজ্যের A+ শিল্পী। আর আমার অনেক প্রিয় আদরের ভাই সমীরণ, কি বাজালে, জানম ভাইয়ের ড্রামস তো সেই, ও ড্রাম তো সেই। আচ্ছা, ঋতিকা দাস লিখছেন, খুব সুন্দর। শঙ্কর সন্ধ্যা লিখছে, মেঘবালিকার গানবালিকা আদর, বাহ কি সুন্দর লিখলে, মেঘবালিকার গানবালিকা, সত্যি তাই। তামাল দাস ভালোবাসা জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এভাবেই কমেন্ট করে আপনাদের শুভেচ্ছা বার্তা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, অথবা আমাদের ফোন করতে পারেন, ফোন নাম্বার আবারও বলে দিচ্ছি, 0381-232-6253। চলুন আবারও মেঘবালিকার গানবালিকার গানে ফিরে যাই, যেটা শঙ্কর সন্ধ্যা বললো সেই গানের কথা মাথায় রেখেই এবারে আবারও গানে ফিরে যাচ্ছি। কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেবজানি একটু কথা বলার চেষ্টা করছি, তোমার একটু হেডফোনটা পড়তে হবে। কে রয়েছেন বন্ধু? হ্যালো,
3: হ্যালো,
1: কে বলছেন?
3: আমি বলছি রানীবাজার থেকে, রতন দেবনাথ।
1: রানীবাজার
3: দেবজানি গান খুব ভালো লাগছে।
1: আচ্ছা
3: আচ্ছা, দেবজানির কাছে একটা অনুরোধ, আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো।
1: আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ, ঠিক আছে।
3: ব্যাঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বন্ধু আমার, এই গানটা যদি দেবজানি শুনিয়ে দে, হ্যাঁ খুব ভালো লাগবে।
1: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, আর যদি দেবজানি সম্ভব হয় অবশ্যই শোনাবে। তো এবারে কি গান শুনবো দেবজানি?
0: এইবারে আমি যে গানটি শোনাচ্ছি, এখন আশা ভোসলে যে একটা গান শুনিয়েছি, তো এখন একটি লতাজির একটা গান শোনাচ্ছি।
1: ঠিক আছে চলো, দুই বোন পরপর,
0: হ্যাঁ,
1: আশা ভোসলের গান শুনলাম, এবার লতা মঙ্গেশকরের গান। চলুন সবাইকে সঙ্গে করে নিয়ে আবারও সেই গানের দেশে ফিরে যাই, আমাদের গানবালিকার গানের সুরে।

0: না যেও না, রজনী এখনো বাকি। না যেও না দেবযানী, কারণ আমাদের অনুষ্ঠান এখনো বাকি। আমরা তো দেবযানীকে ছাড়ছি না, কারণ দেবযানীর সঙ্গে বেশ অনেকটা সময় পার করব আমরা আজকের অতিথি অনুষ্ঠানে। তো এই যে দেবযানী, এখন যেহেতু তুমি ব্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছো, নানান ধরনের গান তোমাকে গাইতে হচ্ছে, তাই তো? একেবারে রক মিউজিক থেকে শুরু করে
1: সব
0: সব গান গাইতে হচ্ছে। কিন্তু নিজের পছন্দের জনার যদি জানতে চাই, তাহলে সেটা কি হবে?
1: ছোটবেলা থেকে কি ছিল, মানে ক্লাসিক্যাল তো করতাম, তো ক্লাসিক্যালের বাইরে যে একটা গজল আছে, গজল যে একটা জোনরা, ওটা আমি মানে জানতাম না, মানে কিছুই জানতাম না গান বাজনা সম্পর্কে। জাস্ট ক্লাসে যেতাম, ক্লাস করতাম, কিন্তু ওই টাইপের গানটা শুনতে বা গাইতে আমার খুব পছন্দ ছিল, খুব ভালো লাগতো গান, ওই টাইপের গানটা। তো সেই টাইপের গানগুলো আমার খুব পছন্দের, গজল, ঠুমরি, সেগুলো, হ্যাঁ, সেমি ক্লাসিক্যাল, ওই সব গানগুলো আমার খুব প্রিয়। কিন্তু এখন যখন আমি মেঘবালিকাতে জয়েন করি, তখন থেকে তো সব গানই গাইতে হয়,
0: একদম তাই।
1: তো এখন বেশিরভাগ ফোকটা গাইছি, যেটা আমি গাইতামই না, একদমই করতামই না, মানে জোর জবরদস্তি করে ওরা আমাকে গানটা, যে তুই করতে হবে, তোকে সবাই অডিয়েন্স চাইছে তো করতেই হবে না। তো ফোক আমি এখানেই গাই, মেঘবালিকাতে এসে গাই, আমি আগে কখনো ফোক গাইনি।
0: আমরা আজকে কিন্তু ফোক শুনবো, সেই আবদারটুকু আমাদের রইল, আমরা
1: চেষ্টা করব, একশো
0: ফোক অবশ্যই শুনবো। কারণ যেহেতু দেবযানী বলছে যে নতুন করে শ্রোতাদের জন্য আমার এটা শিখতে হচ্ছে, তো আমাদের শ্রোতারাও বা কম যায় কিসে, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যেও সেই ফোক সং কিন্তু লাগবে একটা। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন একজন সঙ্গে, দেখি কে রয়েছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার দিদিমণি।
0: নমস্কার, কে বলছেন বন্ধু? অবশ্যই অবশ্যই, আধুনিক গান অনেক অনেক তালিকায় রয়েছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু অনুষ্ঠান। আর সেই সাথে আরও কিছু কমেন্ট চলে এসেছে দেবযানী, আমি একটু পড়ে দিই। অঙ্কিতা রায় লিখছেন, আমরা গর্বিত দেবযানীর জন্য। একটা কথা ভাগ করতে চাই, সে একক কণ্ঠে মঞ্চে টানা 3 ঘন্টা অনুষ্ঠান করে ব্যান্ডের হয়।

0: ব্যান্ডের হয়ে, আচ্ছা সেটা আমাদের জন্য অবাক করার মতো বিষয়, আর শুভেচ্ছা তার জন্য। সত্যি তাই, এক মানে একটা না 3 ঘন্টা গান কন্টিনিউ, সেটা কিন্তু বিশাল ব্যাপার।
1: হ্যাঁ, এটা মেঘবালিকা বললাম না, ও মেঘবালিকার জন্যই আমি নিজেকে প্রস্তুত করতে পারছি, বা আমিও জানতাম না যে আমি এতক্ষণ মানে স্টেজে এতটা সময় আমি পারফর্ম করতে পারবো, সেটা একমাত্র মেঘবালিকার জন্যই পসিবল
0: হয়েছে। আর এই জয়যাত্রা চলতে থাকুক সেটা আমরা চাইবো, কারণ সেখানে সঙ্গে আমাদের ত্রিপুরার নামটা জড়িয়ে আছে। আর ওই যে বলে নিজের মাটি সোনার সমান, তো আমাদের কাছে তো আমাদের মাটিই সবচেয়ে খাঁটি। আর সেই অর্থে যারা মাটির জন্য কাজ করছেন, যারা মাটির একটা আইডেন্টিটিকে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য আমাদেরও শুভকামনা নিরন্তর থাকবে। দীপক চক্রবর্তী, দীপক লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, যুক্ত আছি, শুভ দুপুর দিদি, গান শুনতে চাইবো, মিলন হবে কতদিনে, এই গানটা। উদ্ধব মিশ্রা লিখছেন, মেসমারাইজিং দেবযানী অ্যান্ড দ্য ব্যান্ড বিহাইন্ড। বিকে হিতেন্দ্র পাল পিবিএল লিখছেন, হ্যালো আকাশবাণী, নমস্কার। আর সেই সাথে আমরা কিন্তু দেখুন টুকটুক করে 1/2 ঘন্টা সময় পার করে ফেলেছি দেবযানীর গানে আর দেবযানীর আড্ডায়। তো দেবযানী, এই যে প্রথম হাতে গিটার নিয়ে গান করা, তাই তো? প্রথম ক্লাসিক্যাল মিউজিক দিয়ে শুরু করা, তারপরে কখন ভাবলে যে একটু একটু করে না আমাকে হাতে গিটারটাও নিতে হবে, আর সেটার পেছনে ইন্সপিরেশন কি?
1: অ্যাকচুয়ালি গিটার না, আমি যে ইনস্ট্রুমেন্টটা বাজাই এটা হচ্ছে, প্রথমত আমি ইউকুলেলে শিখি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ইউকুলেলেতে দোতারা স্টাইলে বাজাই।
0: আচ্ছা,
1: তো এটাও মেঘবালিকার জন্যই, এটা আমাদের একটি প্রোগ্রাম হয়েছিল যেটি বর্ষপূর্তি প্রোগ্রাম, রাগালোক নামে হয়, 27 অগস্ট প্রত্যেক বছর হয়। তো সেখানে আমরা বিভিন্ন আর্টিস্ট বাইরে থেকে আনি, প্রোগ্রামটা করা হয়, আমরা ভীষণ আনন্দ করি ওই প্রোগ্রামে। তো ওই প্রোগ্রামে একবার এসেছিল বাংলাদেশ থেকে দীপ্র দুর্জয় বলে দুজন ভাই এসেছিল, ওরা ইউকুলেলে বাজিয়ে গান করে, ওই ইউকুলেলেতে দোতারা প্যাটার্নটা বাজিয়ে ওরা গান করে। তো সেটা দেখে আমাদের সবার খুব ভালো লেগেছিল, প্রথমবার একটা এরকম দেখা। তো আমরাও বললাম যে আমরাও কি করতে পারি, দেখি ট্রাই করে। তো ওরা আমাদের জন্য বাংলাদেশ থেকে ইউকুলেলে আনিয়েছিল, মানে ওনাদের থেকে আনিয়েছিলাম আমরা। তো আমিও একটা নেই ইউকুলেলে প্রথম, তো সেখান থেকে আমরা একটা ওয়ার্কশপ রেখেছিলাম আগরতলায়। তো সেখানেই একটু একটু শেখা, তারপর নিজেই বাড়িতে টুং টুং করতে করতে করতে করতে আজকে বাজাই। আর এখন আমি দোতারা বাজাই আর
0: দেবযানীর কিবোর্ড শেখারও খুব ইচ্ছে, সেটা আমরা শুনেছি আজকে। তো আমরা চাইবো যে মানে সব স্বপ্ন পূরণ হোক। আর পাশাপাশি কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে গান করতে ভীষণ কমফোর্টেবল, ধরো এমন একটা স্টেজ, ব্যান্ডের বাইরে কথা বলছি, এমন একটা স্টেজ রয়েছে যেখানে খুব বেশি তারতম্য নেই ইনস্ট্রুমেন্টের, সেই জাঁক জমকপূর্ণ একটা পরিবেশ নেই, খুব সিম্পল, ঠিক আছে, একটা পরিবেশ, এখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, তোমার যে কোনো একটা বাছাই করতে হবে তোমার গানের জন্য, কোন ইনস্ট্রুমেন্টটা নেবে সঙ্গে?
1: সেটা অবশ্যই পিয়ানো বা কিবোর্ড, একদম।
0: কি আবাদ, কি আবাদ, সমীরণ খুব খুশি হলো এটা শুনে, আমি বুঝতে পারলাম। আর সেই অর্থে প্রত্যেকের একটা কমফোর্ট জোন থাকে, সেটা গানের ক্ষেত্রেই হোক, জীবনের ক্ষেত্রেই হোক, খাবারের ক্ষেত্রেই হোক।
1: হ্যাঁ,
0: তো দেবযানী ভার্সেস কমফোর্ট জোন কি হবে?
1: বাপরে, এটা একটু মুশকিল হয়ে গেছে। আমি আগে ভীষণ মানে ননভেজের মধ্যে আমি, আমার রোজ খাওয়াই ছিল চিকেন, আমি মানে চিকেন ছাড়া কিছু খাই না। এখন একটু চেঞ্জ হয়েছে, এখন চিকেনটা ছাড়তে হচ্ছে আমার, বিকজ আমার অ্যালার্জি প্রবলেম আছে, তো তার জন্য। তো এখন কমফোর্টেবল খানা খাবার হচ্ছে ডাল ভাত কিছু একটা ভাজি, বাস এটাই,
0: একদম সিম্পল, একদম বাঙালি খাবার, সিম্পল খাবার প্রত্যেক দিনের। আর সেই অর্থে এই যে ধরো ক্যাওয়াসের মধ্যে থাকা, ভীষণ ক্যাওয়াস নাকি নিজে একটু নিজের মতো করে শান্তভাবে
1: থাকা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমি একদম মানে কথা বলতে পারতাম না, একদম আমি একদম একা থাকতে পছন্দ করি,
0: সেটা কিন্তু আমরা দেবযানীর গলার স্বরটা শুনেই বুঝতে পারছি, খুব মিষ্টি আওয়াজ এবং খুব আস্তে আস্তে করে কথা বলছে,
1: কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে মেঘবালিকাতে যাওয়ার পর। এত কাওয়াজ মানে কি বলবো, মানে সবাই আমরা একসাথে থাকলে যা হয় আর কি, মানে একদম বন্ধুর থেকেও বেশি,
0: সবাই মিলে দারুণ টিউন হয়ে গেছে
1: আমাদের পেজে দেখবেই, আমরা যা যা করি আমরা কোথাও গেলে। তো আমার এখন দুটো রূপ হয়ে গেছে, ওদের সাথে থাকলে একটি রূপ, আমি একা থাকলে আরেকটি রূপ।
0: ইভেন ধরো তোমরা মঞ্চে যখন আছো, মঞ্চে গান করছো তুমি, এবং প্রচন্ড ক্রাউড সেখানে একেবারে মানে ভীষণ ভাবে চিৎকার করে তোমাদেরকে চিয়ার আপ করছে, তো সেই অর্থে তোমারও গলার ভলিউমটা সেখানে

0: যেতে হয়,
1: হ্যাঁ
0: সেটা কতটুকু পছন্দের?
1: সেটা তো অনেক পছন্দের। আর তাছাড়াও ক্রাউড আমরা দেখেই না, যতই ক্রাউড হোক আমরা দেখি না, আমরা নিজেদের মধ্যেই ব্যস্ত থাকি, আমরা নিজেদের মধ্যেই মানে আনন্দ করি, আমরা নিজেরাই নাচানাচি করি, আমরা নিজেরাই চিৎকার নিই, আমরা নিজেরাই পারফরমেন্সটা এরকম এনার্জেটিকভাবে করার চেষ্টা করি যেন মানুষ দেখো, যেন ওদেরও যেন ভালো লাগে।
2: তো এবারে আবারও গানে ফিরে যাচ্ছি দেবযানীকে সঙ্গে করে নিয়ে। এবারে কি গান শুনবো দেবযানী বলো?
1: এবার আমি একটি বাংলাদেশের একটি সারিং বউ নামক একটি চলচ্চিত্রের গান করছি। গানটি রাগ সঙ্গীতের সাথে গ্রামীণ সুর মেলানো আছে।
2: আচ্ছা, কেমন
1: ওরে নীল দরিয়া,
2: অসাধারণ একখানা কম্পোজিশন। আমরা এবার দেবযানীর কণ্ঠে শুনবো। তাহলে চলুন দেরি না করে আবারও গানে ফিরে যাই, কারণ সময় তো একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। যতটুকু সময় আছে আমরা চেষ্টা করব দেবযানীকে ভরপুর শুনতে। চলুন একখানা অসাধারণ গান এবার সবাইকে সঙ্গে করে নিয়ে শুনবো, আর রবিবারটাকে ভালো করে তুলবো।

0: বাদ, কেয়া বাদ, কেয়া বাদ। মনে হচ্ছে যে আমাদের চোখের সামনে সেই নীল দরিয়া, যে নীল দরিয়ায় ভেসে আমরা চলে যাব সেই আমাদের জীবনের কিছু মানে খোঁজার উদ্দেশ্যে, যেই মানেগুলো চিরকাল হয়তোবা ডায়েরির পাতায় বন্দি থাকে, আর না হয় আমাদের মনের ভেতর। সেই মনের খাঁচায় বন্দি থাকা পাখি কখন যে উড়ে যাবে সেটা কি জানি আমরা? সেটা হয়তোবা জানি না, সেটা সময় সাপেক্ষে হয়ে যায়। তো দেবযানীর ক্ষেত্রে কি এমন কিছু রয়েছে যেটা হয়তোবা একটা সুপ্ত ইচ্ছে, যেটা ডায়েরির পাতায় বন্দি রয়েছে? চলুন তো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে জানার চেষ্টা করি। তো দেবযানী, যেটা বলছিলাম যে আমাদের জীবনের অনেক ইচ্ছে থাকে, সব ইচ্ছে তো আর পূরণ হয় না, যেটা তুমি বললে যে নীলদরিয়ায় ভেসে হয়তোবা কিছু ইচ্ছে পাড়ি দেয়, কিন্তু সব ইচ্ছে হয়তোবা সত্যি হয় না। কিছু কিছু ইচ্ছে আমাদের ডায়েরির পাতায় বন্দিতে থাকে এবং কিছু কিছু মনের খাঁচায় পাখিতে। তো তোমার কি মনে হয় জীবনে এমন কোন সুপ্ত ইচ্ছে রয়েছে যেটা এখনো পূরণ হয়নি, বা হওয়ার ইচ্ছে রয়েছে এখনো হবে, আশায় বুক বাঁধা আছে?
1: অবশ্যই আছে, সবার জীবনেই থাকে, কিন্তু সেটা আমি এখন বলবো না, সেটা মনের মধ্যেই থাক, সেটা কাজ করে যায় চলি, যদি হয় তখন অবশ্যই এখানে এসে আবার বলবো।
0: বাহ, আমরা চেষ্টা করব যে এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায় সেই প্রেয়ারটা করার, কারণ দেবযানী বলেছে যে সে এসে আমাদের সঙ্গে শেয়ার করবে বাকি ঘটনাটুকু একদম সত্যি হবার পরে। তো আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দেই দেবযানী। কাশীনাথ মণ্ডল লিখছেন, সঙ্গে আছি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সহ সম্পাদক কাশীনাথ মণ্ডল, নিয়মিত থাকি এই অনুষ্ঠানে, খুব ভালো গায়কী, অভিনন্দন শিল্পীকে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো,
2: শুভ বিকেল।
0: শুভ বিকেল,
2: মাটির গালি বেশি বেশি হিট করছে, খুব ভালো লাগলো।
0: ঠিক ঠিক ঠিক,
1: ধন্যবাদ।
2: আমার মেয়ের বয়সী, অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল,
0: অনেক ধন্যবাদ শ্যামল বাবু। আর কিছুই তো চাই না জীবনে, শুধুমাত্র এই মুঠো ভরা আশীর্বাদ যদি আমাদের জীবনে থাকে সবটাই ভালো হয়ে যাবে, যদি খারাপ কিছুও থাকে সেটাও ভালো হয়ে যাবে, এই আশা আমাদের জীবনে থাকে। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: নমস্কার, শুভ বিকেল, কে বলছেন?
3: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: রবীন্দ্র বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
3: অনুষ্ঠান শুন শুন কে মে গান খুব ভালো ভালো গান গাইছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান,
0: অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, এভাবেই আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা দেবযানীর প্রতি রাখবেন, যাতে দেবযানী তার যত স্বপ্ন চোখে আঁকা সমস্ত স্বপ্ন যেন বাস্তবে প্রতিফলিত করতে পারে, আর সেটা আমরা চাইব, কারণ ওর বাস্তবের প্রতিফলনগুলোই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা হয়ে উঠবে। কারণ এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন আর বুক ভরা ভালোবাসা দিচ্ছেন, তা সেই আশীর্বাদ আর ভালোবাসার জোর তো রয়েছে, সেটা আমরা দেখতে পাব দেবযানীর মধ্যে অবশ্যই। তো দেবযানী, এই গান বাজনার বাইরেও আরও একটা জীবন

0: রয়েছে যে জীবনে পড়াশোনা করতে হচ্ছে, যে জীবনে ওই নিয়ম মাফিক ঘুম থেকে ওঠা, সেই মানে ইচ্ছে অনিচ্ছে সমস্ত কিছু লুকিয়ে রয়েছে, তো সেই জীবনটায় আর কি কি করতে ভালো লাগে গান ছাড়া?
1: ড্রয়িং করতে খুব ভাল লাগে, আর গান লিখতে ভাল লাগে।
0: আচ্ছা,
1: একটু একটু লিখি, ভালো লাগে, তো এটাই।
0: গান লিখে সেগুলিকে সুর করা,
1: হ্যাঁ সুর,
0: সেটাও একটা হবি হয়ে গেছে।
1: সুর করাটা আমার খুব পছন্দের একটি জায়গা, তো সেটা করতে খুব ভাল লাগে।
0: আর একেবারে ছোট্টবেলার হবিগুলো কি ছিল?
1: একেবারে
0: স্কুলে পড়ার মানে দিনগুলিতে যদি আমরা ফিরে যাই,
1: তখন খেলতাম একটু একটু, ব্যাডমিন্টন খেলতাম, এটা একটু ভালো লাগতো। এই আর সঙ্গে তো গানই আছেই
0: একদম, কারণ সেই গানের সঙ্গী একেবারে ছোট্টবেলা থেকে হয়ে গেছে সে।
1: হ্যাঁ
0: তাই তো, তাই স্কুল জীবনেও গান সঙ্গে ছিল
1: একদম একদম।
0: পুরো স্কুলের দিনগুলোতে এই যে বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়ে একটু আড্ডা দেওয়া, তো সেখানেও তো মানে সেই ইচ্ছেটা হয়ে যেত না যে একটা গানের আসর বসুক, আর হয়তো বা সেটা হতো, কারণ বন্ধুরা তো অবভিয়াসলি সেটা চাইবে, এই একটা গান ধরতো। তো এখন পরিবারেও নিশ্চয়ই সেটা হয়, সবাই মিলে বসে আছো হঠাৎ করে একটা গান, তো এরকম নানান সিচুয়েশনে নানান গান আসে। তো আমি যদি একটা সিচুয়েশন দেই এই সিচুয়েশনের সঙ্গে রিলেট করে কোনো গান
1: দেখি,
0: ধরো দেবযানীর খুব মন খারাপ হয়েছে, ঘরে একা বসে আছে একেবারে দরজা বন্ধ করে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কেউ কথা বলবে আমার সঙ্গে সেটা শুনতে ইচ্ছে করছে না, মোবাইল ফোনটাও মনে হচ্ছে দূরে থাক, একেবারে সুইচ অফ মোডে, শুধু আমি আর আমার একাকিত্ব, কি গান মিড়ে মিড়ে বেড়ে উঠবে তোমার মধ্যে?
1: তখন আমি একটি একা যখন থাকি তখন আমি বেশিরভাগ সময় আমি গজল শুনি, তখন অবশ্যই আমি একটি গজলই গাইব। যেরকম একটি এখনকার দিনে, জানি না এখনকার দিনে ওরা সবাই শোনে কি না, আমার ভীষণ প্রিয় প্রিয় একজন শিল্পী পৃথ্বী গন্ধর্ব, ওনার গান খুব শুনি আমি, তো ওনার একটি কম্পোজিশন আনে ভালো, এটা আমি
0: দুটো শুনতে পারবো।

0: এই গানটি শুনি আমি প্রায় সময়, একা যখন থাকি, তো সেই গানটি অবশ্যই।
1: কেয়া বাদ, কেয়া বাদ, কেয়া বাদ। আর গানের সঙ্গে যখন পাল্লা দিয়ে দুঃখ সঙ্গে থাকে, তখন সেটার আমেজটা অন্যরকম হয়ে যায়, আর সেটা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো করে জানেন। দীপ্তনু মণ্ডল লিখছেন, বাহ দারুণ লাগছে দিদিভাই তোমার গান। লায়ন তাপসগুপ্ত লিখছেন, শুভ বিকেল, আজকের আসর খুব সুন্দর গানে আড্ডায় আমার মন ভরিয়ে দিয়েছেন, আমি শিল্পীর কণ্ঠে একখানা ভজন শুনতে চাইছি, ইতি টানছি তাপসগুপ্ত দক্ষিণ ত্রিপুরা জোলাইবাড়ি থেকে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। অবশ্যই সব রকম গানই হবে, কিন্তু ওই যে একটু ধৈর্য ধরে সঙ্গে থাকতে হবে, কারণ সময়ের মধ্যে দেবযানীর পছন্দের গানগুলোও কিন্তু আমাদের শুনতে হবে। তো দেবযানী, এবারে কোন গানটি শুনবো বলো, তোমার পছন্দের
0: ভজন? আমি নিশ্চয়ই গাইবো, একটু পরে গাইছি, আর একটি আধুনিক গানেরও রিকোয়েস্ট এসছে, সেটাও করব। তার আগে আমি একটি কৌশিক চক্রবর্তীজির আর অরিজিৎ সিং এর গাওয়া একটি খুব জনপ্রিয় গান কিছু কিছু কথা।
1: কেয়া বাত, চলো। হ্যাঁ, দেবযানীকে যেই প্রশ্নটা করেছিলাম কিছুটা ওই প্রশ্নের সঙ্গে মিল রেখে সেই গানটি, সব কথা বলা হয় না, কিছু কিছু কথা না বলা হয়ে থাকে, কিছু কিছু ইচ্ছেও অপূর্ণ থাকে, কিন্তু সেই না বলা কথাগুলো যখন সুর হয়ে আমাদের জীবনে ফিরে আসে, তখন ঠিক কেমন লাগে সেই অনুভূতিটাই আমাদের কাছে ফিরিয়ে আনতে দেবযানীর এই গান। চলুন সবাই মিলে আমরা শুনি।

0: क्या बात क्या बात। आकाश जखन फिरती पथे मन खराबेर सुर, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর। তো চিঠি লেখা তো এখন প্রায় উঠেই গেছে, বলতে গেলে চিঠি শব্দটা যখন এলোই তার রেশ ধরে যদি বলি যে চিঠির হয়তো বা ওই যে প্রচলনটা উঠে গেছে, ঠিক তেমনি আমরা যারা একটু একটু করে বড় হচ্ছি তার আমরা দেখতে পাচ্ছি আজকে যা আছে কালকে সেটা থাকে না, তাই তো? তো সেই পুরনো দিনের মঞ্চ, একদম ফেলে আসা মঞ্চ, ছোট্টবেলায় যখন মায়ের হাত ধরে বা বাবার হাত ধরে সেই মঞ্চে গান করতে যেতে, এবং তারপরে আজকে যখন একেবারে পুরো ব্যান্ড নিয়ে সেই মঞ্চে ওঠো, কতটুকু ডিফারেন্স মনে হয়?
1: অনেক ডিফারেন্স। ছোটবেলায় শুধু গান করতাম ক্লাসিক্যাল, সেখানে শুধু হারমোনিয়াম না হয় একটা তানপুরা একটা তবলা ছিল, এখন তো পুরো ব্যান্ড আর সেখানে সব আমরা মেয়েরা বাজাচ্ছি।
0: একদম। সেই অনুভূতিটা কেমন হয় যে মানে এখন যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্টের কথা চারদিকে বাজছে, তো ঠিক সেইখানটায় দাঁড়িয়ে ত্রিপুরার কটা মেয়ে পুরো মঞ্চ কাঁপাচ্ছে, এবং সেই পরিবারের একজন তুমি।
1: হ্যাঁ, ভীষণ গর্বের বিষয় যেটা সেটা, এবং সেখানে অনেকটা দায়িত্ব আছে যে আরও কী করে ভালো করা যায়, আরও অনেকগুলো মেয়েকে আরও কী করে নেওয়া যায়, ওদেরকে আরও কী করে ইন্সপায়ার করা যায়, সেটাও চলছে।
0: ধন্যবাদ। আর এভাবেই ওই যে বলে মেয়েরা কোনো ক্ষেত্রে

0: একমাত্র পিছিয়ে নেই।
1: একদম।
0: একজন মেয়ে যদি পলিটিশিয়ান হতে পারে, একজন মেয়ে যদি মিনিস্টার হতে পারে, একজন মেয়ে যদি চাঁদে যেতে পারে, একজন মেয়ে যদি স্পোর্টসের সব থেকে ওপরের মেডেলটা আনতে পারে, সেই মেয়েই আবার মাইক্রোফোন ধরতে জানে মঞ্চে, সেই মেয়েই আবার গান গেয়ে মাতিয়ে রাখতে পারে। আর আমাদের আজকের অনুষ্ঠানে সেই প্রমাণটা আমরা দেবযানীর কাছ থেকে পেয়ে যাচ্ছি, কারণ গোটা অনুষ্ঠানটা মাতিয়ে রেখেছে দেবযানী। কেমন লাগছে দেবযানীর অনুষ্ঠান অবশ্যই আমাদেরকে জানাবেন। আর সেই সাথে আরও একটা ছোট্ট খবর আপনাদেরকে জানিয়ে দিই। শ্রোতা বন্ধুরা, আপনারা FM উজ্জয়ন্তীর সঙ্গে জুড়ে আছেন অনেক দিন ধরে, আপনারা আছেন বলে আমরা সাহস পাই নতুন নতুন কিছু করার। নতুনভাবে FM উজ্জয়ন্তী এসেছিল আপনাদের কাছে, নতুনভাবে আমাদের আজকের অতিথি শুরু হয়েছে। আর ঠিক আপনাদের সাহস, আপনাদের দেখানো পথে চলে আপনাদের জন্য আরও একটি আমাদের নতুন আয়োজন, যদিও অনুষ্ঠানটা অনেক দিন আগের, যেখানে আপনাদের ভালো রাখা এবং ভালো থাকার চেষ্টা আমরা করে যাই। তো সেই অনুষ্ঠান সুস্বাস্থ্য, যেখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকেন, বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন, আমাদের সুস্থ থাকার নানান টিপস নিয়ে আসেন, সেই অনুষ্ঠান এখন থেকে আপনারা লাইভ দেখতে পারবেন ফেসবুকে। সুস্বাস্থ্য অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার রাত 8:05 আমাদের আগামী 2 জুন থেকে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে ফেসবুক লাইভে। তো আগামী 2 জুন মঙ্গলবার রাত 8:05 আমাদের যেই বিষয় নিয়ে কথা হবে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে, সে বিষয়টি হচ্ছে জলবাহিত রোগ। আর আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ ডাক্তার শঙ্কর চক্রবর্তী। এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। আর যদি আপনার মনের কোনো প্রশ্ন থেকে থাকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, সেটা কিন্তু আপনারা ফোন নম্বরে ডায়াল করে ফোনে কথা বলতে পারেন, পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে অনুষ্ঠান চলাকালীন কমেন্ট করেও জানাতে পারবেন। আশা রাখি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সেখানে পেয়ে যাবেন, আর এভাবেই আমাদেরকে সাহস দেবেন। তো দেবযানী, এই যে নতুন নতুনভাবে যেভাবে আকাশবাণী FM উজ্জয়ন্তী আসছে, ঠিক নতুন নতুন কিছু করারও ইচ্ছে আমাদের মনের মধ্যে আসে, তাই না? ব্যান্ডের সঙ্গে যুক্ত আছো, নানান ধরনের গান করছো, সেই ক্লাসিক্যাল মিউজিক থেকে বেরিয়ে এসে আরও আরও নতুন কিছু শেখা, নতুন ফোক যেটা কোনো দিন গাইতেই না সেটা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। তো আর কী কী নতুন করার ইচ্ছে আছে?
1: নতুন দেখো, ক্লাসিক্যালের জন্যই সবগুলো করতে পারছি, ক্লাসিক্যালটা মেইন বেসটা ছিল। তো ক্লাসিক্যাল এখনও চলছে, ক্লাসিক্যাল শেখার এখনও ইচ্ছে, ক্লাসিক্যাল চলবে, সারা জীবন চলবে। কিন্তু তার সাথে আমরা এখন মেঘমালিকার কথা যদি বলি, মেঘমালিকা নিজস্ব কম্পোজিশন হয়, প্রত্যেক বছর একটা একটা কম্পোজিশন রিলিজ করা হয়। তো সেখানে কাজ করা হচ্ছে কী করে কম্পোজিশনে আরও কম্পোজিশনটাকে ইম্প্রুভ করা যায়, সেটা এক্সপেরিমেন্ট যা করতে করতে সেগুলি চলছে এখন।
0: চলছে। আর সেই সাথে নিজের কী কী প্ল্যান রয়েছে নতুন কিছু করার?
1: নিজের প্ল্যান বলতে আমার ইচ্ছে, মানে মেঘবালিকার সাইড যদি, মানে মেঘবালিকারটাকে একটু সাইড করে যদি আমি দেখি, তাহলে আমার ইচ্ছে যে আমি একজন গজলটাকে নিয়ে কিছু করার। আমি গজল আরও ভালো করে শিখতে চাই, উর্দুটাকে আর একটু শিখতে চাই। তো ওই গজল নিয়ে একবার ইচ্ছে একটা আছে আমার।
0: আর এই যে বলে আমাদের জীবনে যখনই আমরা এগিয়ে যাই, কাউকে না কাউকে আইডল করে তো এগিয়ে যাই, কারোর থেকে তো আমাদের ইন্সপিরেশনটা আসে যে না আমিও তার মতো হব, বা তার মতো হয়তো বা আমার মধ্যেও কিছু আছে যেটা আমি স্মরণ করে এগোবো। তো দেবযানীর জীবনের আইডল?
1: অবশ্যই আমার আইডল প্রতিভা সিং বাঘেল। ওনার যে স্টাইলটা, মানে ওনার গান বাজনার যে ধরনটা, সেটা আমার খুব ভালো লাগে, যে একদম প্রপার শাড়ি পরে একটা স্টেজ সেট আপে উনি বসে যে পারফরমেন্সটা করে, খুব ভালো লাগে আমার ওটা দেখে। তো ওনাকে আমি আইডল মানি, যে জীবনে কোনো একদিন একটা দিন হলেও ওনার মতো পারফর্ম করবো।
0: আবার আর সেই পারফরমেন্সে আমরা সবাই থাকবো তোমাকে চিয়ার আপ করার জন্য। আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের উপরে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন? না, লাইনটা কেটে গেল। বন্ধুরা ডায়াল করবেন 03812326253 নম্বরটি, আমরা অবশ্যই চেষ্টা করব কথা বলার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার শর্মিষ্ঠা জি।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
0: শঙ্কর বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
2: আজকে অনুষ্ঠান খুবই সুন্দর হচ্ছে, আজকে দেবযানী আসছে, এদিকে নমস্কার আছি। অসাধারণ গান, দিদির গানের গলা কিন্তু কণ্ঠস্বর ভীষণ ভালো লাগছে আজকে, আর এত সুন্দর ভাবে দিদি গান করছে।

0: Det kanske är en lektion mot en rätti.
1: বন্ধু আপনার কথা একদমই শোনা যাচ্ছে না, যাই হোক আমরা চেষ্টা করব আবারও কথা বলতে। আর সেই সাথে আমরা এবার চলে যাব এফএম নিউজ হেডলাইন্সে, কারণ সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম, এবং তারপরে সংবাদ শিরোনামের পরে আবারও আমরা গানে ফিরে আসব, গান শুনবো দেবযানীর। ততক্ষণ দেবযানী অবশ্যই গানের প্রিপারেশন নেবে। আর এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সংবাদ শিরোনাম। আগরতলায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান শোনেন এবং কেন্দ্রীয় শহুরী বিকাশ, নগরোন্নয়ন এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর মেয়র দীপক মজুমদার। মন কি বাতের অনুষ্ঠান শেষে পিএম স্বনিধি কর্মসূচির ছ বছর পূর্তি উপলক্ষে মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনার ঋণের ভেন্ডার ঋণের চেক তুলে দেন। ডিজিটাল লেনদেনের পথ ব্যবসায়ীদের মধ্যে কিউআর কোড এবং ব্যাংক ঋণের জন্য ক্রেডিট কার্ড বিতরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে চলতি গরম আবহাওয়ার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং এ ব্যাপারে বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন। আজ আকাশবাণীতে তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতকে জাতিকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণকে পরিমিত জলপান করতে হবে এবং রোদে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। মাসব্যাপী এই প্রচার অভিযানটি 30 জুন পর্যন্ত চলবে। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য থাকবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। নব এবং নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন যে এই মাসের 29 তারিখে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিজলি যোজনার অধীনে সারা দেশে একদিনে 15,000 রুফটপ সোলার স্থাপনের সর্বোচ্চকালের সর্বোচ্চ রেকর্ড অর্জিত হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানিয়েছেন যে একদিনের রেকর্ড সংখ্যা 4,700টি রুফটপ সোলার ইনস্টলেশন নথিভুক্ত করে মহারাষ্ট্র এই সাফল্যে অগ্রণী অবদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এই জানালাম আমাদের আজকের সংবাদ শিরোনাম। শ্রোতা বন্ধুরা, এবারে ফিরে যাব আবারও দেবযানীর কাছে, কারণ দেবযানীর গান আমাদের জন্য অপেক্ষা করছে। তো দেবযানী, কি গান শুনবো এবারে?
2: এবারে আমি একটি আবারও একটি লতাজির গান শোনাচ্ছি, তু যাহা যাহা চলিগা।
1: ক্যা বাত, মেরা সায়া সাথ হো, তাই তো, চলো।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই গানগুলোর পরে মনে হয় যে না, সময়টা বোধহয় এভাবেই বয়ে চলুক আর আমরা হারিয়ে যাই সেই গানের স্রোতে। তো দেবযানী, একটু একটু করে অনেকটা সময় পার করছি, কেমন লাগছে বলো তো?
1: খুব ভালো লাগছে। যখন ছোট ছিলাম তখন আকাশবাণীতে আসতাম রেকর্ড করার জন্য,
0: সেই কাকলি থেকে আকাশবাণীর সঙ্গে সম্পর্ক। আর এখন এখন আজকের অতিথিতে, তারও আগে অতিথি শিল্পী হয়ে এসেছিলে 31 ডিসেম্বরে গান শোনাতে আমাদেরকে। তো অন্যবারের তুলনায় আজকের অনুষ্ঠানটা কতটুকু অন্যরকম মনে হচ্ছে?
1: অনেকটাই ভালো লাগছে। অন্যবার তো অন্যরকম করে হয় এবং আজকের অতিথি অনুষ্ঠানটা বিভিন্ন একদমই আলাদা হচ্ছে। এখন তো যেখানে সরাসরি অডিয়েন্স আমাদের সাথে যোগাযোগ করতে পারছে, ওদের কথাও শুনতে পারছি, আমাদের দেখতেও পাচ্ছে, খুব ভালো লাগছে।
0: তো এই যে মানে গানের ক্ষেত্রে বিভিন্ন মঞ্চ, তাই তো, এক্সপিরিয়েন্সও অন্যরকম, প্রত্যেক মঞ্চের আলাদা আলাদা গল্পও থাকে। তো এখন অবধি জীবনের শ্রেষ্ঠ মঞ্চ কোনটা?
1: এখনো পর্যন্ত জীবনের শ্রেষ্ঠ মঞ্চ বলতে পারি আমার জন্য, যেটা হচ্ছে আসামি করেছিলাম আমরা যখন জুবিন গার্গের একটা ট্রিবিউট হয়েছিল প্রোগ্রাম, সেখানে আমাকে প্রায় 3 ঘন্টার উপর গান গাইতে হয়েছিল।
0: আচ্ছা,
1: কন্টিনিউ ওই জুবিন গার্গের মানে প্রচুর গান হয়েছিল সেখানে বিভিন্ন গান হয়েছিল। তো সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল যে এতটা সময় একা স্টেজে পারফর্ম করা। তো সেটাই বলবো যে আমার জন্য একটা চ্যালেঞ্জিং পারফরমেন্স ছিল সেটা।
0: একদম তাই। আর সেই সাথে সাথে শ্রেষ্ঠ মঞ্চ যেমন গল্প থাকে, ঠিক তেমনি গল্প থাকে কিছু কিছু আশীর্বাদের, কিছু কিছু হঠাৎ তৈরি হয়ে যাওয়া মুহূর্তের। তো সেরকম কোনো মুহূর্ত এখনো অবধি জীবনে যেটা একেবারে হৃদয়ে গেঁথে থাকবে আজীবন?
1: সেরকম অনেকটি মুহূর্তই রয়েছে লাইফে, কিন্তু সেটা বলবো ছোটবেলারই স্টেজগুলোকেই বলবো আমি, যখন আমি আমার গুরুমার সাথে একসাথে স্টেজে বসে গান করেছি, সেটা আমার জন্য অনেকটা পাওনা। মানে আমি একজন শিষ্য হিসাবে গুরুর থেকে সেটা, মানে গুরুর সাথে বসে বাজাচ্ছে আমি গাইছি, সেটা আমার জন্য সব থেকে বড় পাওনা স্টেজ বলতে আমি বলতে পারি আমি।
0: কেয়াবাদ কেয়াবাদ। আর এভাবেই গানের স্রোতে জীবন বয়ে চলুক। আমরা চাইবো যে সুরে সুরে আমাদের দেবযানীর জীবনটা আঁকা থাকুক সারা জীবন। আর এভাবেই ভালো ভালো গানও আমাদেরকে উপহার দিক, এভাবেই ত্রিপুরার নাম উজ্জ্বল করুক দেশের পাতায় বিদেশের পাতায়। আর এভাবেই আপনারা ওকে আশীর্বাদ দিতে থাকুন। কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দেই। মুন সাহা লিখছেন, দেবযানী মেঘবালিকার অনেকগুলো পিলারের মধ্যে একটা শক্ত পিলার, দলটাকেও ধরে রেখেছে, মেঘবালিকা পাশে থাকবে সব সময়। অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই সাহস দেবেন ওকে, পাশে থাকবেন। কণিকা ভৌমিক লিখছেন, ভেরি নাইস। মাহি সরকার লিখছেন, গুড আফটারনুন শর্মিষ্ঠা, আই উইশ আওয়ার সিঙ্গার খুব ভালো লাগ

0: হচ্ছে গানগুলো। হ্যাঁ সত্যি, ত্রিপুরা কে বেটি জিন্দাবাদ, কেয়া বাত, আমি অনেক, আমার অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাহি সরকার, এভাবেই পাশে থাকবেন, সাহস দেবেন ওকে। মিঠুন সাহা লিখছেন, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, বিশেষ করে দেবযানীর বাংলা গানগুলো। আরও যদি বিস্তৃতভাবে বলি তাহলে ওরে নীল দরিয়া, এই গানটা যেরকমভাবে গাওয়া দরকার ছিল ঠিক সেই রকমভাবেই মাটির মতো করে দেবযানী গানটা গিয়েছে। ধন্যবাদ দেবযানীকে বলবো, সব গান তো নিশ্চয়ই থাকবে, তবে বাংলা যে ফোক সংগুলি তুমি আরও বেশি করে গাও, তোমার কণ্ঠস্বর সঙ্গে গানগুলি ভীষণ মানাবে। শর্মিষ্ঠা দি উপস্থাপনা খুব ভালো হচ্ছে, সঙ্গে যারা আছেন যন্ত্রসঙ্গীতে তাদেরকেও ধন্যবাদ, এক কথায় দুর্দান্ত, কোনো অনুরোধ করছি না, সঙ্গে আছি, অনেক ধন্যবাদ মিঠুনবাবু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। শর্মিষ্ঠা দেব লিখছেন খুব ভালো হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি লিখছেন খুব ভালো হচ্ছে রে গান, এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর দেবযানীকে সঠিক রাস্তা দেখাবেন। তো দেবযানী, হ্যাঁ, এবারে কি গান শুনবো বলো তো?
1: এখন যেহেতু জুবিন গার্গের কথা বললাম আমরা, তো ওনাকে ট্রিবিউট দিয়ে একটি গান করছি, ওনারই একটি। তাই
0: ওই যে বলে শিল্পীর কখনো মৃত্যু হয় না, শিল্পী আজীবন তার শিল্পকর্মের মধ্য দিয়ে জীবিত থাকেন, ঠিক তেমনি জুবিন গার্গও আমাদের মনের মধ্যে বসে আছেন তার গানের মধ্য দিয়ে। তার প্রত্যেকটি গান আজও আমাদের মনকে নাড়া দিয়ে যায়, এবং প্রজন্মের পর প্রজন্ম তার গানগুলো বেঁচে থাকবে, আর তার গানের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন আমাদের কাছে। তাহলে চলুন আজকের দিনেও আকাশবাণী এফএম জয়ন্তী বসে আমরা তাকে স্মরণ করি, তার গানের মধ্য দিয়েই তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। দেবযানীর কণ্ঠে জুবিনের অসাধারণ একখানা গান, অবশ্যই মন ছুঁয়ে যাওয়া গান, চলো।

0: আমরা যেন সেই একটা পরিবেশে বসে আছি, মনে হচ্ছে না যে জুবিন সেখানে নেই, মনে হচ্ছে যে গানের সুরে সুরে তিনি আমাদের ঠিক সামনে বসে আছেন, হয়তোবা শুনছেন দেবযানীর গান, হয়তোবা দুহাত তুলে আশীর্বাদ করছেন তাকে। আর এভাবেই গানের মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, সেটা আরও একবার আমরা অনুভব করলাম। অনেক অনেক ধন্যবাদ দেবযানী। আর এই গানগুলো আমাদেরকে আরও বেশি বেশি করে মনে করিয়ে দেয় যে শিল্পী কোথাও যায় না,
1: একদম
0: শিল্পী আমাদের সঙ্গে আছে, তাই না? আর এভাবেই হয়তোবা ভবিষ্যতে আমরা যখনই মনে হবে যে জুবিন আমাদের সঙ্গে নেই, বা কিছু একটা হয়তোবা কোনো এককালে হয়েছিল যে কারণে আমরা জুবিনকে হারিয়েছি, ঠিক তখনই যখন আমাদের প্লেলিস্টে বেজে উঠবে মায়াবিনী, তখন মনে হবে কোথায় নেই, এই তো আছে, গানের মধ্য দিয়ে বেঁচে আছে। আর এভাবেই শিল্পীরা বেঁচে থাকেন আজীবন, প্রজন্মের পর প্রজন্ম। তো একটা কিন্তু কথা চলেই আসে যে নতুন প্রজন্মের শিল্পীরা নাকি পুরনো গানকে খুব একটা ভালোবাসছে না, যদিও সেটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, তারপরেও আমি জানতে চাইবো যে দেবযানী সে প্রশ্নের উত্তরটা কিভাবে দেয়। যদি কেউ বলে যে দেবযানী পুরনো গান কেন না, প্লিজ অন্য কিছু শোনাও, তখন কি উত্তরটা থাকবে?
1: পুরনো গানের সাথে কোনো তুলনাই হয় না এখনকার গানের। সেই গানগুলি এখন বলতে পারি যে এখন অনেকটাই চেঞ্জ এসছে। এখনকার যারা নিউ জেনারেশনের আমরা যারা আছি, আমরা কিন্তু সব গানই শুনতে পছন্দ করি, আর বেশিরভাগ পুরনো গানটাই শুনি। আমার যেটা ধারণা, মানে আমি যেরকম শুনি, আর আমাদের সাথে যারা রয়েছে তারাও বেশিরভাগটা পুরনো গানই পছন্দ করে। তো এটা দু ভাগে বিভক্ত হয়ে গেছে, দুটো পার্ট।
0: এখানে কি আরও একটা বিভাগ যোগ হয়েছে দেবযানী, যে পুরনো গানগুলোকে রিমেক করে সেটাকে আনওয়াইন্ড ভার্সনে নিয়ে এসে সেটা মানে যখন মানে করা হয় সেটা দর্শকেরা বা শ্রোতারা যারা আছেন তারা বেশি নাই?
1: হ্যাঁ, এরকম হচ্ছে, এখন তো চলছে, এখন মুভিতে বিভিন্ন মুভিতে পুরনো গানগুলিকে ইউজ করে আবার নতুন গান করা হচ্ছে এখন, যা মানে চলছে এখন মুভিগুলিতে। কিন্তু পুরনো গান পুরনো গানই রয়ে যাবে সারা জীবন, সেগুলির সাথে কোনো তুলনা হয় না অন্য গানের, নতুন গানের।
0: যদি ধরো কোনো মঞ্চে তুমি গান করছো, এমন সময় তোমাকে বলা হলো যে সব ইনস্ট্রুমেন্ট চুপ করে যায়, শুধু তোমার হাতে তোমার ইউকেলেলেটা থাকবে, এবং সেখানে কোনো একটা পুরনো

0: মানকে তোমাকে আনওয়াইন্ড ভার্সনটা চাইতে হবে।
1: একদম হয় হয় এটাই একদম হয়, এটা সব মঞ্চেই হয় বলতে গেলে। সেরকম কি হয়, আমরা তো অনেক ভাল মানে গান করি, আমরা ফোক গান বেশিরভাগ করি, তো সেই সব গানের মাঝখানে আমরা হঠাৎ করে, সেটা অনেক মঞ্চেই হয়েছে, হঠাৎ করে আমরা একটা লাইট পুরনো লতাজির একটা গান গেয়ে দিচ্ছি, তখন দেখছি অডিয়েন্স আরও ভালো নিচ্ছে, ওদের আরও খুব ভালো পছন্দ হচ্ছে। যেরকম অনেক মঞ্চে আমি গেয়েছি, অনেক নাচানাচি হচ্ছে, গান হচ্ছে, ফোক হচ্ছে, মাঝখানে একটা আমি লতাজির লাগ জাগা লেগে দিলাম, তখন দেখছি খুব ভালো নিচ্ছে, অডিয়েন্সেরও খুব ভালো লাগছে, আমাদের আমাদেরও খুব ভালো লাগছে, একটা হঠাৎ একটা রিল্যাক্স ফিল হয় একদম। হ্যাঁ
0: একদম, মানে খুব একটা হাই ইনস্ট্রুমেন্টাল গান থেকে বেরিয়ে একদম একটা পিসফুল গান, তাই তো? আর আমাদের এই অনুষ্ঠানে আমরা যদি তোমাকে হঠাৎ করে বলি যে একটা পিসফুল গান হয়ে যাক,
1: অবশ্যই,
0: কোন গানটা?
1: পিসফুল গান অনেকগুলি আছে আমার আমার মানে প্রিয়। হ্যাঁ আমার প্রিয়তে অনেকগুলি আছে, তো আমি একটা গান করতে পারি।
0: দেবযানীর কোন গান বেশি কমফোর্টেবল লাগে, যেহেতু তুমি একটা অ্যাসামিজ ভাষায় গান গাইলে, তো সেক্ষেত্রে বলবো যে ভাষার একখানা তো ব্যারিয়ার থেকেই যায়, যেহেতু আমরা বাঙালি, বাংলা গান তো রয়েছে, পাশাপাশি আর কোন কোন ভাষায় গান করতে বেশি ভালো লাগে?
1: আমাদের যেরকম বিভিন্ন ভাষায় গান করতে হয় সবারই, যারা গান করে পারফর্ম করে বিভিন্ন ভাষায়। এখন যেরকম কিছুদিন আগে আমরা অরুণাচল গিয়েছিলাম, অরুণাচল প্রদেশ, ওইখানে ওদের যে একটা ট্রেডিশনাল গান সে ভাষায় তুলেছি, গানটা গেয়েছি, মালো জাজি নে তোনে বলে একটা গান আছে, তো বিভিন্ন ভাষায় তুলতে হয় আর ভাল লাগে যে বিভিন্ন ভাষায় গান করতে পারছি, শিখছি, মজা লাগে গানগুলি। আসামিস ল্যাঙ্গুয়েজে আমার অনেকগুলো গান জানা আছে, আমি তুলি, আমার ভালো লাগে। কিন্তু তাছাড়া আমি বলতে পারি যে আমার নেপালি গানের প্রতি একটা ভালোবাসা আছে আলাদা, ভীষণ মানে ভীষণ ভালো লাগে আমার নেপালি গানগুলি শুনতে। আমি অনেকগুলো গান আমার তোলাও আছে, আমার আমার প্লে লিস্টে এখনও বেশ এখন বেশিরভাগ নেপালি গানগুলি আছে।
0: দুটো কলি হয়ে যাবে এখন?
1: অবশ্যই, একজন সিঙ্গার আছে সুজান বলে, অনেক ফেমাস নেপালে, ওনার একটি গান করছি আমি, একটু ছোট্ট করে
0: ছোট্ট করে। চলুন তাহলে, আমাদের এই অনুষ্ঠান যেমন আপনাদের জন্য রয়েছে, ঠিক তেমনি বারবার আমাদের সেটা বলতে মন চায় যে আমাদের, আমরা ভারতবাসী, আর ভারতবাসীর মূল যে মন্ত্রটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু এই সমস্ত ভিন্নতার মধ্যে আমাদের মিলনের সুর বাজে। আর তাই এখন আমরা অ্যাসামিস ভাষায় গান শুনলাম, আর পাশাপাশি আমাদের ভারতের খুব পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানেরও সুর যেন আমরা বয়ে বেড়াই বুকে নিয়ে, তো সেই সুর আজকে আমাদের অনুষ্ঠানে একটুখানি শোনাবে আমাদের প্রিয় দেবযানী। তো চলুন তার সুরে সুরে আপনাদেরকে সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা একটু নেপাল ঘুরে আসি, কেমন হয় এই গরমে নেপাল, চলুন একটু দেখা যাক।
1: একদমই প্রস্তুত ছিলাম না, এখন হঠাৎ হচ্ছে দেখি।
0: চলো তাহলে, প্রস্তুত তো আমরাও ছিলাম না, তাই নেপালের টিকিটটাও কাটা হলো না, ভিসাটাও না হলো না, তো চলো গানে গানেই আমরা পৌঁছাই।

0: রানী, মতলব মানে মানে হচ্ছে সুরু রুরু, যেরকম বাতাসে প্রেম বইছে, বাতাসে চলছে, এরকম একটা মিনিং গানে।
1: কি আবার, মানে একেবারে ভালোবাসার মরশুমে নেপাল ঘুরে এলাম বলুন তো, আর সেটা সুর ছাড়া কি সম্ভব ছিল? আর সেখানে দেবযানীর সুর সত্যি আমাদের কখনো নেপাল নিয়ে যাচ্ছে, কখনো মাটির কাছে নিয়ে যাচ্ছে, আবার কখনো না আসামে নিয়ে যাচ্ছে। তো সমস্ত পথ ঘুরে ঘুরে আমরা আবারও ফিরে আসি FM উচ্চ আনতে। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন বন্ধু?
2: হ্যালো শর্মিষ্ঠা।
1: হ্যাঁ
2: বাচ্চুদা বলছি।
1: বাচ্চুদা অনেক অনেক স্বাগত, বলুন।
2: ওয়েল ডান অ্যাঙ্কারিং,
1: অনেক অনেক ধন্যবাদ।
2: বেশি কিছু বলবো না, দেবজানি আঙ্কেল কে বলছি।
0: হ্যাঁ আঙ্কেল বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ আঙ্কেল বলুন।
2: হ্যাঁ
1: কেটে গেল। বাচ্চুদার একটাখানা নিশ্চয়ই শুভেচ্ছা বার্তা রয়েছিল দেবযানীকে। তো বাচ্চুদা আপনাকে বলবো, আরও একবার ফোন করবেন 03-8-1-2-3-2-6-2-5-3, অথবা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402-16-9965। আর তাছাড়াও আমরা ফেসবুকে লাইভ রয়েছি, আমাদের আকাশবাণী FM উজ্জয়ন্ত পেজ থেকে, সেখানে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার কথা। তো দেবযানী, আবারও ফিরে আসছি গল্পে একটুখানি। তো যেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের একটু আগে, যে এই যে গানের মধ্য দিয়ে তো সম্ভব প্রত্যেকটা দেশ বিদেশকে ছুঁয়ে যাওয়া। তো এখনো অবধি নেপালি গান হয়ে গেছে, আসামিজ গান হয়ে গেছে, তো পাশাপাশি অরুণাচল প্রদেশের কথা বললে সেখানেও গান হয়ে গেছে। তো যখন দেশের বাইরে বা ধরো আমার স্টেটের বাইরে স্টেটকে আমি রিপ্রেজেন্ট করি, তখন একটা অন্যরকম অনুভূতি চলে আসে, তাই তো?
0: তখন আরও টেনশনে থাকে যে স্টেটকে রিপ্রেজেন্ট করছি, আমাদের আরও অনেকটা বড় দায়িত্ব হয়ে যায় তখন।
1: একদম তাই। তো ত্রিপুরার পর আর কোন স্টেটটাকে নিজের খুব আপন বলে মনে হয়েছে?
0: ত্রিপুরার পর বলতে পারি আসামে, আমরা অনেকবার গেছি, আসাম অনেক আপন হয়ে গেছে আমাদের, এটা বলতে পারি। বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আসামে অনেকবার যাওয়া হচ্ছে আমাদের।
1: বাহ,
0: ভালোবাসাটা বেশি পাচ্ছি,
1: ভালোবাসাটা বেশি পাওয়া হচ্ছে। আর এমনই ভালোবাসা ছড়াতে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, হ্যালো,
3: হ্যালো, আমি দিলীপ মজুমদার, বৃত্তিনগর দেবজানি। খুব ভালো লাগতেছে,
1: অনেক অনেক ধন্যবাদ,
3: আশীর্বাদ করছি, ও বড় হোক,
1: অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, আরো আরো গান রয়েছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান বন্ধু, অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। সৌমেন দাস লিখছেন, শর্মিষ্ঠা দিদি ভাই আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। সৌমেন দাস, গৌরী দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, অনেক অনেক ধন্যবাদ সৌমেন দাস মহোদয় আপনাকে। এঞ্জেল দেব ভালোবাসা জানিয়েছেন, অভিনন্দন লিখছেন, দারুণ হলো নেপালি গানটা, সত্যি অসাধারণ লাগলো। আর এই মুহূর্তে আবারও কি গানে ফিরে যাব আমরা?
0: অবশ্যই,
1: চলো তাহলে আবারও গানে গানে কিছুটা সময় কাটাই, আর প্রায় আধ ঘন্টা সময় আমাদের হাতে আছে। কিভাবে যে সময়টা চলে যায় না আমরা বুঝতে পারি না, ঠিক আমরা প্ল্যান করে আসি যে না দু ঘন্টা সময় কিন্তু অনেকটা সময়, কিন্তু সেই যে দু ঘন্টা সময় কী করে বেরিয়ে যায় আমরা কেউ বুঝতে পারি না। তো শ্রোতা বন্ধুরা, আবারও জানিয়ে দিচ্ছি যে শুধুমাত্র FM উজ্জয়ন্ত কি আজকের অতিথি অনুষ্ঠান নিয়ে আসে, তা নয় কিন্তু, আরও আরও অনেক অনেক অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য, আর সেই সমস্ত অনুষ্ঠানের আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের আকাশবাণী FM উজ্জয়ন্ত পেজে। পাশাপাশি আরেকটা সুখবর আপনাদের জন্য হচ্ছে যে এখন থেকে আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠান, যেই অনুষ্ঠান আপনাদেরকে শারীরিকভাবে একেবারে সুস্থ রাখার, মজবুত রাখার, সেই অনুষ্ঠান এখন ফেসবুক লাইভ হতে চলেছে আগামী 2 জুন মঙ্গলবার থেকে ঠিক রাত 8:05। চোখ রাখবেন আমাদের পেজে, কারণ এই অনুষ্ঠানটি এখন থেকে লাইভ দেখতে পাবেন, শুনতে পাবেন। তো সেখানে যদি আপনার কোনো কোয়েরিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, সমস্ত প্রশ্ন কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবু যিনি থাকবেন অতিথি হিসেবে, তিনি সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই আগামী মঙ্গলবারের আমাদের বিষয় হচ্ছে জলবাহিত রোগ। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইভ ভিডিওতে, 2 জুন ঠিক রাত 8:05। আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ ঝর্ণা দেবী বলুন।
4: খুব সুন্দর হয়েছে, বাহ।

0: অনেক অনেক ধন্যবাদ।
1: ও আরো এগিয়ে যাক, ওরও আমার কোনো রিকোয়েস্ট আমার হলো না,
0: ভালো হচ্ছে দেবজানীর গান। এখনই জানলাম আমাদের রাজ্যের আরেকজন গুণী শিল্পী, রাজ্যের গর্ব শর্মিষ্ঠা দেবের ছাত্রী। তোমার গুরুমারও অনেক গান আছে, একটা গান জানা থাকলে গাইলে খুব ভালো লাগবে।
2: অবশ্যই গাইব, অবশ্যই গাইব।
0: চলো দেবজানী, এবারে কি গান শুনবো বলো।
2: এবারে একটি রিকোয়েস্ট এসেছিল আধুনিক গান শুনবার, তো আমি একটি সৌমিতাজির একটি আধুনিক গান, বাংলা আধুনিক গান।
0: বাংলার আমাদের ভাষা, আমাদের মায়ের সমান ভাষা, সেই বাংলা গান আমাদেরকে অন্যরকম একটা অনুভূতি এনে দেয়। এবারে দেবজানীর কণ্ঠে এমনই একটা বাংলা অসাধারণ আধুনিক গান আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন শোনা যাক সেই গান।

0: বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো। আগের মতো অনেক কিছুই থাকে না, ওই যে সময় বদলায়, বদলে যাই আমরা। ঠিক তেমনি দেব, জানি সময়ের সাথে সাথে নিজেকে কি সত্যিই বদলাতে হয়, নাকি নিজের নিজস্বতা একেবারে সমান রেখেও সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করা?
1: একদম, নিজের নিজস্বতা রেখে সময়ের সাথে এগোনো যায়।
0: তো সময়ের সাথে সাথে এই যে গানের ক্ষেত্রে কি নতুন নতুন কোনো ভেরিয়েশন আছে?
1: হ্যাঁ অবশ্যই, গান যত করছি তত ভেরিয়েশন নিজের মধ্যে আসছে। ট্রাই করছি, একটা একটা লাইন দেখছি এরকম করে, প্রথম জায়গাটা করছি যেরকম আছে সে, তারপরে জায়গাটা নিজের মতো করে একটু চেষ্টা করছি। তাই বলে আধুনিক গানটা আর একটু প্রিয় করা যায়?
0: করা যায়, ঠিক ঠিক ঠিক। যেটা আমরা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে করতে পারি না, সেটা আধুনিক গানের ক্ষেত্রে করা যায়,
1: ফ্রিডমটা আছে।
0: কখনো মনে হয় যে নিজের কম্পোজিশনের কোনো গান হবে? যেহেতু বলেছিলে যে নিজে আমি গান লিখি, কখনো মনে হয় যে নিজের কম্পোজিশন, নিজের সুর, নিজের কথা দিয়ে কোনো গান রিলিজ করার ইচ্ছে?
1: হ্যাঁ, অনেক ইচ্ছা আছে, অনেকগুলো কমপ্লিট করে রেখেছি, করবো। আমি যখন নিজে কিছু করবো তখন অবশ্যই সেগুলো আমি রিলিজ করবো, আমি নিজের মতো করে।
0: আর আমরা চাইবো দেবযানীর নিজস্বতা জড়িয়ে যেই গানগুলো রয়েছে সেই গানগুলো অবশ্যই যেন আমরা শুনতে পাই, কারণ আমরা তো ওই যে গান শোনার পিয়াসী। আর এভাবেই আপনাদের আশীর্বাদ কিন্তু আজকে দেবযানীর জন্য শ্রেষ্ঠ পাওনা বলতে পারি আজকের অনুষ্ঠানের। সৌমেন দাস লিখছেন, শর্মিষ্ঠা দিদি ভাই, দেবযানীকে কী বলে ডাকবো বলে দেবেন। আচ্ছা, দেবযানীকে কী বলে ডাকবেন, বেশ একটা অন্যরকম প্রশ্ন আমরা পেলাম। তো এটার উত্তর বোধহয় আমার দিতে হবে না, কারণ এটার উত্তর আমাদের শঙ্কর সন্ধ্যা দিয়ে দিয়েছেন, আমাদের আরও একজন প্রিয় শিল্পী। দেবযানীকে আজকে একটা খুব সুন্দর নাম দিয়েছেন তিনি, তিনি নাম দিলেন গান বালিকা হিসেবে। আপনি তাকে গান বালিকা বলে ডাকতে পারেন। বরুণ রুদ্রপাল লিখলেন, খুব ভালো গান। উদ্ধব মিশ্রা লিখলেন, ওয়ান অফ মাই ফেভারিট, খুব ভালো দেবযানী। সৌমেন ভট্টাচার্য লিখছেন, খুব ভালো লাগলো অনেকদিন পরে গান শুনে। সৌমেন দাস লিখছেন, দেবযানীর জন্য রইল আমাদের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমরা সকলে খুশি হয়েছি দেবযানীর এত সুন্দর কণ্ঠস্বর। আমরা আশীর্বাদ করি দেবযানী আরও বড় হবে, আরও ভালো ভালো গান গাইতে পারবে। সৌমেন ভট্টাচার্য বলছেন, একটা রিকোয়েস্ট রইল, ও দেখনা ভি গানটা। আচ্ছা, যদি সম্ভব হয় অবশ্যই আমাদের বন্ধু শোনাবেন। তো আপনারা এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। বন্ধু রয়েছেন একজন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: আমি দেবযানী দিদি ভাই খুব গান শুনছি, খুব ভালো লাগছে। আমার একটা অনুরোধ আছে, আশা ভোসলের গাওয়া মনের নাম
0: মধুমতি, চোখের নাম আয়না। ঠিক আছে, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন অবশ্যই, যদি পসিবল হয় দেবযানী শোনাবে। কারণ একটু একটু করে সময় যে বেরিয়ে যাচ্ছে হাত থেকে, সেই সময়ের মধ্যে দেবযানী সবার রিকোয়েস্ট হয়তো বা রাখা পসিবল হবে না, কিন্তু তারপরেও চেষ্টা করবে। আর পাশাপাশি দেবযানীর তো অসাধারণ কিছু গান নিজের ঝুলিতে করেও নিয়ে এসছে পছন্দের, তো আমরা চেষ্টা করব দেবযানীর পছন্দের গানগুলোও শোনার। কারণ আমাদের অতিথি বলে কথা, সে এত কষ্ট করে আমাদের জন্য গান বাছাই করে এনেছে উপহার হিসেবে, সেই উপহার আমরা নেব না, সেটা কি করে সম্ভব হয় বলুন তো? সেটা তো সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করব দেবযানীর পছন্দের গানগুলো যেন আমরা বেশি করে শুনতে পাই, কারণ তার পছন্দের সঙ্গে মিশে আছে আমাদের পছন্দের রঙও, আর সেটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। সেই সুরে সুর মিলিয়ে আমরা তো মনে মনে গেয়ে উঠছি প্রত্যেকটা গান। তাহলে চলুন বাকি গানগুলো এভাবেই গেয়ে উঠি। তো দেবযানী, এবারে কি গান?
1: এবার ভাবছি যে একটি গজল শোনাই।
0: বাহ, যেহেতু এতক্ষণ ধরে আমাদের দেবযানী বলছিল যে আমার গজল

0: খুব প্রিয়, আমার গজল নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। আমি যখন একা থাকি আমার গজলই আস্তে আস্তে করে আমার মধ্যে বেড়ে ওঠে। তো
1: হ্যাঁ
0: সেই অতি প্রিয় ওর গজল এবারে আমরা শুনবো।
1: হ্যাঁ
0: আমি
1: শুনো।
0: বলছিলাম না যে গজল শোনা, কারণ আমি জানি অনুষ্ঠানের শেষের দিকে যখন এগোবো এত এত গজল নিয়ে কথা হচ্ছে, অবশ্যই সে কোনো না কোনো গজল আমাদের জন্য রেখেছে। তো
1: যাই,
0: জিজ্ঞেস করবো না কোন গানটি,
1: হ্যাঁ
0: শুনে
1: গানে গানে
0: শুনে শুনে হোক।

0: क्या बात क्या बात क्या बात আসলে কিছু কিছু গান আমাদেরকে ভীষণ নীরব করে দেয়। কখনো কখনো মনে হয় যে এই জীবন থেকে আমাদের আর কি চাওয়ার রয়েছে, কি পাওয়ার রয়েছে। সেই হিসেব খাতায় আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু যোগ করতে থাকি। কিছু যোগ হয়, কিছু বিয়োগ হয়। এই যোগ বিয়োগের খেলায় কখনো আমরা মনে মনেই হাসি, আবার কখনো চোখের কোণে জল জমা হয়। কিছু পাই, কিছু হারাই। ঠিক তেমনি ভালোবাসার ক্ষেত্রেও তাই। সবটা যে সবসময় নিজের মন মতো হয় সেটা তো হয় না। কিছু পাই, কিছু হারাই, সেই বিষয়টাও চলে আসে। আর এই গানটি যেন আমাদের মনের দরজায় নাড়া দিয়ে সেটাই বলল যে জীবনে সব কিছু না পেলেও কী হলো, জীবনটাকে বাঁচতে হবে তো, এগিয়ে যেতে হবে, নিজের শখগুলোকে বুঝে নিতে হবে। সেই নিজের সঙ্গে যে নিজের একটা যোগ বিয়োগের খেলার বোঝাপড়া রয়েছে সেটা নিজেকেই কষতে হবে অঙ্ক সেখানে। তো এভাবেই আমাদের অঙ্ক কষা সময়কে নিয়ে হচ্ছে এই মুহূর্তে। কারণ সময়ের সঙ্গে সঙ্গেই আমরা চাইছি যে যতটা সম্ভব সুরে সুরে থাকা যায়। আর তারই মধ্যে আরও কিছু কমেন্ট চলে এসছে। উধাব মিশ্রা লিখছেন, নিয়তের শখ, একদম একদম সঠিক গেস করেছেন। সৌমেন ভট্টাচার্য লিখছেন, বাহ কেয়া বাদ। শর্মিষ্ঠা দেব লিখছেন, ভাবছিলাম বলবো একটি গজল গাইবার জন্যে, গিয়ে নিলি, খুব ভালো, সঞ্চালনাও খুব ভালো হচ্ছে, খুব ভালো ইনস্ট্রুমেন্টসের সাপোর্ট হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যেভাবে একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, আমরা শেষের পথে এগোচ্ছি, সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আর এই মধ্যেই একজন বন্ধু ফোন লাইনের ওপারে অপেক্ষা করছেন, অনেকক্ষণ ধরে ব্লিঙ্ক করে যাচ্ছে লাইনটা। চলুন একটু চেষ্টা করি কথা বলার, কে রয়েছেন দেখিন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি খয়েরপুর থেকে।
0: হ্যাঁ, খয়েরপুর থেকে বলছেন না বন্ধু, বলুন।
1: খয়েরপুর পুরাতনগরতলা থেকে।
0: আচ্ছা বলুন।
1: জানিকে বলবো তোমার গানগুলো খুব সুন্দর হয়,
0: বাহ
1: দারুণ হয়, শুনতে ভালো লাগে। তাই মাঝে মাঝে যখন যখনই,
0: হ্যাঁ
1: মানে সত্যি কথা বলতে গেলে আমি দেবজানির ফ্যান। সত্যি কথা বলতে আমার মানে দেবজানির গানগুলো খুব ভালো লাগে। বিশেষ করে দেবজানি যখন এই রেডিওতে আসে তখনই আমার ফোন করতে ইচ্ছে হয় আর কি।
0: বাহ,
1: আমি দেবজানির কাছে একটা অনুরোধ করবো, ছোট বোন হোক বা বড় বোন হোক, মানে আদেশ নয় অনুরোধ করবো, একটা গান শোনানোর জন্য এই তোমার সুরের হাতটি ধরে এই গানটাই তো শোনাবো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: বেহাগ
0: যদি না হয় রাজি, বাসন যদি না আসে, যদি সম্ভব হয় অবশ্যই দেবজানি শোনাবে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান বন্ধু। অঙ্কিতা রায় লিখছেন, সমীরণ কে আবাদ, এত ভালো সঙ্গত, সঞ্চালনা দারুণ, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর সময় হাতে খুব একটা বেশি নেই তো দেবজানি, চলো এবারে গানে ফিরে যাই, কি গান শুনবো বলো।
2: এখন আমি একটি অনুপম রায়ের লেখা, রূপম ইসলামজির গাওয়া একটি গান করছি, খুবই জনপ্রিয় গান এখন।
0: আচ্ছা, ব্যান্ডের কথা হচ্ছে, রূপম ইসলামের গানটা যখন নামটা হলো এলোই যখন, আর দেবজানিও ব্যান্ডের সঙ্গে যুক্ত, তো দেবজানি আমাদের ভারতবর্ষে বা ভারতের বাইরে বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড রয়েছে, তো নিজে যেহেতু একজন ব্যান্ডের সঙ্গে যুক্ত, তুমি শিল্পী একজন ব্যান্ডের, তো তোমার কি মনে হয় একজন ব্যান্ড শিল্পীর তো আলাদা একরকমের স্টাইল? ব্যান্ড বলতেই আমরা মানে মনে করি যে না, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে গিটার থাকবে, ভীষণ একটা রক একটা এনভায়রনমেন্ট থাকবে, তো তোমার কেমন মানে কেমনটা চাই ব্যান্ড বলতে, তোমার মনে কোন চেহারাটা ভেসে আসে?
2: সবার মানে পছন্দটা আলাদা আলাদা হয়, এখন বেশিরভাগ পছন্দ হচ্ছে রূপম ইসলামজির যেরকম ফসিলস, সবার
0: একদম তাই।
2: অবশ্যই ফসিলস ভীষণ ভালো লাগে, ফসিল থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, অনেক কিছু শেখি, কিন্তু ফসিলস তো আছেই, কিন্তু তার সাথে একটি জনপ্রিয় ব্যান্ড আছে বাংলাদেশের, জলের গান।
0: জলের গান
2: একদম, সেই গানটা মানে ওদের ব্যান্ডের নাম যেরকম জলের গান, তাদের গানগুলো সেরকম জলের, তো ওদের গানগুলো শুনতে গাইতে ভীষণ ভালো লাগে।

0: ওদের গানগুলো আমরা একটু বেশি করি, সব সব ব্যান্ডের গান করি, কিন্তু ওই জলের গানের প্রতি একটু
1: ভালোবাসা
0: এবারে আমি রূপম
1: ইসলামের সুরে এবং অনুপম রায়ের কথা, তাই তো? চলো, অসাধারণ একখানা গান আবারও আপনাদের সবার জন্য রইলো।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। ওই যে জীবনের চোরাবালিতে, জীবন যতই খেলা করুক না কেন, আমরা যেন সেই চোরাবালিতে না হারিয়ে যাই এবং ফিরে আসি আমাদের জীবনের স্বতঃস্ফূর্ততায়। আর সেই সাথে থেমে থাকলে তো চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে সমস্ত ভালো কিছুকে নিয়ে, আর পেছনে ফেলে দিতে হবে অন্ধকার যা কিছু। আলোর পথে হাঁটতেই তো আমরা চাই, আর এই সব গান যেন আমাদের সেই আলোর পথের দিশারি হয়ে ওঠে। এই কামনা রেখেই এই যে সময় বাবাজি একটু একটু করে এগোচ্ছেন, তার দিকে নজর রেখে এখানে বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে একজন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। চলুন, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাগাত মাতৃপল্লি থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: অনুষ্ঠান তো খুব সুন্দর ভাবে সঞ্চালনা, তো আমাদের কৃতিত্ব থাকেই, নতুন ভাবে বলার কিছু নেই। সঙ্গীত শিল্পী যে গজল এবং যে গানগুলি উনি গাইলেন, না সত্যি।

0: দাবি করতে হয়।
1: একদম একদম
0: ভালো লাগে প্রতিদিন এই অলস দুপুর থেকে টেনে নিয়ে এনে ঠিক বিকালে ছেড়ে দিচ্ছেন 5টায়, এটাই মনে হয় দীর্ঘ সময়টা খুব ভালো কাটলো মনে হচ্ছে।
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু।
0: দেবজনী ম্যাডাম কে বলছি?
2: হ্যাঁ স্যার বলুন।
0: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
0: বলছি সত্যি সঙ্গীতকে যে মন প্রাণে ভালোবাসেন এটাই তার প্রমাণ, নাহলে মানুষের মনে এতটা দোলন দিত না।
1: ঠিক,
0: ভালো লাগলো, ভালো থাকুন।
1: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এভাবেই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। সৌমেন ভট্টাচার্য লিখছেন, ও দেখ না ভি গানটা একটু শোনাও। উদ্ধব মিশ্রা লিখছেন, একটা ভজন রিকোয়েস্ট ছিল। অনিতা রায় লিখছেন, খুব সুন্দর। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে সাহস দেবেন। শ্রোতা বন্ধুরা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো এবারে আবারও গানে ফিরে যাই, চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। তো দেবজানি, একেবারে হয়তোবা শেষ গান হবে এখন।
2: হ্যাঁ,
1: তো আজকের অনুষ্ঠানের শেষ গানে কি রেখেছো?
2: তো এখন যে গানটি করছি সেটি একটি মূলত প্রভাতী কীর্তন রূপে গাই।
1: আচ্ছা, মানে
2: ওই কৃষ্ণ ভজন। হ্যাঁ, একটি সুন্দরের আরাধনা ছিলেন।
1: চলো, এর থেকে ভালো শেষ বোধ হয় আর কিছু হতে পারে না। একেবারে ভগবানের নাম নিয়ে আমাদের অনুষ্ঠানের আজকের ইতি টানবো আমরা। তো চলুন, যেই সুর ভগবানের কাছে আমাদের প্রার্থনাকে নিয়ে যাবে, সেই প্রার্থনায় সবাই মিলে একসঙ্গে বলি যে সকলের যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকেন, সবার মুখে হাসি ফুটুক, এই প্রার্থনা রেখেই ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সুরাঞ্জলি দেবযানীর এবং আমাদের সবার পক্ষ থেকে।

ভগবানের নাম নিয়ে, শ্রীকৃষ্ণের নাম নিয়েই আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দেবযানী, খুব ভালো হোক আগামী এবং সুরে সুরে সব সময় থেকো, এই প্রার্থনা আমাদের থাকবে। ধন্যবাদ জানাই সমীরণ এবং কৌশিকদাকে, আর সেই সাথে জানমদাকে, সর্বোপরি আপনাদেরকে, কারণ আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমাদের পথ চলা প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন। এভাবেই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা 3টায় আজকের অতিথিতে। নমস্কার।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টসে আকাশবাণী এফএম উচ্চয়ন। তো আমরা রয়েছি এখন আরাধনা অনুষ্ঠানে, চলুন সুরে সুরে তাঁর আরাধনা করা যাক।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আর এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠান আপনাদের পছন্দের অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান আমরা শুনি, আপনার পছন্দ আমার গান। তাই আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করবেন 0381-232-6253 অথবা হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169695 ডায়াল করবেন আর জানাবেন কোন গান শুনতে আপনার ইচ্ছে করছে। অবশ্যই সেই গান সংগ্রহে থাকলে আমি শোনাবো। আর আজকের বিকেলে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। ইতিমধ্যে একজন বন্ধু চলে এসেছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম, শুভ বিকেল।
0: নমস্কার, শুভ বিকেল, কে বলছেন?
1: আমি স্বপন দেবনাথ, জয়পুর থেকে বলছি।
0: হ্যাঁ স্বপন বাবু, বলুন।
1: আমি ঠিক গান শুনতে চাই, মিস্টার বেচারা ছবি থেকে সাথী মেরে শুনতে
0: চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আপনিও বন্ধু সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে। অবশ্যই সেই গান যদি আমাদের সংগ্রহে থাকে আজকের বিকেলে, হয়তো বা আপনার পছন্দের গান বেজে উঠবে এফএম উজ্জয়ন্ততে। আর আপনিও এই রবিবারের বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার পছন্দের গানটি শুনতে পারবেন, শোনাতে পারবেন আপনাদের বন্ধুদের। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
2: শুভ বিকেল, আমি কুয়ায় রামচন্দ্র গাতে অখিল দেব।
0: হ্যাঁ অখিল বাবু, বলুন।
2: গান শুনবো দুধ কাকর, মুন্না তুই।

0: মজ্জানা রূপকা ক্রস মৎস্যপানা এই গানটা
1: আরেকবার বলবেন বন্ধু।
0: মন্না তুই মজ্জানা রূপকা ক্রস মৎস্যপানা।
1: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা চলুন গানে গানে শুরু করি আমাদের সফর। প্রথম গানটি আমার পছন্দের শোনাই, আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে।

শ্রোতা বন্ধুরা, আলকা ইয়াগনিক এবং অভিজিতের কণ্ঠে আমরা এই গানটি শুনলাম। আমাদের বন্ধু লালন ঘরামির পছন্দের গান। আর সেই সাথে এর আগের যে গানটি আমরা শুনেছিলাম, মিস্টার বেচারা ছবির গান, আমাদের শ্রোতা বন্ধু স্বপনবাবুর পছন্দের। তো পরপর তাদের পছন্দের গানগুলো আমরা শুনলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, তার সঙ্গে কথা বলবো। দেখবো কে আছেন।

0: হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা দি।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
0: হ্যাঁ শঙ্কর বাবু, বলুন।
1: আমাকে ছবির নাম হচ্ছে দিব্য শক্তি। এই ছবিটাকে আমাকে শোনাবে বাতাস মুচকো সালাম মেরে, এটা নাকি?
0: আরেকবার বলুন বন্ধু।
1: ছবির নাম হচ্ছে দিব্য শক্তি।
0: হ্যাঁ, গানটির নাম বলুন।
1: গানটা হচ্ছে বাতাস মুচকো সালাম মেরে।
0: বাতাস মুচকো
1: সালাম মেরে।
0: সনম মেরে, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন।
1: না
0: হবে, সঙ্গে থাকবেন।
1: ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও বন্ধু। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, জানাবেন কোন গান শুনতে আপনার ইচ্ছে হচ্ছে। অবশ্যই আপনার পছন্দের গান আপনাকে শোনাবো, আর তার জন্য কিন্তু সেই চেনা নম্বরে ফোন করতে হবে 0381-232।

0: 6253, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি প্রতিমা বলছি।
0: হ্যাঁ প্রতিমা দেবী বলুন।
1: আমি বর্ষাতকে একা ছবি থেকে মন্ত্রী রে মন্ত্রী গানটা শুনতে চাই।
0: বরসাত কে এক রাত, তাই তো?
1: মন্ত্রী রে মন্ত্রী।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। শ্রোতা বন্ধুরা, এবার যে গানটি আমরা শুনবো সেই গানটি শঙ্করবাবুর পছন্দের। তার আগে বলে দিই, অখিলবাবু একখানা গানের অনুরোধ করেছিলেন, যেই গানটি এই মুহূর্তে আমাদের সংগ্রহে নেই, তাই আমরা ক্ষমা প্রার্থী, সেই গানটি আমরা শোনাতে পারছি না। আমরা এবার চলে যাব পরবর্তী গানে। শঙ্করবাবু অনুরোধ করেছেন দিব্যা শক্তি ছবির একখানা গান, সেই গানটি কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে রইল আপনাদের সবার জন্য।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে শুনলাম। আর যিনি অনুরোধ করেছেন তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের বন্ধু বাদল খটিয়াল। তার পছন্দের গান দিল হ্যায় কি মানতা নাহি ছবি থেকে আপনাদের সবাইকে শোনালাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আসানসোল কমিউনিটি থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ টিঙ্কু বাবু, বলুন।
1: আচ্ছা, আমি একটি ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনবো। ভূপেন হাজারিকার কণ্ঠে?
0: হ্যাঁ, ভূপেন হাজারিকার কণ্ঠে কোন গানটি শুনতে চাইছেন?
1: আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা।
0: আচ্ছা,
1: আমায় একজন সাদা মানুষ দাও।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। আর শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সন্ধে 6:25। নিশ্চয়ই চায়ের সময় হয়ে গেছে। সন্ধের চা হাতে নিয়ে আমাদের অনুষ্ঠান টিউন করে রয়েছেন আপনারা। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো।
0: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ থেকে আনন্দধারা বলছি।
0: হ্যাঁ আনন্দধারা বাবু, বলুন।
2: আমি ম্যাকরাইস মোহানি থেকে
0: অনুরোধ করেছেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে। এই গানটি আপনাদের সবার জন্য রইল।
3: ইস চ্যানেল পর হি হ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে, যিনি শুনতে অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধুর টাকার চলা থেকে কণিকা দেববর্মা। তার পছন্দের গান আমরা শুনলাম কই আপসা ছবি থেকে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ বিকেল, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, গৌতম বাবু বলুন। নমস্কার, কে বলছেন বন্ধু?
1: অমল বসুমতারি, শনিপুর আসাম থেকে।

0: অমল
1: অমল বসুমতারি।
0: আচ্ছা ঠিক আছে, বলুন।
1: কেমন আছেন?
0: ভালো আছি বন্ধু, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
1: হয় হয় হয়।
0: বলুন, কি গান শোনাতে পারি আপনাকে?
1: জুবিন গার্গের কণ্ঠে একটা বাংলা গান শোনাচ্ছি।
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যার পছন্দের গান শুনব, টিঙ্কু বাবু ভূপেন হাজারিকার কণ্ঠে একখানা গান শুনতে চেয়েছেন তিনি, তার পছন্দের গান রইল।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.4 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন। তো যে গানটি আমরা শুনলাম মেরে সনম ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে, এই গানটি অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু টাকার চলা থেকে বিধান দেবর্মা, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে সময় বলছে আমার বিদায় নেবার সময় হয়ে গেছে গানে গানে, তাই এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আপনারা বাকি অনুষ্ঠানটুকু থাকবেন আর যে অন্তরার সঙ্গে, তাই টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এই মুহূর্তে আরও একজন বন্ধুর পছন্দের গানের মধ্য দিয়ে আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা বিদায় নিচ্ছি। এই মুহূর্তে যে গান শুনবো আমরা সেই গানটি অনুরোধ করেছেন আনন্দধারা বাবু, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। ম্যা খিলাড়ি তুয়ান আর এই ছবির গান আপনাদের সবার জন্য রইল।

সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠান নিয়ে আমি অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি। এতক্ষণ ধরে আপনারা অনুষ্ঠান শুনেছেন আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠার সাথে, এবার পালা আমার সাথে। এফএম উজ্জয়ন্তের সন্ধ্যে থেকে একেবারে রাত পর্যন্ত পরপর সবকটি পর্ব নিয়ে আমার সাথে থাকার। এই মুহূর্তে আপনারা পছন্দের গান শুনছেন, আর অবশ্যই শর্মিষ্ঠার কাছে যারা গান শুনবেন বলে অনুরোধ করে গেছেন, অবশ্যই সেই গানগুলি আমি আপনাদের শোনাবো। কেননা সেই গানের তালিকা আমার হাতে চলে এসেছে, আমি পরপর আপনাদের গান শোনাবো। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত।

ছায়াছবির টাইটেল ট্র্যাক শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বন্ধু গৌতম দেবনাথ। আপনার পছন্দের এই গানটি সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে এই মুহূর্তে আপনার জন্য।

সঙ্গীত শিল্পী জুবিন গার্গের কণ্ঠে যে কোনো একটি বাংলা গান শোনার জন্য অনুরোধ করেছিলেন অমল বাবু। আর আপনার জন্য এই মুহূর্তে এই গানটি রইল মন মনে না ছায়া ছবি থেকে।

ওস্তাদ ছবির এই গানটি শুনতে চেয়ে জম্পু জলা থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, বন্ধু আপনার জন্য এই গানটি, তেরে বিনা জগ লগতা হে সোনা।

কিছুক্ষণ আগেই আমরা প্রথমে শুনলাম আহা মরি মরি গানটি, অনুরোধ ছিল জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য দেবীর। তারপরই চলে যাচ্ছি পরবর্তী গানে, যে গানটি সিফ তুম ছায়াছবির একটি হিট গান, সঙ্গীতশিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন নাগিছড়া থেকে বন্ধু ক্রান্ত দেববর্মা। আপনার পছন্দের এই গানটি রইল।

শেষ হচ্ছে আজকের পর্ব। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা শুনতে পারবেন ককবরক অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন, পরবর্তী পর্ব নিয়ে আমি আবারও ফিরে আসবো আপনাদের সাথে। সঙ্গে থাকুন।

0: আকাশবাণী আগরতলা যতনী ফাইসিং খাপনি হামজমুয়া ফরি তাবুক চেংজাগো চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানা বাইন থুংনুক থুংনু নিমুক থাংসুংনি আরি এইডস শৈকিয়া চন্দ্রবালা দেববর্মা
1: সুচার তাবক যত্তনি বেড়াম কত কিরমা সিনসা হংখে এইচ এইচ মানজাগিয়া কাহাম ক্রংখে তংনানি তাবক যত্তনি তাংথাই কতনি বিশিঙ্গ খবজাগ থাংসংনি আরি এইচ এইচ যতনি থাংসংন সকমর নাই কাইসা কিরমা সিনসা বেড়াম এইচ মানজাখে তামং বাহাই কিরমজাক বাহাইকে সলাইয়া তংমান নাই যতন সাইমার না বাকইসে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককবরক পান্ডানি বেডেগো সামুং খ্লাইনের চিকন ছনাটকনি বিশিংতই ইয়াফানা নাই চিনি নাইমং খনাউই যত্তন সিঠং নাটকনি মং থাংসংনি আরি এইচ ও নাটকন সৈনাই চন্দ্রবালা দেববর্মা কম থ্যাংনাই দিলীপ কুমার দেববর্মা নাটকন তালিফি খ্লাইনাই হরিপদ রিয়াং সংসানায় সন্দিতা দেববর্মা চোবাচুরনায় বিদ্যামোহন দেববর্মা

0: থই পরীক্ষা খাই মানাই নাই, থই পরীক্ষা খাই উল অন্য সাহর দাং নাই গোটেই রোগ রোগ খা ওই থই রোগ যদি অং রোগমান যাকাই বা নন ফাদার জাগানি তেব হাসপাতাল কাহাম রোগ সে রহরিমা ফুনু নাই ইয়াখাই বা রাজাঘর আউলি নি জিবি হাসপাতাল রোগ ফানো মা ফুনু নাই যা
1: ডাক্তার বাবু আমি কপালও বাতাম জানছি রহকা ডাক্তার বাবু নি সে মানুষ নাই ডাক্তার বাবু নিস নাই

0: খুলুম কাজ তন ন খাংনাই ডাল হাতাই কুচু কামিও হেল ক্যাম্প খাই জেওয়ান আমা ছিংসা তাই কেরিমা ছিংসা বেরাম মানজাখা আবনি বাকুইন সঙ্গর সালগুড়ি বাকি সেমিনার খাইনি মা সঙ্গ হাসাকা কেব খনায়াকরে এইডস বেরাম কগ্ন আরো শিকলা খরকা এইডস বেরাম মানজাখা আ শিকলা তাকুকনি রাঙ্গ্রি বিয়ালিয়া কামিনি চকদ্রি গনামনি সাজলা মাসা সুসুম বিনি থ্রি পরীক্ষা খাইনাই মানে ইয়াগুলো ব এইডস মানজাগ হিনি সাজাক বাথরা তাকু খেলা থাঙ্গই বেলাই বসা সাকরুব হিনই বাজারও থাঙ্গই হাই নপাহারনি হাতুরি ডাক্তারনি আরো ইঞ্জেকশন রিজাগৈও অলখাই বিনি বেরাম হামনালে থুই দং তেই বসে কিরিমা সিংসা অঙ্গই ফাইসু সংসারনি বড় কে ব অমন কিরিয়া গ্রই ও এইডস বেরাম ন মানজা খে মাসে মা থুই নাই আও হাসাগা কেব থুইয়া তো গ্রই চিনি থুইলাইমা ও তো ওখানো ফেরলাই মতঙ্গ যে সা বেরাম ফানো পরীক্ষা খাই নাইমানে ইয়াগুলো হামরিমানো হিনি সাজাগো তামুখাই এইডস নলে হামরি হামরিনানি মূসা লামা করিকো ও বেরাম মানজা খে মাসে মা থুইনাই থুইনা মুসুইয়া ফানছে মা থুইনাই আগে চিনি দেশ ও বেরাম গ্রই ফিয়া তাবু কিরিমা সিংসাঙ্গি বা টাকা চিনি দেশ অবন কাসনানি সামু নিনি আনি যতনি ন খুলুমাইখা
1: তাবু এক্স ব্যায়াম তামু ভাইকে মানজা আবনে রোগে কক নারক নাই পান্ডান সংসানানি বাকে সাকথার নাই তাই পান্ডানি অজমা বরম গনান ডাক্তার হানজাবাই জমাতিয়া
2: খাদানি লুকুসংন পুইলান খাপানি হামজাও ইয়াফার তিন পান্ডাও তামনিকে কক সারানি জরামানন বাকে এস ব্যায়ামান তুই ও এস ব্যায়াম নতুই সঙ্গ তিন সেমিনার কক সারানি সকাং ও এই সুরুপ তাম কুবই কুবই ও এই সিনজামানি আব কক হসরকে হনমানিছে অবঙ্কা সাহেব কক সাহেব কক এবং ইকুয়ার্ট ইমেনো ডিফিসিয়েন্সি সাইন সিন্ড্রোম কক ওয়ানজবাই এবং হন অর্জিত প্রতিরোধ ক্ষমতাহীনতা লক্ষণ সমূহ চিনি কক বাখে নাংমানি কেবেমানি ফানক্রি হংমারক অবরক নিনানি সাগফানো সরঙানি বেলে লাইটেছে হুসকে তো এখানি সাগফানো জেসানি সাগফানো সরগিমানো অন্দ্রানি সাগ সলকমানি আহায় অন্দ্রানি সুকাং যে সুচির জাকলাই বিনি সাগ এস বেরাম তংনা ইয়াখাইবা অন্দ্রাইন যে সুচিবা ইঞ্জেকশন রেখা আ ইঞ্জেকশনি সিরিংস কাহামখ্লাই সুজা গেনা আপনি বাকি অন্দ্রানি সাগ হাকো তাবুক নগনি বসকাঙ ও এইডস ব্যায়াম তাবনি বিশিকা হাপাই এইডস ব্যায়াম বমতি হাইকিং ইমান কাহাম কেনার খুঞ্জু কাশ্মীর খানাবাইদি খাদানে তাকুক তাহুকাই বুক সঙ্গন খরকসা তাই খরকসান থুইরমানি বিশিংতই ও এইডস ব্যায়াম সলগ ইমান বুমানে অক্সিজেন তংফুরো ও বুমা যদি নেই তহংকে বুমানি সাগ বেরাম তংহাই অক্সিঙ্গ তঙানি বসানি সাগব অ বেরাম সলগিমান না পি দুগানো থাঙ্গই বখনাই রামানি সেঙ্গারি সিলজমানি বিশিংতি পানি সাগং ইমানো তীর্থরগ থাঙ্গই পিন্দর জাকফ্রো নিনি খরক সিলজমানি বিশিংতি ইমানো তামনি কাই আ কাইসা সেলেন সাবাই গবাং বড়রগনি সিলজাগো তাই আ না বিসা সিলাইসা বসরাই সরাইকে বিনা সিলজমানি মানিন সুইতনিয়া আপনি বাকি বঙ্গিমানো এই বঙ্গিমানো খরচা চলা বিনি শিখন কারে

0: উনি হিক ভাই তোমার তামানি বিশ্বিং তৈ ও এইস বেরাম কভাই মানো আপনি বাগিন তাহতায় ভূষণ ওয়ান সুকি নেরি ও এইস বেরাম বুসুক কত তাই বুসুক কিরিমা চিন্তা খাদ তাহু ভুকছ ন পাইছ হাইলে হাইল বুসকাঙ ও এইস বেরাম মানে বোমা হাই জাগাও বুসুক পার সেন্টিন বিশিং তৈ তং আপনার নাম বুসকাঙ সাইখানে চলা খরকসা কুবনি বুড়ি রক বাই থমা চামানি বিশিং তৈ শর্ট করা জায়গা সাইড বাগ ইমান হামিয়া সুসি বাই ইঞ্জেকশন জাংমানি আর সিরিঞ্জ নি বিশিং তৈ শর্ট করা 10% ইমান বুমানি বিশিং তৈ বসানে আরো সলকমানি বিশিং তৈ আরো 10% ইমান তাই থুই মানে বিশিং তৈ শর্ট করা 5% ইমান খাদনে তাহো ওয়ান সুকি নাইডি পাইছাগন নি বুসকাঙ্গ অকগন আং সাকলাই রানি মুসুঙ্গ ও এস বেরাম বেলেখানে কত বিনি বাগে ও বেরাম হামানি বাগে তাবসু জরা সাই সাই বিথি সারামি মানিয়াখ আমনি বাগে সাহেব ক কই কাছে তঙ্গ প্রিভেনশন ইজ বেটার দিন কিওর আমতি হাই কাইছেন রোগ ইয়া সিনিয় রোগ নিছে হাজাল খাইছেন তঙ্গমান থাকে হাকিছেন গবাঙা বেমারি ইয়াকি কিয়ক জাগি মানাই আসুক সাউইন আনি কক ও এস বেমান তুই সামানি মথাকা হামবাই
1: ও বাজন দাও রে বতামু এজ বেরে না তুমি মান যাবি তো বন্ধনে তামু এজ বেরে না তামু বাসু বেলে ফোন কলাই হিন বাবা
2: আও মিয়া আং থাঙি নাই যাবনো নুগুই আং এডভার্টিসিটা বুকা কষ্ট নাঙ্গনি মুক্তি চিকলাই থাকছি ও বাবদান এংলে বসে চিনি দল নি অকরা বসে চিনি দল নাগানি হেট লাংনাই বড় কাহাম রক ডাকি থি হমালে নাংসুগ ন বাবদান
1: বাবলে কম নাম নাঙ্গ
3: আমা বাবু আং তো ও অংশুক আরো ফাইনি খাইমানে তোমার মতন তাই মা তোমলাম কথা আনি মানে সামন গবাং মা তাই খাই মালাং লাং লাখা আং তো ও সানাম সুমব তোমাম সুমব তাই মা তোমলাং লাখা নর বাই তাই মা থাকি নাই খা তং হই বা ন কাহাম কই তং ওই দি আং হাই ও এস বেরাম হামার উলে তা মানুষ আমলে তাই তা আশা

0: বিদ্যা বর্মা নাটক ন তালিফিক লাইকা হরিপদরিয়াং সংসাখা সঞ্জিতা দেব বর্মা যুবা চুরুখা বিদ্যামোহন দেব বর্মা নাটক লয়নের তখি রায় সনাতন দেব বর্মা আগন্তি বিহি তাই দয়ালক্ষ্মী কল্পনা দেব বর্মা করাতি কমলা সুন্দরী দেব বর্মা ইয়ংবরী সোমা দেব বর্মা আসরায় তাই মুঙ্করী ইন্দ্রকুমার দেব বর্মা ডাক্তার কলাইবাদু কাইপেন সরজিৎ দেব বর্মা অঞ্জরাই তাই বুড়াংখা বৈদ্য দেব বর্মা অঞ্জরা নিবুমা চন্দ্রবালা দেব বর্মা সেমিনার ডাক্তার লাইখা দিলীপ কুমার দেব বর্মা পাই রবীন্দ্র দেব বর্মা
1: আশেক জরা থংনু খনাবাইখা থংনু নিমুং থাংসুংনি আরি এইডস থংনুংনু শিখা চন্দ্রবালা দেব বর্মা তাবো খনাবাইনে রেচাপমুং রেচাপমুং খরাং রোনে বয়ার জমাতিয়া

0: জমাতিয়া নি খোক্তি রেসব জাগ্রসা মো খানা পাইখা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখা চিনি তিনি হর নি কক বরক আওয়াই পান্দা যতন হর কাহা
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাপ অর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নাহি করেঙ্গে, এক নয়ী শুরুয়াত করেঙ্গে। উন্হোনে अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরবিন্দর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্মাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন।
2: তামিলনাড়ু কে নাগরকোইল মে মেরি মুলাকাত এক টিচার সে হুই। করিব 3 দশক পহলে ভি মে উনসে মিলা থা। মে বাত কর রাহা হুঁ গিরিজা আম্মাজি কি। ইস মুলাকাত কে দৌরান কুছ যুবা স্টুডেন্টস ভি উনকে সাথ থে। গিরিজা আম্মাজি করিব 15 স্কুল চালাতি হ্যায়। ইনমে চেন্নাই কা জয় গোপাল গরোড়িয়া হিন্দু বিদ্যালয় বহুত প্রমুখ হ্যায়। উনকি দেশভক্তি কি ভাবনা হর ভারতবাসী কো প্রেরিত করনে ওয়ালি হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে

মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28 জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50টি ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় $9 বিলিয়ন পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চূড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29 মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 জনেরই দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 জনই ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সৈয়বুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই জয়ের জন্য

কার্তিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব যার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত দুবছরের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে নবম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, ককতমা পুরী ও বাণী দেববর্মা তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদি তিনি মন কি বাত মেল নি ফিল সারা থামচিব্রী রেমব সংখামানী হুকুমুতাই কথালাই সামু তাংমানি শাখা ফানবকসিনখা হুকবাতাই হুক বাকলাইনাই হামগ্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খনা মধ্যপ্রদেশ নি রায়সেন জেলানি সিমি খেত বাচা অভিযান্ন চেঙ্গই রোয়ানো কেন্দ্রনি আউলি হামক্রাইতাই চিংফেরাং মন্ত্রী মনোহরলাল সাকা হাস্তে ও স্ট্রিট ভেন্ডার এবা লামা ও মানি ফালনাই রকনি বিশিং পি এম সনিধি ওয়ান সুক্তাঙ্গ খরক চুকু সাই থামরান চিবা রেজাক রাংনিব গবাং লাকাই রেজাক্ষা তাবুক ককতমা শুক্রবৈ মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদি তিনি মন কি বাত মেলনি ফিল সারা থামচিব্রী রেম বসং খামানি হুকুমুতাই কথালাই সামুং তাংমানি সাকা ফানবকসিনখা আপনকারী বহাকতরনি থংনি বাবায় শিক্লা রকনি কাহাম অংখারি কচাম হুকুমুন মথাং ফিরনানি সাসলাংমলনি ফল ফকলাতাই সিরিসিতিনি নংজাকনাই জ্যোতির্বিজ্ঞাননি ফাইসিং শিক্লা হদান খাতুং রিমুং সেঙ্ক্রাক রকনি হামক্রাইন লুকু রকনি সামুং তুইমা সরং সরং তনমুং তাই বলংনি মালমাতা নাইমথাংন খবৈ গবাংমা বাবাইন তুই ককনারখা সাসলাংমলনি কক খুরচাই মন্ত্রীবক্রক হাকতরনি জুদা জুদা আমসাইনি মুংগনাং থাইচুকনি কক খুরসাখা বসাখা তাবুক হাকতরনি গবাংকুক আমচায়ন সাতুংতুংমানি মারেঙ্গি তংখা অমল বাইথাংন নাইকল না নাঙ্গ তুই গবাং খে নংদি সাতুঙ্গ অঙ্ঘরথানি হজাক তংদি জ্যোতির্বিজ্ঞাননি ফাইসিং শিক্লারকনি খাতুংমানি কক খুরচাই মন্ত্রীবক্রক শাখা জ্যোতির্বিজ্ঞান্ন ভারতনি লুকুরক আগিনি সিমিন খাতুংজাক ব অসয় শিবুংনি ক্লাব বাইথাংন মাঞ্জুনানি কবক্ষা
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রহা হো হমে প্রেরণা দেতা হই বার ইন প্রয়াসোঁ কি জাদা চর্চা নেই হতি লেকিন জব হাম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রহা হ্যায় মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনহে পহচানিয়ে উনকি সরাহনা কিজিয়ে উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে
0: হুকবা তাই হুকবা খ্লাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খনা মধ্যপ্রদেশনি রায়সেন জেলানি সিমি খেত বাচাও অভিযান্ন চেঙ্গেরেওয়ানো তালসারমই চলিনাই অসামংবুতাং বুসকাং জুন তালনি সালথামসি জরা চলিওয়ানো অসামংবুতাংনি নাইমং অংখা ফার্স্ট থিতিকে সামংগফ নাংনানি নবার তুইবার দেরামা জরা হুকবা খ্লাইনাই রক্ন নাংমানি ককচাবরানানি পঞ্চায়েত বেরেম জাইখে মানজাকনানি তাই তাংবুতাং রকনি কাহাম অংখারি সিদাসিদি কামিও তুনুইরিনানি কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিংফেরাং মন্ত্রী মনোহরলাল সাকা হাস্তে ও স্ট্রিট ভেন্ডার এবার লামা ও মানি ফালনাই রকনি বিশিং পি এম সনিধি ওয়ান সুক্তাঙ্গ খরক চুকু সাই থামরান চিবা রেজাক রাংনিব গবাং লাকাই রেজাকা পি এম সনিধি তাংবুতাংনি বিশিদক পুংমান রুগী তিনি আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম যোগালিজাক মেল কাইসাও ব অকক শাখা কেন্দ্রনি মন্ত্রী মেল লামা ও মানি ফালনাই রকনি ইয়াগ লাকাইনি চেক তিসাই রেখা ডিজিটাল লেনদেননি বাকি কিউ আর কোড বাকি রেখা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি 2020 বিশি ও পি এম স্বনিধি ওয়ান সুক্তাং চেঙ্গিরমানি পুইলা কিস্তিনি রাং লাকাই সুখাকে উলনি কিস্তি ও রাং থামচি সাই তাই আবো সবাইকে উলঠাম কিস্তি ও রাং বাঁচি সাই জরা লাকাই মানবায়ানো মেল মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাব ককনারেখা আরও লামসগে ককনারেখা আউলি হামক্রাই সচিব মিলিন্দ রামতেকে আবুনি সেকাং কেন্দ্রনি মন্ত্রী মনোহরলাল মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি মন কি বাত মেল খানাখা আরদাই কুবুন বিশিং মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা আউলি মেয়র

0: দীপক মজুমদার তিনি আগরতলানি হাফাঙ্গি নারুয়াই তংথাইনগ সুং ফেরাং তাই আউলি হামক্রাই নিকিসা সুক তাং বুতাং রগ্নতুই কগলাম সালাইমানি পাইথগ কেন্দ্রনি চুং ফেরাং তাই হামক্রাই মন্ত্রী মনোহরলাল ককতুমা থুমনাই রগ্ন শাখা তিনি কগলাম পান্ডাও সনিধি ওয়েস্ট ম্যানেজমেন্ট তাই কুসাং আউলি পিএম সালনি চিং ফেরাং যোজনা ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন মানজুমুং আক রগ্নতুই শুক্রবি কগলাম সালাইজাখা চুং ফেরাং ফাননি মানথক মূ রগ্ন তাইব গবং স্নামতি সানাবাগী নইজি সাইব্রৈজি স্নি বিশিনি বিশিঙ্গ সারা গিগাওয়াট পারমাণবিক চিং ফেরাং স্নামনানী কাইসা নাহারমুং চংজাখা বতাইব শাখা আগরতলানী দেবেন্দ্রনগর র মানিহামিয়া খিবিমা থাই স্নামনাবাগী কেন্দ্র হাফাং খক সারা রোজাক রাংনি গসিমুং রেখা হাস্তিনী খুংব্রুই কতরকুক আউলি আগরতলা ধর্মনগর মেলাঘর তাই উদয়পুর কচাং তাই সাপসুত্রা তন্নাবাগী খক নৈচিসনি রোজাক রাংনি গসিমুং রেখা
1: এক আর্বান চ্যালেঞ্জ ফান্ড ইয়ে ভি আপকো পতা হোগা কি হামনে দেশভর মে 4 লাখ করোড় রুপে কা প্রজেক্ট এসা স্যাংশন করনে কে লিয়ে তয় কিয়া হ্যায় জিসমে সে ত্রিপুরা মে 1200 করোড় কে প্রজেক্ট আগলে এক মহিনে ইয়া যা যা দো মহিনে মে জো প্রজেক্ট ইয়া সে লেকর কে আয়েগে উনকো হম ক্লিয়ার করকে আর উস 1200 করোড় মে यानी 300 करोड़ रुपया केंद्र सरकार से होगा 300 करोड़ रुपया त्रिपुरा सरकार का होगा और 600 करोड़ रुपया जो बोरोइंग एजेंसीज के माध्यम से फाइनेंशियल जो इंस्टीट्यूशंस हैं उनके माध्यम से लिया जाएगा
0: উইমেন্স কলেজ নি এনএসএস ইউনিট নি শাকথারমা বাইতিনি হাদাক এবং মুং শালনরগী যুগেন্দ্রনগর রেল স্টেশন ও যাত্রী তাই লুকুরগ্নি বিসিংহদানি হামিয়ানি বাবাইনতি লিফলেট বাক্ষা এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য অকক্তমা রেখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি যত জেলা ও ফেরাঙ্কগী ওয়াতি ওয়াই মনোহনে হজাকমুং রেখা নবার্তিবার নাইকুং খনাসালনি তুংমারি শাখা ও থামচিবা ডিগ্রি তাই খামাওয়া নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনী ও তঙ্গানা তিনি সালনি তুংমারি তংমানি শাখা থামচিবা দশমিক দশ ডিগ্রি তাই খামাওয়া নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাইথগ কক্তমা পুবাগ্রক তাইসা পরিফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি মন কি বাত মেলনি ফিল সারা থামচিব্রি রেম বসং খামানি হুকুমু তাই হুকুমু কথালাই সামুং তাংমানি শাখা ফানবক্সিনকা হুকবা তাই হুকবা খ্লাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খনা মধ্যপ্রদেশনি রাইসেন জেলানি সিমি খ্যাত বাজাও অভিযান্য চেঙ্গিরিওয়ান কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিংফেরাং মন্ত্রী মনোহরলাল শাখা হাস্তে ও স্ট্রিট ভ্যান্ডার এবার লামাও মানি ফানলাই রুনি বিশিং পিএম সনিধি ওয়ানসুক তাঙ্গ খড়কচুকু সাই থামরান চিবা রোজাক রাং নিব গবাং লাকাই রোজাক খা কক্তমা তিনি বাগৈ অরণ্য পাইখা উল্লি কক্তমা আওয়াই এঙ্গানে খানা ফুং দামসনি সতী ব্রেজিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শহুরী বিকাশ, নগরোন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে পিএম স্বনিধি যোজনা চালু করেন। এটা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন এক প্রকল্প। এই যোজনায় সারা দেশে 75 লক্ষ স্ট্রিট ভেন্ডার চিহ্নিত হয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে সেই সংখ্যা 2,50,000 আর ত্রিপুরায় এই সংখ্যা 9,300 বেশি। এই যোজনায় প্রথমে স্ট্রিট ভেন্ডারদের জন্য ঋণের পরিমাণ ছিল 10,000 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। প্রথম কিস্তি ঋণ পরিশোধ করলে দ্বিতীয় কিস্তিতে 30,000 টাকা এবং তা পরিশোধ করলে তৃতীয় কিস্তির জন্য 50,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নগরোন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য,

0: আগরতলা পুর মেয়র দীপক মজুমদার। এদিকে আজ আগরতলার সরকারি অতিথিশালার বিদ্যুৎ এবং নগরোন্নয়নের কিছু প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও উন্নয়ন মন্ত্রী মনোহর লাল সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন ও স্বচ্ছ শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তিনি বলেন, ভারত সরকার আগামী বছরের মধ্যে দেশব্যাপী 300 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এক বিশাল লক্ষ্যমাত্রা রেখেছে। বিদ্যুৎ শক্তির উৎসগুলিকে আরও বহুমুখী করে তোলার লক্ষ্য নিয়ে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটি কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, আগরতলার দেবেন্দ্রনগরে বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 4টি প্রধান শহর আগরতলা, ধর্মনগর, মেলাঘর এবং উদয়পুরে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 2027 সালের মার্চ মাসের মধ্যে ত্রিপুরার 2 লক্ষ পরিবারে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদানের একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমস্ত বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী।
1: এক আর্বান চ্যালেঞ্জ ফান্ড, ইয়ে ভি আপকো পতা হোগা কি হামনে দেশভর মে 4 লাখ করোড় রুপে কা প্রজেক্ট এসা স্যাংশন করনে কে লিয়ে তয় কিয়া হ্যায়, জিসমে সে ত্রিপুরা মে 1200 কোটি কে প্রজেক্ট আগলে 1 মহিনে ইয়া জ্যাদা 2 মহিনে মে জো প্রজেক্ট ইয়াহ সে লেকর কে আয়েগে উনকো হাম ক্লিয়ার করকে অর 1200 কোটি মে ইয়ানি 300 কোটি রুপয়া কেন্দ্র সরকার সে হোগা, 300 কোটি রুপয়া ত্রিপুরা সরকার কা হোগা অর 600 কোটি রুপয়া জো বোরোয়িং এজেন্সিজ কে মাধ্যম সে ফাইন্যান্সিয়াল জো ইনস্টিটিউশনস হ্যায় উনকে মাধ্যম সে লিয়া জায়েগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত আমের প্রজাতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু, এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি, জলপান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হলো আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের যাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারেও পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় অবশ্যই একটি প্ল্যানেটেরিয়ামেও ঘুরে আসতে বলেন।
2: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রাহা হ্যায় জো হামে প্রেরণা দেতা হ্যায়। কই বার ইন প্রয়াসোঁ কি জ্যাদা চর্চা নাহি হোতি, লেকিন জব হাম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আসপাস কে ऐसे प्रयासों को जरूर देखिए, जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। মাসব্যাপী এই প্রচার অভিযানটি 30 জুন পর্যন্ত চলবে। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য থাকবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মন কি বাতের আঞ্চলিক সংস্করণ অর্থাৎ বাংলা এবং ককবরক সংস্করণের পুরো প্রচার।
1: প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশেরই তেমন এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। ওই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। সাথে একটি ইভেন্টে যা নিয়ে সারা দেশ খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। প্রধানমন্ত্রী অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী অকাল। অনিমেষ, গুরিন্দর বীর নমস্কার স্যার। নমস্কার স্যার। প্রধানমন্ত্রী আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে তোমাদের সম্পর্কে, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটাও তারা জানুক। অনিমেষজি নমস্কার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্রিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্সে 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরে সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমাকে কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী এবার গুরিন্দর বীরজি তুমি বলো।
2: গুরিন্দর বীর নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটার 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেরা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলা করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম, বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকলে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। হুসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন

এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দার দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। প্রধানমন্ত্রী: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই। গুরিন্দার বীর: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার

0: দিন ট্রেনিং করতেন, এই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করতো। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়ব আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনব, জিতব। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটার ইভেন্টে বাছাই করলাম তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখ গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর উপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। প্রধানমন্ত্রী, দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ, এবং মাত্র 2 দিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড করেছ। যেমনটা গুরিন্দর বীর বললে যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজন থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কী এমন আবেগ ছিল, কী এমন জেদ ছিল, কী ভেবেছিলে তোমরা, এবং কীভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। গুরিন্দর বীর, হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে এটা শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউ করতে পারবে না। এভাবেই যখন আমরা কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। প্রধানমন্ত্রী, অনিমেশজি, অনিমেশ স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছে ফিরে তাকাবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুভ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরা এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে, এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্য হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব। প্রধানমন্ত্রী, দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো বন্ধু, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব। প্রথমে অনিমেষ বলো। অনিমেষ, স্যার আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনালে 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময়ে প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এটা আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানেও আমরা দুজন রুমমেট ছিলাম। আমরা ওখানে আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী, গুরিন্দর বীর তুমি কি বলবে?
1: গুরিন্দর বীর,
0: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব

দৌড়ব। সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি, যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলেছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্ব দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যে আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকে দ্রুত দৌড়ব। প্রধানমন্ত্রী, দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে সাহায্য করা, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এইভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা। গোরিন্দরবীর, অনিমেষ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এইরকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন, এই ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরে পাওয়া যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিই পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটে ভরে, শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারণ আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরে পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার সঙ্গে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে, ভারতে খুব কম ঘর আছে সেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটি কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমার মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজই থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এর প্রত্যেকটি আমের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লি, তোতাপুরি, নীলম, মালগোবা, বাংলার হিমসাগর, ওড়িশার আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের রূপ, রং আর স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে একে তো স্কুলে ছুটি থাকে, কিন্তু আমি একরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছা হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবরাও যাচ্ছে এবং বয়স্করাও, সেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলুওয়াতে সাজিওয়ালা শেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন।
সাজিজি

বঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলট পালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকে শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজিওয়ালা সেলিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়, সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তার এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময়ই এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানেও চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও রয়েছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজা চোলকে দেওয়ার প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে অনাইমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে ছত্তিশগড়ের মালহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি 6-7 শতকের অর্থাৎ 1400-1500 বছর আগে পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথামেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এইসব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মে অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এই এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে খবর পেয়েছি এখানে অবজারভেশন সেশনের আয়োজন করা হয়। এই সংস্থা গ্রামাঞ্চলের অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছে। খগল মণ্ডল নামে এই টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপের আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সব থেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সবসময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটোরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে

খুব সাবধানে গাঙ্গীয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা, যেখানে একটি গাঙ্গীয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীববৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয় নদী, পুকুর এবং কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারোর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা, কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল, সেটা হলো কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটি আবার পরিষ্কার দেখাতে লাগল। আশেপাশের মানুষদের নজরে পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার। অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকায় জলের সমস্যা নিয়ে তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতের সম্বন্ধ রয়েছে। এই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তার দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্র তার সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাই জয়গোপাল গড়ডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তার দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগা সংকল্প নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন তারা যেন প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়। অর্থাৎ 1 বছর পরে ছাত্র পিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তার সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাই প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা

রাষ্ট্রের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময় এই প্রয়াসগুলি নিয়ে চর্চা হয় না বেশি, কিন্তু যখন আমরা এগুলি বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন, সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।

0: tlang nani chengkha tai tini angkung chugui bharat ni jot lukurok no sanamosongo bharat hani lukurok bo sprint o khasigi mano
1: nairi naro khorong nei kobuino wanama singsa kaisa samong khlai phunoka salne ni bisingo no norok national record sabaika whiteham 100 meter khasimungo participate khlaima tuinai gurinder bir je kok rokno khursaka যে জায়গা কবাংমা বরক নাউই তঙ্গ ভারতনি লুকরকনি শাক মাংবাই অঠুমঙ্গ চুগিয়া হই অমাহাই কবাংমা কেবংমুংনি বিশিংগুই ফানো নরক অ ওয়ানামা সিংসা সামুংন খ্লাই ফনুকা অবনি বাগিন আং নরক খরকনি নিথানি খনানা নাইও তাই মন কি বাট খনাই তংনাই রকনবো সাইমানা মুসংনাই নরকনি খাও ওয়ানসুকমু বাহাই তংমানি নরকনি খাখামা তাই নরকনি কথার সবাই বাহাই তংমানি নরক বাহাইকে অনাহার মুংন মুক্তং খ্লাই মানকা সানা থাকে অ সামুং বসুক জরাতেই কুতুক তংমানি
0: আও স্যার আং গুরিন্দর বীর সাউই তঙ্গ চেংমা জরাবো কবাংমা স্ট্রাগল খ্লাইখ্যা স্যার কবাং মা খাবো মিথিকা নই সামুদা খাই দই আং সাই নামানি সৈদা অংখা হই তামনি হিনবা যত জরাও নপলাই ইংয়া ওয়াইসু ইসু নংবো মানো জেফরু আং চেংখা জেফরু আনি পারফরমেন্স আনি কাহাম ইংয়া খায়াকে জেফরু আং ইঞ্জুরি অংখা আনি নুখুং যত জরাও আনি লগিও তংখা তাই আনো খা বাসার খা বরক সাও আবো মুংসায়া সালসা হামিয়া অংমাবাই হায়াকেবা বিশা হামিয়া অংমাবাই আবনি ককমাং অবয়া নিনি যত লংমানো পাই থাকা নিনি ইমাং নুগনানো তা মতাকদি আনি কুচব আনো অ ফুরংমুংন রেখা নুমুং বাইথাং সকাঙ্গি ফাইয়াকে নিনি বাকে কেব অ সামুন খাই মানিয়া আবনি বাকিন জেফুর চিনি দফা চিনি বারা বা চিনি লুকরক অ বাহাইকে সঙ্গন খা বাসার ও তাই চিনি বখানো গ্রাক খাই তিসাও আফ্রো চিনি খা বাসামু বাই থাইয়া
1: অনিমেষ জি
0: স্যার 2021 বিশ্ব জেফ্রো আং এথলেটিক্স ইয়াপ্রি সেকা আফ্রো যতন আনো সাকা নাইদে অব কাইসা কতাল লামা অবনো নামলগৈদা মানো আবনি কিফিল মুং আং সাকা তাবুক আং অ লামো ইয়াপ্রি বারগৈ পাইখা আবনি বাকি টং হালক জেসাফানো অংথুং আং বিনি পাইথাক নাই নাকারনাই আনি বাবুব আনো যত জরাও সাও নং অ সংসার ইয়াকুং বারোখা তৈ আরি সিমি ওয়াই সেফানো উকলক ফিরগৈ তা নাশিকদি সানা থাকে যতন অব আবয়া অবহাই কক সাও তাই ওয়ানসুগো ফিয়া কিসাসক বরগ্ন মুখ থাঙ থাও অংখরৈ অবনো খাই ফনুগো তাবুক নং অ থাও নংখরৈসে হায়াকেবা আবনি ফাইসিং খারিউই তংদি তাই বসকাং ফাইসিং সিগাঙ্গি থাকদি যং নুখুংনি যত লুকরক নন যত ফাইসিং তৈ জেসক মানসাক চবাউই তংনাই অবো খা বাইফানো অংথং এবার রং পয়সা বাই ফানপানো অংথং যত পজা যংন হরনাই নং খারুই সিমি থংদি তাই ভারতন ফুনুগৈ রদি ভারতনি লুকরক বো খাসিগি মানো লুকরক আনো তাই বুইনব সাও ভারতনি লুকরকনি সাকমাং অমাহাইয়া যে বরক 10 সেকেন্ড নি সাই কিসা জরা নি স্প্রিন্ট খাসিগি মানানো ফিয়া তাবুক চিন খরকনি ফুনুগি রেখা ভারতনি লুকরক বো অবনো খাই মানো অবো চিনি থানি মানিয়া সামুয়া যং জে সাব এচিভ খাই মানানি ফান টং আবনি বাকি সার অ কক রক আনো বেলাই খেন খা বাসার ও যং জেফরো চিনি ট্রেনিং খাই টংমা জরাও আ জরাও সালব্রুন যং চিনি বাইথাংনি রেকর্ড ন সবায়ো তাই কুবুন ভারতনি লুকরকনি থানিব স্রাই স্রাই এই কাসাকা বরকব নাইখে অমাহাই জেসাবো মেডেল ন এচিভ খাই মানো স্যার যং থিনাঙ্গ তেব কতর মান মুংন মানা নাহারৈ সকাঙ্গি থাকনা মচুঙ সানা থাকে যং খরকনি তাবুক কমনওয়েলথ গেমস নি বাকি সিলেকশন অংখা তাই বসকাং কম্পিটিশন তৈব কাহাম পারফরমেন্স খাইনা বাকি কগ্রুও
1: ওয়াও খনাদি আনিব কাইসা সুমুং তঙ্গ তাই আনি ওয়ান সুমুং কবুনি খাও বু অমাহাইন সুমুং আসাই খনা আং খনামানী

0: নরক খরকনৈ বেলাইন কেচিং কাহাম নরক খরকনৈনি বিশিং মংসাসুক সমাই তাংজাক দাতং খরকসা রেকর্ড খালাইকে তে খরকসা অরেকর্ডনো সবাইনাই হনে অনিমেষ নং নপুইলাস সালা
1: স্যার সকাংনি রেকর্ড 10.18 সেকেন্ড রেকর্ড আনিন তংমানি আবুনি ইয়াগুলো সেমিফাইনাল খাসিক মুঙ তাকু গুরিন্দর বীর 10.17 সেকেন্ড নি জরা বাই আর রেকর্ড ন সবাইও আবুনি ইয়াগুলো উলনৈ সেমিফাইনালও আং তেওয়াইসা আর রেকর্ড ব সবাইও আ জরাও আং জরানাখা 10.15 সেকেন্ড আ জরাও সেমিফাইনাল খাসিগৈ পাইমানি ইয়াগুলো চিনি খরক নৈ নিন বেলাই খাতুং খাজা ওংখা তামনি হিনবা সং আবো খলাই মানখা সং রেকর্ড সবাই মানখা অমাহাই বাতাই মুঙ্গ কাইসা জুদা ওয়ান ছক মুং ফাইন মানো হাইফানো সং খরকনৈ সকাংনি সিমিন সিনি ওয়ান ছক মুংন থির খলাই তনখা সানা থাকে ও ইভেন্ট নি সকাং কম্পিটিশন পার্টিসিপেট খলাইনা বাগৈ সং সৌদি আরব থাকা আরো সং কাইসা রুমন টংলাই যাক তাই যত জরাও সং সিনি জুদা জুদা নাহার মুংন তুই কগলাম সালাইখা আবংখা ভারতনি স্প্রিন্ট এবা খাসিক মুংন সকাঙ্গি তলাংনা বাকি সং খাবাই পুইটসাও ও বারজা চিনিয়াগো তাই সং যে সাব এচিভ খাইদি অব কুবুননি বরগ্ন খা বাসারওয়ানো হনৈ
0: গুরিন্দর বীর নং তামসানাই
1: সং খরক নইন ওয়ানসোখা সং খরকসা তাই খরকসাবাই গথালাইন কাহামকে খাসিক লাই নাই হনৈ জেফরু চিনি খরক নইনি বিসিং খরকসা তাই খরকসানো সামুং নাঙ্গ স্যার খরকসা তাই খরকসানি সামো বাসাখা সানা থাকে রেকর্ড সেকশননি সাই সকাং আনি খাসিক মুংন আং পাইরেখা আবুনি ইয়াগুলো অনিমেষ বো খাসিকা সং জেফরু ওয়ার্ম আপ খাইখা আফরু আং অনিমেষ ন সাকা অনিমেষ ও স্টার্টিং ব্লক নং মৈত টংনাবলে নং আরো থাঙি আসকদি তাই নিনি স্ট্রাইড ন পাই পাইদি সিনি কুবুনি ওয়ার্ম আপ ন অরণ পাই পাইনাই তামনি হিনবা আ থাইনি বিশিং ওয়ার্ম আপ খাইনা বাকি বেলাইন কাহাম টংমানি অবাহাইকে সং খরকসা তৈ খরকসান চুবালাইখা সং জেফ্রু খরকসা তৈ খরকসান চুবালাইখা আফ্রু তাই খরকসানি চাসামুং অঙ্গ তাই চিনিব চাসামুং অঙ্গ আবুনি বাকিন কিচিং নাঙ্গ আও স্যার সং জেফ্রু ট্রেক নি ফাটার টঙ্গ কম্পিটিশন নি ফাটার টঙ্গ আফ্রু সং কিচিং ফিয়া জেফ্রু সং ট্রেক ইয়াকুং বেড়াও আফ্রু সং কম্পিটিটর অঙ্গি থাঙ্গ আ জরানো চিনি ওয়ান ছকমুং সলাইজাক থাঙ্গ আং বিনি সেলাই দই খাসিক নাই আং বনো উকলুগ তনি নাই
0: নাইডি নরক যে কম্পিটিশন পার্টিসিপেট খেলাইকা বিনি নাহার মুং অংখা বসংনি বরমনো কুসুগ তিসানানি থিনাঙ্গ হাক্তন কুসুগ তিসানানি তাই অ ইভেন্টনি বিসিংতি কুবুইনো কাইসা গতাল ওয়ান ছকমুং আসাইখা আং খাবাই পৈতু খালায়ো নরকনি অ স্পোর্টসম্যান স্প্রিট কম্পিটিশন ব খরকসাতে খরকসানি চ্যালেঞ্জ নু সকাঙ্গি থাংমানানি চাইতুমুং তাই আবাই বাক্সা খরকসাতে খরকসানু চুবামুং যতন বেলাইন ওয়ানামা সিংসা নরক বেলাইন ওয়ানামা সিংসা সামুং খলাই ফুনুকা আনি ফাইসিংতেই আং নরক খরকনৈন আনি খাবাই খাকা হামতাই বেলাই হামবাই ইয়াফারো আং খা কুপলুং পৈতু খলাইও নরক বসংনি বাকি বরম বাংরোয়ানো আং খাবাই পৈতু খাইও অবাহাইকেন নরক সাকথরি এক্সারসাইজ খলাইদি নরকনি তালিখাও কতর চাসামুং সৈজাক দঙ্গ নরক খরংনৈনি বাকি তেওয়া হাই নহাই বেলাই বেলাই খাকাহাম ইয়াফারো
1: বেলাই হামবাই স্যার নন বেলাই হামবাই
0: নরকনো বেলাই বেলাই হামবাই আনি খাপাংনি হাক্তনি লুকরক ই জরাও হাক্তনি জুদা জুদা থাইও বেলাইখেনো তুমানি নুকজাকা বেলাই সাতুং নবার কুতুং অমহাই জরাও বাইথং নাইকলনা বেলাইনো নাকুগ ওরাম ওরাম তৈনদি সাতুঙ্গ নখনানি নাংখে কিসা নাইসময় নখর দি অবনো নাহারে হাফাংনি ফাইসিংতে জুদা জুদা ডিপার্টমেন্টস যে গাইডলাইন্স হাইকেবা থলজাক রাইডা সাকলাইকা অবনো মৈতো নারকদি কিসিংসং চিনি হাকতর কুতুংনি কাতিনা বাগৈ

kabangma lam chini ganti nogotongo. Norog nukhana, tungbalani jarwa chini ganti nokni chamung nungmungbo chlaijagui thango. Kaisakushu thayoke hani golani tui nungjago. Baksa thayoke doi asugrijago, tai baksa thayoke thaisuk morui bini sorbot nungjago. Oma haikeno chengo chini baithangni tungbala molni tui kasang nungmung. Narok jatano abuno shaimano tai abobai narok jatano sinija. Tumungno uttor baroto thangke kabangma thayo ampana nuguimanai. Abo thaisu kakhini bahai bai baksa kutung jarawo tungmani katiruwo. Panjab tai Haryana wo thangke nuknai lassi. Kotor kotor glass lassi. Rajasthan tai Gujarato nuknai Sos, joto chamungni logison ngui thango. Tai Bihar, Jharkhand, tai Uttor Salkawa belni sorbot, abuni kokto tamoshanani, agbupungo phanbo manu. Konkon tai Guawa kakum sorbot, tai Shaud Barato thanki, Pannakam, Nirmur, tai Shambaram, Urishawa nukjago, Belepanna, Oborok, Nungjangnai tui simia, Omo unka barotni, Juda juda amchani juda juda hukumo bai gadaljak, Tang batang rok. Obono karibo, Oborokni, Bishintino, Kaisa barot, Kahamkur barotni, Wansumung, Janasai, Fayo. Tai kaisa kok, Belaino muito naragdi, O tui kasang, Kabangkukno chini, Ganti nok, Tai chini hukbani chimi shanam jago. Aburgni bishingo mungshabu kotor branding kari pia. Abune bishing hujak tongo dangai ma dangai phani chimi lukurokni khati jag simung. Ang norok jatono koyo tungbalani o jarawo chini baitangni shanam jag tai kasangno khatungui nangde. Kiching chong tungbala mal phaikeno Joto nukhungo no kaisa koknoti kok shalai jagui tongo abongkha thaisu. Thaisu kaisa joto lukurokni koklamni thaiyngui kasaka. Barotni omhai kaisabu nukhung mangla jakhani tungbala molo thaisungnoti mungsabu kok sajagya. Joto amchayo thaisungni bini juda juda bumul tongo. Bini juda juda bahai tai motom কথক তঙ্গো মহারাষ্ট্র তাই কঙ্কন আমচাইয়ে তঙ্গো হাফুস গুজরাট কেশর অবযতন থাইসুংনি লাংমা উত্তর প্রদেশ দশাহরি কাশিনী লেংরা সানা থাংকি কাশিনী লেংরা থাইসু বিনি কাশা জুদা তংমুং তঙ্গো মনমানি ইয়াগলব বিনি রং থাই সলাইজাক থাঙ্গিয়া কখ্রাংনো তঙ্গো বিহার জারদালু বিনি বাহাই বেলাইনো মতম হাসাল তংতুতুইনো বিনি সিনিমুং মানিমানো সুসা মালদা যত মুংবাইনো লুকরকনি খা করংজাক দক্ষিণ ভারত থাঙ্কে বেঙ্গনপলি তুতাপুরি নীলম মলগুড়া তাইয়াং পশ্চিমবঙ্গ ফাঁকে হিমসাগর উড়িষ্যা তাই অন্ধ্রপ্রদেশনি সুবর্ণ রেখা কক থাইসাবাই সানা থাঙ্কে আম চাই সেলাইজাকমানি লগি লগিন থাইসুনি গরণ কথক বাহাইবো সেলাইজাগৈ থাঙ্গো তাই কিচিং সং থাইসুন ইয়াফ্রিনি কামি আমসাইনি বাহারৈ হায়ুংনি বাজারবো থাঙ্গি সগিকা তিনি মনকে বাতনি বিশিংতে আং অ হুক বা খালাইনাই তাকুক বুকুক সঙ্গ খা বলাইনা মচুঙ্গো জেরক থাইসুন হুকবানি সামুংবাই বাই থাকনো গদালই টনিকা হাকতুনি হোকবানী রাংথং রাগ্রথানী নরকনি ইয়াপাইনো বেলাইনো বলাইও নরকনি সাবুংনো অবহাইকেনো খলাইতংদি কিসিংসং তুংবালানী অজরাও সানা থাঙ্কে রংনগ ততাবু সুতিন ফিয়া আং অমহাই কাইসা ক্লাসনি কক সাওয়ানো খনাকে নরক এডমিশন

মেলায় খালো গই বেলায় কাইসময় গঙ্গানি মাসা ডলফিনো মথাংনানি সাকথালাইকা নরক অকক খনাই মলাংসাওয়ানো আ সাকথার মৌ দামচিথাম নাংখা পাইথাগো অ ডলফিন থাবো থাংখা কিসিংসং আরো যতনি কতর ইয়াকতর্মা অংখা ভারতনি পুইলা গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সনি অপাতিমুং উত্তর প্রদেশনি আরো মাসা গঙ্গা ডলফিন ঝাবারাব কসাইতমানি অবতী জরাব খামা গঙ্গা তাংবতাংনি বিশিংতৈ অ সুনাম জাকমানি অ অ্যাম্বুলেন্সনি বাকৈ খাথারি জাকনাই অঙৈ কাসাকা উল বেলায় কাইসময় বন অ কবুল জাকনি কারিখা বিনি শাক আমজং নাইজাখা বিনি শাক আমজং নাইমানি ইয়াগুল বন তৈলাম কাহাম ফিয়গুই রহরখা বাবাইসা তৈ নাইখ্যাংকে কাইসা লাংমা তেহৈসা বিনি নগ কিফি মাংখা কিসিংসং অ ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্স বেলাইখেন নাংমানি অম অংখা হিমিতংনাই কাইসা হসপিটাল এবা সাখামনক হাইকে সুনামজাক অরো অ ডলফিন্ন যাইখে তন্মানা তৈখে সুনামজাক অক্সিজেননি সেববো তঙ্গ কাহাম স্ট্রেচারবো তঙ্গ নাইকানি খ্লাইজাকনাই মানৈরকবো তঙ্গ তুমুং ডলফিন রক দুখুমানখে কিনার ফাইও এবা মূসাসুক থাইও গসাউই তংখে বরকনো লগি লগি ন সবাই মানো কিসিংসং চং জেপ্র গঙ্গা ডলফিন্ন মথাঙ্গ আপ্র চং কাইসা মালমাতানো সিমি মথাঙ্গা চং গঙ্গানি কবাং মা মালমাতানো বো মথাংমা কালায়ো তৈমানি বেবাক লাংমানি সিস্টেমনো মথাংমা কালায়ো তৈ ফাইনাই কতাল আসাই সংনি বাকি কাহাম তংখর সামুই তঙ্গ আনি খাপাংনি হাক্তনি লুকরক নরকনি বিসঙ্গ তৈমা পুখিরি হায়কেবা কোয়া রক বাই করংজা কবাং মা মৈতরক তংনা বাক্সানি পুখিরব তৈ ইয়কমানি মৈত তংনা বাক্সানি বা পুখির কিনার বায়াব রক বাই কথালাইমানি হিমলাইমানি ককনো মৈত তংনা বাক্সা বা আহানি বাহাইনো মৈত তংনা চেরাইফরনি অমহাই কক্রক বখাও মৈতো অঙ্গৈন তংফ্লাইও কিসিংসং অমহাই মৈতুনি কক্রকনো কথাং তনাবাগৈ খা বাসানাই খরকসা উত্তর প্রদেশনি বস্তি মেলানি সেকাংলি ফাইখ্যা বস্তিনি আকাশ গুপ্তা বাইছাংনি কামিনি তৈমানুগৈ বেলাই খা দুঃখ নাংজাক তংমানি তামনি হিনকে যে তৈমা ব চেরাইফ্রু সাবসুত্রা তে কথার নুকমানি জরাবাই বাক্সা আ তৈমা ও প্লাস্টিক জমখা হামিয়া সিত্রা মানৈ বাংরগুগৈ তংমানি বরম গনাং আকাশ খাও চঙ্গুই নাখা কমপ্লেন খালাইয়া কাইসা কতাল সামুং চেংনাই কমপ্লেন যা চেংমংনি মন্ত্র সে খ্লাইসো ব বিনি পাল রক্ন লগি তৈখা জাল তঙ্গ তাই লগিও উরা সিমিন তঙ্গ তাই তঙ্গ খাও ফান কতর সলাইমানি ওয়ানসুমুং অশিকলা রক তৈমা ও অংখলাইয়ৈ তাই তৈনি হামিয়া মানি রকনো তিসালাইও তৈনি প্লাস্টিক রক তিসালাইও শালব্রমন বাচি নি সিমি দকচি কিলোমিটার তৈনি হামিয়া মানি রক তিসালাইও দরক দরক মনোরমা তৈমা সাব অংরক্ষা গঙ্গানি লোকরকনি সকল্প অ সামুঙ্গ সতনজাখা লোকরকনি বিসঙ্গ সাবসত্রা নতৈ খা বাসালাইমানি নুকজাখা কিচিংসং অমাহাইনো কাইসা খা বাসাজাংনাই কক গোয়াওবো ওংখা গোয়ানি বালাকৃষ্ণ আরিয়াজি খরকসা রিটায়ার টিচার ফিয়া হদানি বাকৈ সামুং তাকনানি বিনি মৌচুমুং তাবুবো আগিন হাইনো তংখো মুদি তালাব আমচাইও তৈনি জঞ্জাল নতৈ ব বেলাইনো ওয়ানাজাক ব জঞ্জাল সকমনা বাকৈ সামুং চেংখা বালাকৃষ্ণ পাইপলাইন বনানি সামুং কতন্ন খ্লাইখা ব কবাংমা নগ পাইপলাইন তৈ তৈ তুনছাই রেখা

তাছাড়া তিনি দেশের ক্রীড়া ক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল এবং ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুবসমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্য প্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেনা জেলায় থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। মাসব্যাপী এই প্রচার অভিযানটি 30 জুন পর্যন্ত চলবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলায় একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন 56তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীতে আজ দুর্জয়নগরে নতুন ANM ভবন পরিদর্শন করে জানান, ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ সরকারি নার্সিং কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, রাজ্যে সরকারি নার্সিং কলেজ ও ডিপ্লোমা কোর্স প্রতিষ্ঠান এখানে স্থানান্তর করা হবে। এই জায়গায় নার্সেসের প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তোলা হবে। এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে ও ছেলেদের হোস্টেলও তৈরি করা হবে। মহিলা মহাবিদ্যালয় আর NSS ইউনিটের উদ্যোগে আজ তামাক বিরোধী দিবস উপলক্ষে যোগেন্দ্রনগর রেলস্টেশনে উপস্থিত যাত্রী ও জনগণের মধ্যে তামাকের কুফল সম্পর্কিত লিফলেট তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন NSS প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহুরী বিকাশ নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভ্যান্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে PM স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। PM স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে আজ আগরতলার সরকারি অতিথিশালায় বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও উন্নয়ন মন্ত্রী মনোহর লাল সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের বৈঠকে PM স্বনিধি প্রকল্প, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন ও স্বচ্ছ শহর, PM সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

পর্বে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে থাকি আমাদের যারা বন্ধুরা রয়েছেন, অর্থাৎ বয়ঃসন্ধিকালীন পর্বে যারা রয়েছেন তাদের জন্য। আজকের পর্বেও সেই কিশোরী বয়সী মেয়েদের জন্য এ তথ্যগুলো ভাগ করে নেওয়া। সব থেকে বেশি যে সমস্যাটার সম্মুখীন হতে হয় তা হচ্ছে ঋতুচক্রের সমস্যা। অ্যাকচুয়ালি যখন একটা বিষয় খুব সুন্দরভাবে সময় মতো সাইকেল অনুযায়ী চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বয়ঃসন্ধিকালীন পর্বে যখন এই বিষয়টা শুরু হয় সেক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশান, কিছু কিছু প্রবলেমস থাকে। যেমন অনেকের এই ঋতুচক্রের ব্যাপারটা খানিকটা অনিয়মিত থাকে, সেই অনিয়মিত হওয়ার কারণ যেটা সেটা কিন্তু প্রথম দিকেই থাকে, কিন্তু অনেকেই ব্যাপারটাকে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে বলে খানিকটা অবহেলা করে রাখে

পরে সেটাকে দেখা যাবে বলে অনেকেই সে বিষয়টাকে গুরুত্ব দেয় না। কিন্তু যেহেতু বয়স সন্ধিকালীন পর্বে এই বিষয়টা শুরু হয় যে কোনো কিশোরী মেয়েদের জীবনে, সেক্ষেত্রে যদি এই প্রবলেমসটা পরপর কেউ তার সম্মুখীন হয়, এই সমস্যাটার সম্মুখীন হয়, তবে সাথে সাথেই কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত। কেননা একই সমস্যা যখন পরপর আপনার কাছে হচ্ছে বা আপনার সাথে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখার বিষয় রয়েছে। তাই এই কিশোরীকালীন বয়সে যারা রয়েছেন আমাদের ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য এই বার্তা বিশেষ করে যে অনিয়মিত যদি এই ঋতুচক্রের সমস্যাটা পরপর তোমাকে ফেস করতে হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর অনেকেরই হয় যে একটা ব্যথা থাকে, প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথা সহ্য করতে হয়, তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা চিকিৎসকেরা পরামর্শ দিয়ে থাকেন যে প্রথম দিকে খানিকটা গরম জলের সেঁক নিতে হয় বা পর্যাপ্ত বিশ্রাম বা হালকা ব্যায়াম। এই উপায়গুলো যদি ঘরোয়া টোটকায় না কমে, তবেও কিন্তু খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তা না হলে হয়তো এই সমস্যাটা দীর্ঘদিন থেকে যাবে। আর বয়স সন্ধিকালীন পর্বে যখন কেউ এই ব্যাপারটার সাথে প্রথম প্রথম পরিচিত হয়, সেক্ষেত্রে নানান ধরনের সমস্যা থাকতে হয়। কিন্তু অনেকেই জানি না কেন 2026-এর দাঁড়িয়েও এই ব্যাপারটাকে নিয়ে খুব বেশি স্পষ্টভাবে কথা বলে না, নিজেদের মধ্যে বিষয়গুলো ঠিক রেখে দেয়। তাই পরবর্তী সময় একটা থেকে অন্য একটা থেকে আরও একটা এরকম সমস্যায়, স্বাস্থ্যজনিত সমস্যায় কিন্তু আমাদের কিশোরী বয়সী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় ফেস করতে হচ্ছে। তাই চিকিৎসকেরা বলেই থাকেন শারীরিক যে কোনো সমস্যা হোক, যখন বারবার আপনার সাথে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত। আর বিগত পর্বে, ঠিক এই পর্বেই আমি বলেছিলাম যে কী কী করণীয়, কী কী করতে হবে এবং কী কী করতে নেই। তাই আজকের পর্বে বলছি কী কী সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলো দ্রুত কীভাবে আপনারা সমাধান করতে পারবেন। আর অনেকেরই হয় যে প্রচণ্ড রকমের দুর্বলতা এবং ক্লান্তি, যেহেতু এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা প্রত্যেক স্টুডেন্ট লাইফ থাকে, এক একটা স্কুলের অনেকক্ষণ টাইম তাদের স্কুল থাকে বা কলেজে যারা রয়েছেন, যারা যায় স্কুলের পর কলেজে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা টাইম পড়াশোনার সাথে বা ঘর থেকে দূরে থাকে, যার কারণে এমনিতেই একটা একটা হরমোনাল চেঞ্জ বা পরিবর্তন হয়েছে, সেটার জন্য খানিকটা সমস্যা। তার উপর ঠিক একই কারণে পড়াশোনা হোক বা যাই হোক, যে ঘর থেকে অনেকটা সময় বাইরে, তো সারাদিনের একটা ক্লান্তি থাকাটা কিন্তু স্বাভাবিক, সেটা কিন্তু অস্বাভাবিক কোনো ব্যাপারই না। জাস্ট কয়েকটি দিন অন্য দিনের তুলনায় খানিকটা বেশি ক্লান্তি, কিন্তু অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়া বা একেবারেই বিছানা থেকে মাথা তুলে বসে না পারার মতো যদি সিচুয়েশান হয়, তাহলে জলদি চিকিৎসক, অবশ্যই চিকিৎসকের কাছে পৌঁছাতে হবে, তাদের পরামর্শ নিতে হবে যে এই ক্লান্তিটা আপনাদের কীভাবে আপনারা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন। এবং আরও একটি বিষয় থাকে যে ওই সময় প্রচণ্ড পরিমাণে আমাদের মুড সুইং হয়, এবং সেটা যে শুধুমাত্র বয়স সন্ধিকালীন পর্বে যারা রয়েছে তারার হয় ঠিক এমনটা নয়, এটা অনেকেরই হয়, অনেক মহিলাদের ক্ষেত্রে হয়, অনেক মেয়েদের ক্ষেত্রে হয়, যে এই পার্টিকুলার কয়েকটি দিন যেখানে মেজাজ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় বা মুড খুব সুইং হয়, সেক্ষেত্রে মন খারাপ, বিরক্তি বা একটু বেশি আবেগ প্রবণতা দেখা দিতে পারে। আসলে এটা হচ্ছে হরমোনজনিত কারণে হয়, তাই ওই সময় নিজেরও একটু মেন্টাল কাউন্সেলিং নিজে করা উচিত। অর্থাৎ একটু খানিকটা যদি ব্যস্ত থাকা যায়, যে জিনিসটা করলে খুব ভালো লাগে সেটার মধ্যে যদি মনটাকে নিয়োগ করা যায়, তাহলে এই ব্যাপারটা থেকে আপনার কনসেন্ট্রেশন সরবে এবং তাতে করে আপনার সমস্যাটা খুব বেশি সমস্যা বলে মনে হবে না। কিন্তু তাও যদি অতিরিক্ত সমস্যা হয়, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে পরামর্শ নিতেই হবে বিশেষজ্ঞে। তবে কিছু ব্যাপার রয়েছে, যেমন অতিরিক্ত বা তীব্র যে পেট ব্যথা হয় সেটার জন্য কিন্তু অবশ্যই কেউ খুব বেশি দিন ডিলে করে বা অবহেলা করে রাখবে না যারা কিশোরী বয়সে রয়েছে। সাথে সাথে কিন্তু অবশ্যই পরিবারের কাউকে জানাতে হবে এবং সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসলে ঋতুচক্র একজন নারীর জীবনে অত্যন্ত

স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই এটা নিয়ে অন্তত 2026 সালে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট কথা না বলার মতো কোনো ব্যাপার নেই। তাই এটা নিয়ে কোনো রকম লজ্জা নয়, সচেতনতার প্রয়োজন। একটি কিশোরী যখন সচেতন হবে, যা না যেটা হচ্ছে সেটা হয়তো অতিরিক্ত হচ্ছে, আমার এখনই চিকিৎসকের পরামর্শ দরকার, সেক্ষেত্রে যখন আপনি বলবেন নিজে থেকে, অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার প্রবলেমসটাকে খানিকটা কমিয়ে নিতে পারবেন শুরুতেই। এবং নিজের শরীরকে সবার আগে ভালোবাসতে হবে, নিজের স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে। মনে রাখবেন, সুস্থ কিশোরী আগামী দিনের সুস্থ, আত্মবিশ্বাসী এবং সফল নারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি প্রত্যেকেই যত্নশীল হবেন। কথা হচ্ছে আপনাদের সাথে আজ রাতে পড়বেন সংক্ষেপে।

আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চন্ত। আজকে রাজ রাতের পর্বের বিষয় অন অফলাইন। শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আপনি শেষ কবে আপনার কোনো প্রিয়জন বা বন্ধু যার বাড়িতে আপনি শুধুমাত্র গিয়েছিলেন গল্প করার জন্য, শেষ কবে আপনি কারোর চোখের দিকে তাকিয়ে মন থেকে জানতে চেয়েছিলেন তুমি কেমন আছো, শেষ কবে আপনি হঠাৎ করে কাউকে ফোন করে বলেছিলেন জানো আজ তোমার কথা খুব মনে পড়ছিল তাই একটু ফোন করলাম। একটু ভেবে দেখুন, আজ আমাদের হাতে পৃথিবীর সব থেকে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা, একটা মুঠো ফোন, একটা ইন্টারনেট কানেকশন, আর এক ক্লিকে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাযোগ, একটা পোস্টে হাজার হাজার লাইক, একটা ভিডিওতে লাখো ভিউ, একটা মেসেজ শুধুমাত্র কয়েক সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। মজার ব্যাপার হলো তবুও দিনের শেষে যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, যখন ঘরের আলো নিভে আসে, যখন মাথাটা বালিশে গিয়ে ঠেকে, তখন অসংখ্য মানুষ নিজের মনকে একটা কথাই বলতে শুনে, আমি খুব একা। কি অদ্ভুত না? যোগাযোগের মাধ্যম যত বেড়েছে মনের দূরত্ব কি ততটাই বেড়েছে? আমরা অনলাইনে সব সময় উপস্থিত, কিন্তু অফলাইনে কি সত্যি একে অপরের পাশে আছি? আজকের এই পুরো আড্ডা জুড়ে আমরা খুঁজে দেখব সেই উত্তর। কথা বলবো আমরা সম্পর্ক নিয়ে, বন্ধুত্ব নিয়ে, পরিবার নিয়ে, ভালোবাসা নিয়ে, আর সেই নিঃশব্দ একাকিত্ব নিয়ে, যেটা হয়তো আমরা অনেকেই অনুভব করি কিন্তু কাউকে বলি না। তাই আজকের রাতটা শুধু শোনার নয়, ভাবারও ব্যাপার। আপনার অভিজ্ঞতা

আপনার অনুভূতি, আপনার গল্প সবই আজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করছি আজকের এই বিশেষ পর্ব, বিষয় অন অফলাইন।

0: বিষয় অন অফলাইন আর কথা বলবেন আপনারা 03 8 1 2 3 2 6 2 5 3 এই নম্বরে। আর কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দুর্গা অমিতাভ ঘোষ
0: বলুন।
1: খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন, দেখুন যখন অনলাইন ছিল না তখন অফলাইনে আমরা ওই মানুষটার মুখোমুখি হতাম।
0: একটু জোরে বলবেন অনুগ্রহ করে। হ্যাঁ, আরো একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলুন।
1: সেই সম্পর্কগুলো যখন মানে অফলাইনে যখন ছিল তখন সেই সম্পর্কগুলো ছিল মজবুত।
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: অনলাইনে তার ফলে আমরা কি করছি, মানে কৃত্রিম জিনিসটা বেশি দেখছি। এই যে অনলাইনে ধরুন এই যে সাজগোজ আমরা তো আর সামনে থেকে দেখতে পাচ্ছি না, তখন আমরা বলছি একটু ভিডিও কল করে বলছি একটু ঘুর তো দেখি তোর কানেরটা কেমন, এই আরেকটু ওইদিকে ঘুর তো দেখি তোর নাকেরটা কেমন, আবার আবার বলছি এইদিকে ঘুর তো একটু দেখি চুলের গোছাটা কেমন। এই যে অনলাইন এবং অফলাইন, অফলাইনে যে জিনিসটা আমরা দেখি

0: এটা সত্যি সত্যি একটা জিনিস দেখি, এবং সেই সম্পর্কে একটা ধারণা করা যায় যে এর অবয়বটা ঠিক কেমন এবং এর সঙ্গে আমার সম্পর্কে কতটা জোর আছে। কিন্তু অনলাইনে যদি সেই জিনিসটা আর হচ্ছে না, অনলাইনে সব কিছুই এখন কৃত্রিম, কৃত্রিম জিনিস তৈরি হচ্ছে, এবং সেই কৃত্রিম জিনিসটা দেখতে গিয়ে আমরা অনেক সময় ভুলবশত ভুল পথে মানে ভুল ফান্দে পা দিচ্ছি। একটু শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: একদম, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আর অবশ্যই আপনারাও জানাবেন আপনাদের মতামত যে বিষয় নিয়ে আজকের পর্বে আমরা কথা বলছি। অন অফলাইন সংযোগ অনেক, তবু কেন একাকিত্ব এত এত গভীর? নমস্কার।
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: নমস্কার, আমি শুনতে পাচ্ছি, বন্ধু বলুন কে বলছিলেন?
2: শুনতে পাচ্ছেন?
1: একদম।
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন।
2: হ্যাঁ দেখুন, সত্যিই তাই। অফলাইনে, হ্যাঁ অনলাইনে আমরা কিন্তু সত্যিই তাই জুড়ে জুড়ে রয়েছি একে অপরের সাথে। এই যে আপনাদের সঙ্গে দেখুন, সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই হচ্ছে। বা দেখুন, যে কোনো ঠিক তাই, হ্যাঁ একটা মুঠো ফোন থাকলেই এক প্রান্তের মানুষের সঙ্গে আর এক প্রান্তের মানুষের যোগাযোগ, মেসেজ সব কিছু সঙ্গে কিন্তু জুড়ে থাকছে। কিন্তু অফলাইনে আমাদের বাড়িতে এক এক মানে প্রত্যেক পরিবারের মানুষগুলো কিন্তু একসঙ্গে থেকেও কিন্তু আলাদা আলাদা, কারণ এই কারণে একই ঘরে পাঁচজন বসে আছি, কিন্তু দেখা যাচ্ছে কি পাঁচজনের হাতেই মুঠো ফোন, নিজের নিজের মুঠো ফোনে সবাই সবার ফোনে মানে কেউ রিলস দেখছে, কেউ কিছু না কিছু একটা করছে বা দেখছে, সেটা নিয়েই ব্যস্ত। কেউ কারো কথাটা শোনার মতন মানে কেউ যদি একটা কোনো কথা বলছে, সেটা শোনার মতো কিন্তু তার পাশের জনের হয়তো মনটা থাকে না। অনেকক্ষণ বলার পর কিছু বললে এই যে একটা ভাব কিন্তু থাকে, কিন্তু এগুলো সত্যিই তা।
1: অসংখ্য ধন্যবাদ, আপনার নেটওয়ার্কে কিছু সমস্যা রয়েছে আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আর এভাবেই আপনারাও আপনাদের মতামত জানাবেন 0381-232-6253 এই নম্বরে। হ্যালো
3: হ্যালো দিদি, নমস্কার।
1: নমস্কার,
3: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: বলুন।
3: অনলাইন আর অফলাইন নিয়ে কথা হচ্ছে, তাই তো? হ্যাঁ, অফলাইনে কি হয় জানেন, অফলাইনে আন্তরিকতা একটু গভীরতা বেশি থাকে, কিন্তু অনলাইনে কিন্তু একটু দূরত্ব মনে হয় যেন কোথায় একটু মানে আমরা খামতি হয়েছে, মানে অফলাইনে যেটা হয় সেটা মানে অনলাইনে সেটা যেন আসছে না, কোথায় যেন কিছু খামতি থেকে থাকছে। আর সেই সঙ্গে বলবো দিদি, এই যে অনলাইন থাকার জন্য একটা কিন্তু খুব দূরত্বটাকে একটু কাছে নেওয়া যায়। যেমন একটা আমি আমার ঘটনা বলছি, 44 বছর আগে পড়াশোনা করেছি একটা বান্ধবীর সঙ্গে, বুঝলেন? 44 বছর পর আমি ফেসবুকে তার ছবি দেখছি, সেই ছবিটাকে এ করলাম আর কি, কমেন্ট করলাম, দিয়ে আমার নম্বরটা দিয়ে দিলাম। নম্বরটা দিয়ে দেওয়ার পর আমাকে সে ওই নম্বরে ফোন করলো। তারপর আমি বললাম, কেমন আছিস? বলছি, কে বলছেন আপনি, কে বলছেন? আমি বলছি, আমি যে কে বল কেমন আছিস বলছি, আর তুই কে কে বলছেন, কে বলছেন, কেন করছিস, কথাটা ঠিক করে বল। বলছে, আমি বুঝতে পারছি না। যে তারপরে দেখা গেলো যে আমি বললাম, আমার পরিচয়টা দিলাম, পরিচয়টা দেওয়ার পরে তারপর খুব খুশি হলো, বা আমাদের নম্বরটা লেনদেন হয়ে গেলো, তুমি যার লোডে হয়ে গেলো। তারপর দেখি আমাকে বেশ কয়েকবার ফোন করলো, ফোন করার পর একদিন বলছে, আমার ফোনটা কিন্তু ছোটো ফোন বুঝলি, তা আমি আমার বোনের বাড়ি যাই, তারপর আমি বড় ফোন থেকে তোকে এ করবো, মানে ভিডিও কল করবো। তারপর আমাকে ভিডিও কল করলো, দিয়ে দেখলো, দিয়ে বলো কী ব্যাপার, তুই অনেক মোটা হয়ে গেছিস তো। চিন্তা করুন, 44 বছর পর ওই অনলাইনটা ছিল বলে আমাদের একে অপরের সঙ্গে আবার যোগাযোগটা হয়ে গেলো, এখন কিন্তু সামনাসামনি হয়নি। হ্যাঁ, ওনার ওই ওর বাড়ি হচ্ছে বর্ধমান ভাকড়াগড়ে, তা আমি আমার মেয়ের বিয়ে হয়েছে বর্ধমানে, তা আমি বললাম ঠিক আছে আমার মেয়ের বাড়ি যাবো, তুই আসবি তাহলে দেখা হবে। বলছি, হ্যাঁ ঠিক আছে, তুই আয় কবে আসবি বল, তাহলে দেখা হবে। এই সুবিধাটা হয়েছে, বুঝলেন, অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু অলরেডি যোগাযোগ হয়ে যাচ্ছে। কিন্তু একটা কোথাও একটা খামতি থেকে যায়, যেমন অফলাইনটাই যে একটা আন্তরিকতা ছিল, যে আন্তরিকতা গভীরতা ছিল, সেটা যেন কোথায় একটু আমরা মানে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন,
1: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি জয়নগর দশমিঘাট থেকে দেবীসেন গুপ্ত বলছি।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, মান্নালি ম্যাডাম,
0: না,
1: অফলাইন
0: অন্তরা,
1: আর অনলাইন,
0: অন্তরা বলছিলাম। আচ্ছা, অন্তরা
1: অনলাইনে
0: রয়েছে
1: তো
0: সাথে।
1: মুঠোফোনে এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবার সাথে যোগাযোগ করা যায়,
0: হুম হুম
1: ভিডিও কল করে দেখানো যায়, বড় মোবাইল হলে, সব স্মার্ট মোবাইলটা হলে। কিন্তু অফলাইনটাকে আমি এই আখ্যা দিলাম যে ঘরে বসে পাঁচজন একসাথে হাঁটছে যাচ্ছে, কিন্তু যার যার কাজে সে ব্যস্ত মোবাইল নিয়ে। আমি এইটাকে অফলাইন বলতে চাচ্ছি, মানে ঘরে থেকেও যোগাযোগ নাই, এটাই অফলাইন আমার কাছে, বুঝছেন?
0: আচ্ছা,
1: হ্যাঁ, খুব ব্যস্ত, মানে কথা বলার কথা একটা জিজ্ঞেস করলে হুম হ্যাঁ এরকম শব্দ ঘরে ঘরে দেখি, মানে মোবাইল নিয়ে মিস হয়ে যায়, মোবাইলের নিয়ে কোনো কিছু মিস হয়ে যায়, এরকম ব্যস্ত। কিন্তু আগেকার দিনে কি ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে
0: ঠিক,
1: যৌথ পরিবার, কত সুন্দর একটা ইয়ে ছিল। আমার কাছে ম্যাডাম
0: হুম হুম
1: অনলাইনটা যদিও সুবিধা হয়, ঘরে বসে যেভাবে অফলাইনের কারবার হইতেছে,
0: হুম হুম
1: মানে একজনের সাথে একজন না কথা বললে পারে, একজনের সাথে একজনের যোগাযোগ না হলে বাঁচে, কথা জিজ্ঞেস করলে উত্তর নেই, মনটা খুব খারাপ লাগে আর কি, যে সেই আগের দিনের ভালোবাসা, স্নেহ, প্রীতি কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই ম্যাডাম। বন্ধু বান্ধবী কি বান্ধবী বান্ধবী খোঁজ করছে, কেমন আছিস, এইটুকুই, এর বেশি আর কথা বলার সময় নেই আমার কাছে, এইটাই অফলাইন। হ্যালো,
0: ঠিক,
1: হ্যালো ম্যাডাম,
0: আমি শুনতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে,
1: আচ্ছা
0: ভালো থাকবে। নমস্কার, হ্যালো,
2: কৃষ্ণনগর থেকে বলছি, নমিতা লেপুরমা।
0: বলুন বলুন।
2: আমার কাছে অনলাইনটা খুব ভালো লাগে এখন,
0: আচ্ছা,
2: কারণ কেন, এখন আমি শপিং করে এসেছি, মানে স্মার্ট বাজার থেকে কেনাকাটা, তো আমি ক্যাশটা নিয়ে যাইনি।
0: আচ্ছা,
2: অনলাইন করতে কি সুবিধা হয়েছে, সেখানে যে খুচরো না থাকতো
0: পেমেন্ট
2: তখন
0: হয়ে
2: তো
0: গেছে।
2: বলতো যে সেইটা নিয়ে যান, হ্যাঁ পেমেন্ট করার জন্য খুচরো যদি না থাকতো বলতো যে সেইটা নিয়ে যান, এইটা নিয়ে যান, তো আমি আমার মানে আমি আমার সাধ্য মতো আমি কিনতে পেরেছি। আরেকটা হলো গিয়ে অনলাইন মানে করতে সুবিধা কি, আমি এখন টাকা খরচ কম করি আর কি, তো একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখি, তো
0: আজকের
2: তারপর আমি
0: বিষয়টা,
2: অনলাইনে,
0: আজকের আজকের বিষয়টা ছিল অন অফলাইন, আদতে আমাদের সংযোগ অনেক, অনলাইনে আমাদের প্রচুর প্রচুর বন্ধুরা রয়েছেন, কিন্তু ব্যক্তি জীবনে একাকিত্ব, হতাশা আমাদের দিনের পর দিন গ্রাস করে চলছে। আদতে কি
2: হ্যাঁ
0: একাকিত্ব
2: সেটা
0: অনেকটা
2: তো
0: গভীর?
2: হ্যাঁ, অনলাইনটা ঠিকই গ্রাস করে চলছে, যে এখন অনলাইন হওয়াতে এই যে একটু আগে যে আন্টিটা বললো
0: হুম হুম হুম
2: যে সেটা ঠিক কথাই, যে আমাদের পাশেই বসে আছে, একটু কিছু কথা বললে হুম দাঁড়াও আসছি, এরকম করে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায়, কিন্তু কাজও হয় না, তো হ্যাঁ সেই কথাই। আবার অনলাইন কিন্তু একদিকে সুবিধাও আছে, যেটা আমি বলতে চেয়েছিলাম, আচ্ছা সেটা এখন বলবো না, সুবিধাও আছে অনলাইন। আর অফলাইন তো আগেরকার দিন, এখন সবাই বিজি হয়ে গেছে, তো সবাই তো অনলাইনে কাজ হয়, তো সেটা বলতে চেয়েছিলাম আর কি, যে অনলাইনে কাজ হয় তাই সবাই অনলাইনে বিজি থাকে, অফলাইনে আর কেউ থাকে না। তো এখন যেমন আমি এখন অনলাইন একজনকে ফোনে কথা বলছিল, ওর নাম্বারটা আমার মোবাইলে সেফ নেই, কিন্তু একটা গ্রুপে আছে আর কি, ওই গ্রুপ থেকে বের করে তারপর ওকে আমি কল করতে পেরেছি, এখন ফোন করেছি আপনার কথা বলার আগে, কল করে বলেছি যে কালকে একটা প্রোগ্রাম আছে সেই, তো সেইটাই আর কি, অনলাইন আর অফলাইন।
0: ধন্যবাদ আপনাকে।
2: থ্যাংক ইউ।
0: নমস্কার,
3: নমস্কার দিদি।
0: নমস্কার,
3: আমি পশ্চিমবঙ্গের
0: দুঃখিত বন্ধু, আপনার নেটওয়ার্কেরও বিশাল সমস্যা রয়েছে, অবশ্যই একটু চেষ্টা করুন, যেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে ঠিকঠাকভাবে, দয়া করে সে জায়গায় এসে আমাদের কাছে ফোন করবেন। নমস্কার,
3: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ।
0: এবারে দুঃখিত, কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ আগে একজন শ্রোতা বন্ধু বলছিলেন যে একটা সময় ছিল যে সকলে মিলে ড্রয়িং রুম বা বারান্দার কোনায়

বসে সবাই মিলে ভীষণ আড্ডা হতো। ব্যাপারটা ছিল এমন যে একটা সময় আমাদের বাড়িতে, অনেকেরই বাড়িতে, একটা মাত্র ল্যান্ড ফোন থাকতো। আর ওই ফোনটা সাধারণত ড্রয়িং রুমে বা বারান্দার কোনায় রাখা থাকতো, খুব বেশি সংখ্যক বাড়িতে, সব কটা না, বেশি সংখ্যক। আর মজার ব্যাপার হচ্ছে যখনই সেই ফোনটা বেজে উঠত, সাথে সাথে বাড়ির সবাই চমকে উঠত, কে ফোন করলো, আচ্ছা এই ফোনটা কার জন্য আসলো, আচ্ছা কোনো সুখবর নাকি দুঃসংবাদ। অনেক সময় দেখা যেত বাবা ফোন ধরেছেন, কিন্তু যিনি ফোন করেছেন তিনি কিন্তু খোঁজটা নিচ্ছেন পরিবারের সকলের। কারণটা একটাই, কারণ তখন যোগাযোগ শুধুমাত্র একজন মানুষের সঙ্গে হতো না, একটা পরিবারের সঙ্গে হতো। সেই সময় যোগাযোগ একটা পরিবারের সাথে হতো। আর বর্তমানে আমাদের প্রত্যেকের পকেটে একটা করে পৃথিবী আছে, নিজস্ব মোবাইল, নিজস্ব স্ক্রিন, নিজস্ব পাসওয়ার্ড আর নিজস্ব জগৎ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যোগাযোগের মাধ্যম যত ব্যক্তিগত হয়েছে, সম্পর্কগুলোও যেন ততটাই ব্যক্তিগত আর বিচ্ছিন্ন হয়ে গেছে।

আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে জানতে পারি, আচ্ছা লন্ডনের আবহাওয়া কেমন আছে, আচ্ছা কোন সেলিব্রিটি কী পোস্ট করেছেন, কী ট্রেন্ডিং চলছে ইন্টারনেটে, আমরা ঘুম থেকে উঠেই সেই মুঠোফোনে জানতে পারছি কোন ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু আমরা জানতে পারছি না যে পাশের ঘরে থাকা মানুষটার চোখ লাল কেন, সে আজ সারাটা দিন চুপচাপ কেন, সেটা কিন্তু অনেক সময় জানি না। কারণ আমরা পৃথিবীর সঙ্গে সংযুক্ত, কিন্তু অনেক সময় নিজের মানুষের সঙ্গে বিচ্ছিন্ন। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, শেষ কবে আপনি আপনার মায়ের পাশে বসে কোনো কারণ ছাড়াই গল্প করেছেন? শেষ কবে আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করেছেন, তোমার ছোটবেলার গল্পটা আরেকবার বলো তো? শেষ কবে দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার কাছে বসে তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা আপনি শুনেছেন? আজ আমরা অনেক ব্যস্ত, হয়তো সত্যিই ব্যস্ত, কিন্তু প্রশ্ন হলো, ব্যস্ততার মাঝেও কি আমরা প্রিয় মানুষগুলোর জন্য 5টা মিনিট বের করতে পারছি না?

हेलो हेलो हेलो

0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের
0: এই মুহূর্তে নেটওয়ার্কের বিশাল সমস্যা রয়েছে সেই একটি জায়গা থেকে, তাই বন্ধুদের কাছে অনুরোধ থাকবে নেটওয়ার্ক ঠিক না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে ফোন করবেন না, কেননা আপনাদের কারোর সাথেই আমি সেই পার্টিকুলার জায়গা থেকে কথা বলতে পারছি না। তাই চেষ্টা করবেন খানিকটা নেটওয়ার্ক ঠিক হয়ে যাক, অবশ্যই ফোন করবেন, আমি অনুষ্ঠান নিয়ে একেবারে 11টা পর্যন্ত আপনাদের সাথে রয়েছি। একজন বন্ধু রয়েছেন সাথে, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যালো,
2: আমি রানীগঞ্জ থেকে বলছি।
0: বলুন
2: রাজেশ।
0: বলুন।
2: বলছি অনলাইনে অনেক সুবিধা হয়ে গেছে, অনেক সময় আমরা অনলাইনে পেমেন্ট করতে পারি।
0: আজকে কারোর সাথে কথা হচ্ছে না বন্ধুদের সাথে, আমারও ব্যাপারটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কাছে তো কারোরই কিছু করার নেই। আপনার চেষ্টা করুন, হয়তো কারো না কারোর সাথে তো আমার কথা হয়ে যাবে। হ্যালো,

0: গুড ইভিনিং ম্যাডাম।
1: গুড ইভিনিং, কে বলছিলেন?
0: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এর রহমান।
1: হ্যাঁ বলুন।
0: অনলাইনে কেনাকাটার সুবিধা আছে? অনলাইনে এখন প্রযুক্তি যুগে তো অনলাইন কোর্সের করে কিছু নেই, অনলাইনের মাধ্যমে আমি কেনাকাটা করতে পারছি, অনলাইনের মাধ্যমে আমি অনেক ডেটা ইনফরমেশন সহজে পেয়ে যাচ্ছি। যে বইগুলো আমার দরকার অর্ডার দিতে হতো তারপরে কখন আসছে?
1: আপনারও নেটওয়ার্কের ইস্যুস রয়েছে, অটোমেটিকলি লাইন কেটে যাবে, এতটা খারাপ নেটওয়ার্কের জন্য কথাই হয়ে উঠছে না আপনাদের সাথে। আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন যারা দূরে রয়েছেন এবং কথা হচ্ছে না, অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9402169965, সেই নম্বরে আপনারা আপনাদের যে বার্তাটা বলতে চাইছেন পাঠিয়ে দিন, আমি অবশ্যই আপনাদের এই বার্তা অনুষ্ঠানের মধ্যেই পড়ে জানাবো। হ্যালো
2: হ্যালো দিদি,
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে, আপনাদের নেটওয়ার্কের আজ বিশাল সমস্যা।
2: হ্যাঁ বিজন গন্ডগোল, ঠিক আছে আমি বলে দিই।
1: দুঃখিত, একেবারে কথা বলা কোনোভাবে সম্ভব হচ্ছে না, খানিকটা অপেক্ষা করে আমাকে আবার আপনারা এই নম্বরে চেষ্টা করুন, আমার সাথে অবশ্যই আপনাদের কথা হবে। আর 9402169965 এই নম্বরে অবশ্যই আপনারা আপনাদের বার্তা আমাদের কাছে পাঠিয়ে দিন।

0: চলুন আরেকটি বার চেষ্টা করছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার দিদি,
0: কে বলছিলেন?
1: আমি রানীবাজার থেকে রাজেশ বলছি।
0: হ্যাঁ রাজেশ বাবু বলুন।
1: হ্যাঁ বলছি, অনলাইনে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা যদি ক্যাশবাক পেতাম,
0: রাজেশ বাবুর কাছে বলবো আপনি এনে দ্বিতীয়বার ফোন করেছেন, কিন্তু যেহেতু নেটওয়ার্কের ইস্যুসের জন্য কথা হচ্ছে না, আপনি আরও একটি বার যদি চেষ্টা করেন ঠিক একই সমস্যা থাকবে। তাই আপনারা যাদের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের জন্য, তারা অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে আপনাদের বার্তাটা পাঠিয়ে দিন, আমি অবশ্যই আপনাদের সে বার্তা পড়ব। 9402169965।

0: 101.6 MHz প্রচার তরঙ্গে আপনারা শুনছেন FM উজ্জয়ন্ত। আর আজকে রাজ রাতে এই পর্বটি নিয়ে আমি অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি। আপনাদের মধ্যে কয়েকজন বন্ধুর সাথে কথা হয়ে গেছে অলরেডি, আর আপনাদের অনেকের সাথে আবার কথাও হচ্ছে না নেটওয়ার্কের ইস্যুসের জন্য। আমি বারবার বলছি, আপনারা অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে আপনাদের বার্তা পাঠিয়ে দেবেন, আর যারা যাদের নেটওয়ার্কের কোনো ইস্যুস নেই আপনারা প্লিজ ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3। একজন বন্ধু রয়েছেন, চেষ্টা করছি কথা বলার। হ্যালো,
1: আমি একবারে মানে দুবার ফোন করেছিলাম
0: রাজেশ বাবু।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আবার ডিসকানেক্ট হয়ে যাবে, আপনার নেটওয়ার্কে বিশাল সমস্যা রয়েছে, বলুন।
1: আচ্ছা, আমি রানীবাজার থেকে বলছি। বলুন।
0: আপনাকে বলেইছিলাম যে আপনি কথা বলার চেষ্টা করে লাভ নেই, নেটওয়ার্কের ইস্যুস থাকলে লাইনটা অটোমেটিকলি আমাদের ডিসকানেক্ট হয়ে যায়। তাই আপনি যতবার চেষ্টা করবেন ততবার একই হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের বার্তাটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি হোয়াটসঅ্যাপ আমার সামনেই রয়েছে, যেই পাঠাবেন সাথে সাথে পড়ে নেব। আচ্ছা, যে বিষয়টাতে আমরা ছিলাম বা আছি, কথা বলছি অন আর অফলাইন, বিষয়টা আর থেকে আসি, প্রত্যেকের কাছেই একেবারেই সহজ একটা ব্যাপার কিন্তু বোঝার জন্য বিশাল একটা কঠিন, ওই যে মুঠোফোন একটা পৃথিবী আমার আপনার পকেটে করে হাতে করে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছে। আমরা গোটা পৃথিবীর সাথে সংযুক্ত রয়েছি কিন্তু

আমরা এটা জানি না, আমার পাশের ঘরের বা আমার নিজের ঘরের সে মানুষটি কেন হতাশায় ভুগছে, কেন সারাটা রাত সে ঘুমাতে পারেনি, কেন তার চোখ লাল, কেন সে কোনো রকম ডিপ্রেশনে সে ভুগছে, সে খবর আমাদের কাছে নেই। কিন্তু আমরা জানি এই মুহূর্তে লন্ডনের আবহাওয়ার কী রয়েছে বা বিশ্বের কোথায় কী হচ্ছে। তাই আপনার জীবনের অভিজ্ঞতা কী বলছে, অন না অফলাইন? সংযোগ অনেক, তবু কেন একাকিত্ব এত গভীর?

0: সাথে রয়েছেন, চলুন কথা বলার জন্য চেষ্টা করি। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি,
0: বলুন।
1: আমি আগরতলা নতুননগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
0: বলুন মিঠুন বাবু।
1: আজকের যে প্রসঙ্গটা আপনি রেখেছেন অন এবং অফলাইন, প্রসঙ্গটা মনে হয় সহজ, কিন্তু আমি বিষয়টা নিয়ে মানে খুব উপলব্ধি করলাম।

0: আমার কাছে কিন্তু বিষয়টা ততটা সহজ না, কিন্তু মনে হয় সহজ, কিন্তু তার গভীরে গেলে বিষয়টা কিন্তু মানে একটু কঠিন বিষয়টা আর কি। এবং দুইটা দিকেরই পজিটিভ দিক যেরকম আছে নেগেটিভ দিকও আছে কিন্তু। হ্যাঁ, অনলাইন এবং অফলাইন। অনলাইন মানে কি, সেটা আমরা অতি সহজেই সবকিছু পেয়ে যাচ্ছি। এখন আমার ইচ্ছা করছে যে আমার বোন তামিলনাড়ুতে থাকে, কথা বলবো, হ্যাঁ কথা বলে ফেললাম। আবার আমার ওখানে ইচ্ছা, এমনকি এখন তো বিদেশের সঙ্গেও কথা বলা যায়, হ্যাঁ এখন আর কোনো অসুবিধা হয় না, হোয়াটসঅ্যাপে কল করা যায়, হ্যাঁ চট জলদি আমরা কিন্তু মানে কথা বলতে পারি। কিন্তু আবার মানে মানে অফলাইনে যেটা হয়, হ্যাঁ আপনি চট জলদি আমরা কথা বলি ঠিকই, কিন্তু অফলাইনে যেটা হয় সেটা যে মন খুলে যে কথা বলা,
1: সেটা হয়,
0: হ্যাঁ মন প্রাণ উজাড় করে যে কথা বলা, হ্যাঁ সেটা কিন্তু

0: কিন্তু মানে কথা বলতে পারি, কিন্তু আবার মানে মানে অফলাইনে যেটা হয়, হ্যাঁ আপনি চটজলদি আমরা কথা বলি ঠিকই, কিন্তু অফলাইনে যেটা হয় সেটা যে মন খুলে যে কথা বলা, হ্যাঁ মন প্রাণ উজাড় করে যে কথা বলা, হ্যাঁ সেটা কিন্তু মানে অনলাইনে হয় না। হ্যাঁ হয়তোবা মানে আমরা হয়তোবা মিনিটের পর মিনিট কথা বলি ঠিকই আছে, কিন্তু তারপরেও আমি দেখছি মানে কথা বললেও মানে মনটা কিন্তু পরিষ্কার হয় না, কিন্তু সরাসরি যখন আমরা কথা বলি, হ্যাঁ এবং তাকে দেখে যখন আমরা কথা বলি, তখন কিন্তু মনটা পরিষ্কার হয় যে না কথা অনেক দিন পর কথা বললাম, মনটা মানে খুব ভালো লাগছে, হালকা হচ্ছে। সেটা কিন্তু মানে অনলাইনে কথা বললে ঠিক আছে মানে সাময়িক একটা তৃপ্তি পাওয়া যায়,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে,
0: হ্যাঁ কিন্তু সেটা হয় না আর কি, মানে সেই তৃপ্তিটা পুরোপুরি পূর্ণতা পায় না আর কি।
1: কিন্তু বিষয়টা ছিল যে অন অফলাইন সংযোগ অনেক, তবুও কেন একাকিত্ব এতটা গভীর। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা আদতে যে কথাটা বলছিলাম যে আমরা হাতে করে একটা গোটা পৃথিবী নিয়ে প্রত্যেকে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। আগে বিষয়টা বুঝবেন, আপনার কাছে মুঠোফোন আছে, আমার কাছেও মুঠোফোন আছে, এবং আমরা খুব সহজেই কানেক্ট করে নিচ্ছি গোটা পৃথিবীর সাথে। কিন্তু দিন শেষে আমাদের ঘরের লোকেদের সঙ্গে সে কানেকশানটা কতটা মজবুত, আমি অন আর অফলাইন বলতে সেই ব্যাপারটাই কিন্তু বারবার বোঝাতে চাইছি। আমি অবশ্যই সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি যে আমাদের অনলাইনে আমাদের এক একজনের কাছে দেখবেন বিশাল বিশাল ফলোয়ার্স রয়েছে, এক একজনের বন্ধুর তালিকা অসংখ্য, কিন্তু অফলাইনে আমাদের জীবনে সেই ভালো বা খুব ভালো বন্ধুর সংখ্যা ঠিক কতজন, আমরা নিজেরা কতজন বন্ধুর পাশে দাঁড়াতে পারছি, আদৌ পারছি কি না সেখানে আমাদের কোনো ব্যর্থতা রয়েছে, সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি। একজন বন্ধুর সাথে রয়েছে, কথা বলে নেব। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম,
1: কে বলছিলেন?
2: আমি ঈশান দেবনাথ বলছি চন্দ্রপুর বাদের সঙ্গে।
1: বলুন
2: ম্যাডাম, অনলাইন আর অফলাইন নিয়ে কথা হচ্ছে। ম্যাডাম দেখুন, অনলাইনে যে সুযোগ সুবিধা আছে,
1: আমি একেবারে সুযোগ সুবিধা নিয়ে কথা বলছি না বন্ধু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর যে কথাগুলো বা বারবার বলার চেষ্টা করছি সেগুলোকে একটু বুঝবেন, কেননা আজ রাতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি যেগুলো আদতে আমাদের বাস্তবের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় পৃথিবীর সবাই, প্রত্যেকটি মানুষ ভীষণ সুখে আছে, কেউ পাহাড়ে ঘুরতে গেছে, কেউ সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাসছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ নতুন বাড়ির ছবি দিয়েছে, কেউ আবার প্রতিদিন হাসি মুখে ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, কন্টেন্ট আপলোড করছে। সব কিছু এত সুন্দর, এত নিখুঁত, এত আনন্দময় যে মাঝে মাঝে নিজের জীবনটাকে না অত্যন্ত ছোট মনে হয়। তাহলে দিন শেষে আমরা কেন জানতে পারি যে আমাদের খুব প্রিয়জন হতাশায় ভুগছে, যার জন্য হতাশার জন্য হয়তো আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েও ফেলছি? কেন মানুষ এত একাকিত্বে ভুগছে? কারণ সোশ্যাল মিডিয়া সেই হাসিটা অনেক সময় বাস্তব জীবনের হাসি নয়। আর আপনাদের অভিজ্ঞতা কি বলছে সেটাই কিন্তু জানতে চাইছি। হ্যালো, কে রয়েছেন সাথে? নমস্কার। বলুন রাজেশবাবু।
3: অনলাইনে অনেক সুবিধা করে দিয়েছে আমাদের,
1: হয়তো অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আজকে আপনি যাকে দেখলেন হাসি মুখে অত্যন্ত সুন্দরভাবে দাঁড়িয়ে একটা ছবি পোস্ট করেছে, আপনি কি জানেন, হয়তো সেই হাসি মুখে থাকা মানুষটি হয়তো গত রাতে ঘুমাতেই পারেনি।

0: হয়তো যে মানুষটা আজ ভ্রমণের ছবি পোস্ট করেছে তার ভেতরে জমে আছে অসংখ্য দুশ্চিন্তা, হয়তো যে মানুষটা সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে সে নিজেই ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। আমরা আজকাল মানুষের পোস্ট দেখি কিন্তু মানুষের কষ্ট কেউ দেখছে না, মানুষের হাসি দেখি কিন্তু মানুষের চোখের জল দেখছে না, মানুষের সাফল্য দেখি কিন্তু এর পেছনের একাকী যে লড়াইটা সেটা আমরা অনুভব করার চেষ্টা করছি না। কারণ এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই নিজের ক্ষত ঢেকে রাখতে শিখে গেছি। সবাইকে শক্ত থাকার অভিনয় করে আমরা প্রত্যেকেই বলছি আমি ভালো আছি। আর এই ভালো আছি আদতেও কি আমাদের ভালো থাকাটা হয়ে উঠছে? জানাবেন। একজন বন্ধু সাথে রয়েছেন, কথা বলার চেষ্টা করি। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি আদিত্যনাথ বলছি।
0: আদিত্য কোথা থেকে বলছিলেন?
1: বরজলা থেকে, আগরতলা বরজলা।
0: হুম হুম বলুন।
1: অনলাইন এবং অফলাইন, তো আমরা সংযোগ আগের দিনে সবাই একসাথে বসে হতো বা টেলিগ্রামে হতো, এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই জিনিসটার ফলে আপনি যে ব্যাখ্যাগুলো করলেন প্রতিটা ঠিক আছে, কিন্তু তার একটা অভিব্যক্তি আমার মনে হয় আমরা আমাদের অতীত ভুলে যাচ্ছি। একসাথে মিলে মিশে থাকাটা, অন্যের সুখ দুঃখকে ভাগ করে নেওয়াটা, সেই জিনিসটা যে আগে ছিল সেটা বর্তমান প্রজন্ম এবং আপনারা যেটা বা আমাদের মা বাবারা যারা আগে এই জিনিসটা দেখেছে তারা সেটা ভুলে গেছে এবং আমাদেরকেও সেটা ভুলিয়ে দিয়েছে। আমরা তো দেখিনি সবাই, তো সেই কারণে আজকের দিনে একজন ছাত্র বা একজন বন্ধু বান্ধবী একসাথে বসে থাকলো, তোর কি নোটস হচ্ছে বা তোর কি পড়া হচ্ছে ওটা জিজ্ঞাসা করা থেকে মোবাইলে রিলস কল করাটা অনেকটা ইজি, কিন্তু তার মূল কারণটা ওই জায়গায় নিহিত, যে জায়গায় আমরা আমাদের যে আগের যে জেনারেশন যাদের থেকে আমাদের উৎপত্তি তারা আমাদেরকে সবার মাঝে সামাজিক যে একটা দায়বদ্ধতা আছে বা তোমার মার প্রতি একটা দায়বদ্ধতা, তোমার ভাইয়ের প্রতি দায়বদ্ধতা, বন্ধুর প্রতি দায়বদ্ধতা, বা তোমার যে অন্যদের সাথে কমিউনিকেশন যদি সামনাসামনি করো, যোগাযোগ করো, তাহলে সেটার কি প্রভাব? তোমার বন্ধুটা যে অনলাইনে পড়ছে ঠিক আছে, ওর থেকে নোটস নিচ্ছে, কিন্তু অফলাইনে ওর সাথে কথাবার্তা বললে সেটা কি হবে? সেটা আমরা আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হচ্ছে না বা ওনারাও ভুলে গেছেন। তাই আমার মনে হয় অতীতকে ভুলে গেলে বর্তমান সুন্দর হয় না, আর বর্তমানকে ভুলে গেলে তো ভবিষ্যৎ সুন্দর হয় না, এটা তো কথাই আছে। তাহলে এই জিনিসটা আলোচনায় আছে কিন্তু সেটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের আগের যারা ছিল বা আছে তাদেরকে ওই অতীতটাকে বর্তমানকে সঙ্গে নিয়ে অতীতটাকেও ফিরিয়ে আনতে হবে, অতীতটাকেও বর্তমান করতে হবে, বর্তমান যেটা আছে সেটাকেও রাখতে হবে। দুটোকে রাখলেই ভবিষ্যৎটা সুন্দর হবে, না হলে আর হবে না।
0: অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আর প্রত্যেকটা কথা একেবারেই বিষয়ের সাথে জড়িত এবং এই বিষয়টাই আমি বারবার আপনাদের কাছে রাখার চেষ্টা করছিলাম। আমি কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম আপনাদের যে সব থেকে কষ্টের কি বিষয় জানেন, সেটা হচ্ছে অনেক মানুষ আজ নিজের কষ্টটা প্রকাশ করার যে জায়গাটা একটা সময় ছিল যে আমরা আমাদের প্রিয়জনকে সেই কথাগুলো ভাগ করে নিতাম, আমরা বলতাম যে সে আমার খুব ভালো বন্ধু বা খুব কাছের মানুষ যার কাছে সুখ দুঃখ আমরা ভাগ করে নিই। এই যে ভাগ করে নেওয়ার জায়গার মানুষের সংখ্যাটা কমছে বলে সেই জায়গাটা পূরণ করে নিচ্ছে হতাশা নামক শব্দটি। অনেক মানুষ আজ নিজের কষ্টটা প্রকাশ করার জায়গাটাও কিন্তু হারিয়ে ফেলছে, কারণ সবাই শুনতে চায় সুখের গল্প, কেউ কষ্টের গল্প শুনতে চাইছে না। তাই মানুষ হাসে, ছবি তুলে, স্ট্যাটাস দেয়, ভিডিও বানায়, আর নিজের সেই ভাঙা হৃদয়টাকে নিঃশব্দে লুকিয়ে রাখে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় আপনি যাকে সব থেকে বেশি হাসতে দেখছেন সেই হয়তো তার বাস্তবে সব

থেকে বেশি কাঁদছে। যাকে সব থেকে বেশি শক্ত মনে হয় সে হয়তো ভেতরে ভেতরে সব থেকে বেশি ক্লান্ত। তাই কখনো অন্যের হাসি দেখে নিজের জীবনকে ছোট ভাববেন না, কারণ প্রতিটি মানুষের জীবনে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো সে কাউকে দেখায় না। আর তাই কাউকে বিচার করার আগে অন্তত একটু সহানুভূতিশীল হন। হয়তো সে হাসছে, কিন্তু তার ভেতরে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেকেই শুনছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আজকে রাজরাতে পর্ব, যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে সংযোগ অনেক তবু কেন একাকিত্ব এত গভীর, অন নাকি অফলাইন? আপনার জীবনে কোন কোন দিকটাকে আপনি সবথেকে বেশি অবশ্যই প্রায়োরিটি দেন, বা কোন দিকটা আপনাকে জীবনের বাস্তবটাকে খুব বেশিভাবে অনুভব করিয়েছে, সেই অভিজ্ঞতার কথাই আপনাদের জানাবেন আমাকে 03 8 1 2 3 2 6 2 5 3 এই নম্বরে।

ফিরে এলাম আবার বিষয় নিয়ে কথা হবে, অন অফলাইন সংযোগ অনেক, তবু কেন একাকিত্ব এত গভীর? একটা দৃশ্য আপনারা একটু কল্পনা করুন। এ মুহূর্তে ঘড়ি বলছে রাত 10:24:13। অনেকেই হয়তো খাবারের টেবিলে রয়েছেন, আপনার সাথে হয়তো আপনার বাবা রয়েছে, মা আছেন, ছেলে আছে, মেয়ে আছে, সবাই একসঙ্গে, কিন্তু কেউ একসঙ্গে নেই। বাবা খবর দেখছেন মোবাইলে, মা ফেসবুক স্ক্রল করছেন, ছেলে রিলস দেখছে, মেয়ে হয়তো বা ভিডিও দেখছে বা চ্যাট করছে বা কিছু একটা করছে, তাও মোবাইলে। খাবার শেষ, কিন্তু কথাই শুরু হলো না। কি অদ্ভুত না? এক সময় খাবার টেবিল মানেই ছিল সারা দিনের গল্প। স্কুলে কি হলো, অফিসে কি হলো, পাড়ায় কি হলো, কেউ হাসতো, কেউ রাগ করতো, কেউ মজা করতো, আর আজ সবাই একই ছাদের নিচে কিন্তু আলাদা আলাদা পৃথিবীতে। একটা সময় ছিল বিদ্যুৎ চলে গেলে সবাই একসঙ্গে বসত, গল্প হতো, হাসাহাসি হতো, ভূতের গল্প হতো, কখনো পুরনো দিনের কথা, কখনো বা ভবিষ্যতের স্বপ্ন। আজ বিদ্যুৎ না গেলেও আমরা কিন্তু একসঙ্গে বসি না, কারণ আলো নিভে যায়নি, কিন্তু কথাগুলো নিভে গেছে।

একটু ভেবে দেখবেন, শেষ কবে আপনার মা আপনাকে কিছু বলতে গিয়ে দেখছেন বা দেখেছেন যে আপনি ফোনে ব্যস্ত রয়েছেন? শেষ কবে বাবা একটা গল্প শুরু করেছিলেন আর আপনি বলেছিলেন যে পরে শুনবে, এখন একটু কাজে ব্যস্ত? হয়তো সত্যি আপনার কাজ ছিল, কিন্তু জীবনের একটা কঠিন সত্য হলো পরে শব্দটা কিন্তু সবসময় আসে না। আজ পৃথিবীর সব থেকে বড় অভাব কি জানেন? সময়ের অভাব নয়, মনোযোগের অভাব। আমরা সময় দিই কিন্তু মন দিই না, শুনি কিন্তু ঠিক করে শুনি না, ঠিক করে খেয়াল করি না। একজন মা হয়তো প্রতিটি দিন আপনার জন্য অপেক্ষা করছেন, কিছু বলার জন্য, একটু গল্প করার জন্য, আপনার দিনের কথা শোনার জন্য। কিন্তু আপনি ব্যস্ত, জীবনও ব্যস্ত, সময়ও দ্রুত ছুটছে, আর সেই অপেক্ষাগুলো নীরবে জমে থাকে।

0: একজন বন্ধুর সাথে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, আমি বর্দলে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন অনিমেষ বাবু, বলুন।
1: হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি বলছি অন আর অফলাইন, দেখুন আমি তো যে আমি প্রত্যেক দিনে পৃথিবীটাকে ঘুরে আসছি প্রত্যেক দিন, প্রথমে বলবো, কারণ এই কারণেই বলি আমার কর্মক্ষেত্রে কিছু কিছু আমার মানে স্টাফ আছে, কেউ কলকাতায় থাকে, কেউ উড়িষ্যা থাকে, কেউ বিহারে থাকে, কেউ আসামে থাকে, কি গুয়াহাটি থাকে, প্রত্যেকটি যারা সাথে আমি কথা বলি তারা খুব অত্যন্ত নিয়ে মানে খুব গরিব। হ্যাঁ, ওরা যদি একদিন আমার আমার সাথে দেখা না করে বা কোনো কথা না বলে তখন তার ওদের বলে ভালোই লাগে না। সবসময় আমার মানে ওদের প্রতি আমার সবসময় মানে ভালোবাসাটা মানে এরকম হয়ে উঠছে, মানে ওদের সাথে কথা না বলে ওনার ভালো লাগে না, আমারও ভালো লাগে না। সবসময় ওরা আমার সাথে কথা বলে, আমিও বলি যে আগে অতীতকে আগে মনে রেখেছি, এখনো অতীতকে মনে রাখার চেষ্টা করি আর কি। আমার কাছে এটা খুব ইয়ে, এটা আর কি।
0: ধন্যবাদ, এভাবেই থাকবে। আমাদের আদতে ব্যালেন্স করাটা খুব দরকার, সেই পুরনো হোক নতুন হোক, আমরা যদি দুটোর মধ্যে সমতা বজায় রাখতে পারি তাহলে আমরা কিছু হারাবও না, আবার আমাদের খুব বেশি কিছু ক্ষতিও হবে না। আমরা এই সমতাটা আমরা হারিয়ে ফেলছি বলে আজকাল নানান সমস্যায় আমরা দিন দিন গ্রস্ত হয়ে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: হ্যালো ম্যাডাম অন্তরা।
0: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
2: আমি গোলাবাড়ি থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: বলুন।
2: অনলাইন অফলাইন দুনিয়া জগৎ সকল সবটাই তো হয়ে গেছে, কিন্তু
0: নেটওয়ার্কের সমস্যা রয়েছে বন্ধু, আপনার সাথে কথা হলো না, বাট আমি বুঝতে পারছি আপনি কোন বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন। আদতে সেই বিষয়টার জন্যই তো আজকের এই বিষয়টা রাখা, যেটা আপনি বলতে চাইছেন। আমরা আজকের এই পৃথিবীতে আমাদের সব থেকে আমাদের কাছে দামি জিনিস কিন্তু মোবাইল নয়, টাকা নয়, গাড়ি নয়, সব থেকে দামি জিনিস হচ্ছে কারোর জন্য নিজের সময়টুকু বের করা। কারণ যে মানুষ আপনাকে সময় দেয় সে তার জীবনের একটা অংশ কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। একজন বন্ধু রয়েছে, চলুন চেষ্টা করি কথা বলার। হ্যালো, কথা হচ্ছে না, নেটওয়ার্কের ইস্যুস রয়েছে। আপনারা কারোর জন্য যে সময়টা আমরা বের করে দিচ্ছি সেটা কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ দিক, কারণ যে মানুষ আপনাকে সময় দেয় সে কিন্তু তার জীবনের একটা বিরাট অংশ আপনাকে দিয়ে দেয়। হ্যালো, হ্যালো নমস্কার। আজকের অনুষ্ঠানে চলুন আমরা একটা কাজ করি, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন একটু মনে মনে ভাববেন আপনার জীবনে এমন একজন মানুষ কে রয়েছেন যাকে আপনি ভীষণ ভালোবাসেন কিন্তু অনেক দিন বলা হয়নি, অনেক দিন সময় দেওয়া হয়নি, অনেক দিন শুধু বসে কথা বলা হয়নি। অনুষ্ঠান শেষ হোক বা না হোক আজই তাকে আপনি একটা ফোন করবেন আর বলবেন কেমন আছো। দেখবেন কিছু সম্পর্ক আবার নতুন করে বাঁচতে শুরু করবে।

এবার একটু আপনাদের সাথে বন্ধুত্বের কথা বলি। একটা সময় ছিল বন্ধুত্ব মানেই ছিল একসঙ্গে স্কুলে যাওয়া, একই বেঞ্চে বসা, টিফিন ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে নোট নিয়ে নেওয়া, বৃষ্টির দিনে ভিজে একসাথে বাড়ি ফেরা, আর কোনো সমস্যা হলে প্রথম, একেবারে প্রথম যার কথা মনে পড়তো সেই ছিল বন্ধু।

তখন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল না, ফ্রেন্ড লিস্টও ছিল না, কিন্তু বন্ধুত্ব ছিল, খুব গভীর ছিল। আজ আমরা ফ্রেন্ড লিস্টে হাজার হাজার মানুষকে যোগ করি, কিন্তু প্রশ্ন হলো কতজনকে আমরা সত্যি বন্ধু বলতে পারছে বা পারি। একদিন যদি আপনার মন খুব খারাপ হয়, রাত 2টায় যদি সেদিকে সেই সময় আপনার কাউকে ফোন করতে হয়, কতজনের নাম আপনার মাথায় আসবে, সেখানে গিয়ে কিন্তু বোঝা যায় বন্ধুর সংখ্যা আর বন্ধুত্বের গভীরতা এক জিনিস নয়। মাঝে মাঝে পুরনো স্কুলের ছবি দেখলে মনটা কেমন হয়ে যায়, তাই নয় কি? পুরনো ইউনিফর্ম, পুরনো ক্লাসরুম, পুরনো বন্ধু, যাদের সঙ্গে আপনার একদিন প্রতিজ্ঞা করেছিলেন বা আমরা করেছিলাম যে সারাটা জীবন আমরা একসঙ্গে থাকব, আজ তারা কোথায়? কেউ অন্য শহরে, কেউ অন্য দেশে রয়েছে, হয়তো বা কেউ ফেসবুকে রয়েছে, কিন্তু কথাই তো হয় না। জীবন বড় অদ্ভুত, আমরা নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু পুরনো মানুষগুলিকে ক্রমশ হারিয়ে ফেলি, ইচ্ছে করে নয়, ব্যস্ততার ভিড়ে, দায়িত্বের ভিড়ে, আর অবশ্যই সময়ের স্রোতে। একটা কথা কি জানেন, বন্ধুত্ব কখনো প্রতিদিন কথা বলার নাম নয়। বন্ধুত্ব হলো অনেক বছর পরও ফোন করলে ওপাশ থেকে শোনা, কেমন আছো, কেমন আছিস। তখন মনে হয় একটা প্রশ্নে যেন কোনো দূরত্বই ছিল না। আজকের ডিজিটাল যুগে আমরা অনলাইনে খুব অ্যাক্টিভ, কিন্তু সম্পর্কগুলো অনেক সময় সাইলেন্ট মোডে চলে গেছে। কেউ কারোর খবর নিচ্ছে না, তবু মনে করি একদিন তো কথা হবেই, কিন্তু সেই একদিন আর সময় করে আসছে না। আজ যারা শুনছেন, একটু নিজের স্কুল জীবনের কথা ভাববেন, কলেজে সেই বন্ধুর কথা ভাবুন যার সঙ্গে একসময় আপনি সব কথা শেয়ার করতেন, অনেক দিন যোগাযোগ নেই, তবে আজ রাতেই একটা মেসেজ অন্তত তাকে পাঠান। আপনি লিখুন কেমন আছিস। আপনার জীবনে টাকা আবার আসতে পারে, চাকরি আবার পাওয়া যেতে পারে, হারানোর জিনিস আবার কিনে নেওয়া যেতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলো জীবনে সব সময় কিন্তু ফিরে আসে না। অনলাইন পৃথিবীতে আমরা কানেকশন খুঁজি, অফলাইন পৃথিবীতে আমরা মানুষ খুঁজি, আর মানুষই কিন্তু শেষ পর্যন্ত মানুষের সব থেকে বড় আশ্রয়।

আমরা একজন বন্ধুর বার্তা পেয়েছি। চলুন, সে বন্ধু কি লিখে পাঠিয়েছেন আপনাদের অবশ্যই জানাবো। নমস্কার, নেটওয়ার্ক খারাপ থাকাতে হোয়াটসঅ্যাপ লিখতে বাধ্য হলাম। বিষয়ভিত্তিক দুই একটি কথা বলার চেষ্টা করছি। সামাজিক প্রেক্ষাপটে অনলাইন এবং অফলাইন দুটির প্রভাবেই আমাদের জীবনের উপর গভীরভাবে প্রভাবিত করে। অফলাইনে সাধারণত আমরা কারো সামনাসামনি হতে পারি, মুখোমুখি হতে পারি, কথাবার্তা বলতে পারি, চোখের ভাষা বুঝতে পারি, শারীরিক উপস্থিতি মানুষের যে সম্পর্ক তাকে আমাদের গভীর করে তোলে। বিপদে আপদে যখন তাৎক্ষণিক শারীরিক সমস্যার প্রয়োজন হয়, তখন অফলাইনে বা বাস্তব জীবনের আপন জনেরাই সব থেকে বেশি কাজে আসে। অফলাইনে প্রকৃত অনুভূতি, সাক্ষাৎ, মিল, যেমন শারীরিক অঙ্গভঙ্গি জড়িয়ে ধরা কিংবা সান্ত্বনা দেওয়া, অনেক মানসিক শান্তি এনে দেয়, নিঃসঙ্গতা দূর করে জীবনকে বাস্তবমুখী করে তোলে। জীবন তো ভার্চুয়াল নয়। আমার মনে হয় অনলাইন অফলাইন এই দুটির মধ্যে যদি একটু সামঞ্জস্য রাখা যায় বা একটু ব্যালেন্স শিট তৈরি করা যায়, তবে হয়তো আমাদের উত্তরণ ঘটবে এবং বাস্তব জীবনটা অনেক সাবলীল ও সুন্দর হবে। লিখেছেন উদয়পুর থেকে কেশব চক্রবর্তী। একেবারেই সুন্দরভাবে তিনি পুরো বিষয়টাকে তুলে ধরেছেন।

সত্যিই তাই, আমাদের একটা ব্যালেন্স শিট মেনটেন করতে হবে দুটো দিকের মধ্যে, অনলাইন এবং অফলাইন, তবেই হয়তো সম্ভব যে বাস্তব জীবনটাকে একটু সুন্দর করে তোলা। এই যে কিছুক্ষণ আগে একজন বন্ধু বলছিলেন যে বর্তমান যত সুন্দর হবে ভবিষ্যৎও ঠিক ততটাই সুন্দর হবে।

0: চলুন কথা বলার চেষ্টা করি। হ্যালো, হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি নিরঞ্জন দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকের টপিকটা খুবই ভালো। আমাদের স্কুলের ইতিহাসটা আসতে মনে পড়ে। টপিকটা হচ্ছে অফলাইন অনলাইন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সামাজিক যে সংকীর্ণতা প্লাস মনে করেন যেটা বলতে চাই যে সম্পর্ক স্থিরতা। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: দুনিয়াটা এখন 5G প্লাস হয়েছে, কিন্তু 5G প্লাস হওয়ার ক্ষেত্রে আমাদের যে সামঞ্জস্যতা বা মনে করেন সম্পর্কটা এটা সেটা দূরে নিয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে বন্ধুত্ব বা যে সামাজিকতা এখন একটা সংকীর্ণতার মধ্যে চলে গিয়েছে। কাজের ব্যস্ততা, মনে করেন দেশের পরিস্থিতি, যেটা বলতে চাই সব মিলিয়ে একটা কথাই বলবো যে কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক মোবাইলে চলতে গিয়ে তাকে আপন মনে হয় বা মনে করেন তাকে পাবো আমার মনের যুক্তিটা, সেই ব্যাপারটা এখন আজকে এরকম পর্যায়ে গিয়েছে। কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সংকীর্ণতা এমনই হয়েছে যে কেউ কাউকে দেখতে চায় না, কারণ একটা হিংসাত্মক মনোবৃত্তি এখন বর্তমান সমাজে চলছে। কিন্তু যাদের আমরা পাবো তাদেরকে আমরা নিড হিসাবে অনেক সময় ফোন করি বা দেখা করার চেষ্টা করি। তো কিছুদিন আগে আমার একটা প্রবলেম হয়েছিল। হ্যালো ম্যাম,
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: কিছুদিন আমার একটা প্রবলেম হয়েছিল স্কুলে। আমি পড়েছিলাম 1996-97 ইংরেজি বোর্ড। আমরা ম্যাট্রিকুলেশনে ছিলাম 5 জন ফ্রেন্ড, 2 জন মেয়ে লোক, মানে 2 জন আমাদের গার্লস আর আমরা হচ্ছে 3 জন বয়েজ। ডক্টর বিআর আম্বেদকর আড়ালিয়া হাই সেকেন্ডারি স্কুল, সবাই আমরা 1st ডিভিশন পেয়েছি। তো মেয়েরা তো মনে করেন বিয়ে হয়ে কোনো সংসার নিয়েছে। আমাদের যে 3 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম, ঠিক আছে। হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন আপনি।
1: কিছুদিন আগে ওই দুঃসময়ের কথাটা মনে করে আমার একটা ফ্রেন্ডের কথাই মনে ছিল যে নাকি আমরা 5 অব্দি পড়েছিলাম, সে আমাদের থেকে আর্থিক সমস্যার কারণে দূরে হয়েছে বা পড়াশোনাটা ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা যে ম্যাট্রিকুলেশন অব্দি পড়েছি 5 জন, তাদের আমি কিন্তু মনেও করিনি যে তাদের ফোন করব। তখন আমি ওই ম্যাট্রিকুলেশনের যাওয়ার আগে যে 5 ক্লাসে যে আমাদের থেকে ছুটে চলে গিয়েছিল তাকে আমার প্রিয় মনে হয়েছিল, তাকে আমি ফোন করে দিয়ে, তার নাম হচ্ছে পঙ্কজ সাহা, ঠিক আছে। সে আমাকে অনেকেই সাহায্য করে। তো আজকের দিনে দেখা যাচ্ছে যাদের আমি ভুলে গিয়েছি আর যারা আমাদের কাছে আছে তাদের মধ্যে একটা তফাৎ। যখনই আমরা কোনো সময় কোনো একটা বিপদে পড়ি, মনে করেন ভাই হোক বোন হোক, যাদের আমাদের মনে একটা আবেগ আসে যে তাকে ফোন করলে হয়তো বা পাবো, আর তাকে ফোন করলে হয়তো বা ফোন রিসিভও নাও করতে পারে। এখন বর্তমান সমাজে এমন

0: পর্যায়ে গিয়েছে, শুধু নিজের স্বার্থটা ছাড়া আর কোনো কিছু বিবেচনা করে না।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। স্টুডিওর ঘড়ি বলছে রাতে 10:52 হয়ে 20 সেকেন্ড, অবশ্যই চেষ্টা করব, যদি এখন খানিকটা নেটওয়ার্ক ঠিক রয়েছে ফোন করবেন, সংক্ষিপ্তভাবে বলবেন, তবে হয়তো বা একজন বন্ধুর সাথে কথা বলতে পারি। কিন্তু যে বিষয়টা প্রথম থেকে আপনাদের সাথে বারবার বলছিলাম, সব শেষে সেই উত্তরটা একটু জানার চেষ্টা করব, যে আদতে সোশ্যাল মিডিয়া আমাদের কাছাকাছি আনছে, নিয়ে আসছে, নাকি অনেকটা আমাদের দূরে সরিয়ে দিচ্ছে, সেটা সব থেকে বড় ব্যাপার। একজন বন্ধু রয়েছেন, আমি একটু চেষ্টা করি ছোট করে কথা বলার। হ্যালো, হ্যালো,
2: শুভ সন্ধ্যা ম্যাম।
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা, চট জলদি বলুন, সময় একেবারেই শেষ।
2: আজকের টপিকটা রাখছেন অফলাইন অনলাইন।
1: কে বলছিলেন?
2: আমি আনন্দনগর থেকে জয় কুমার।
1: বলুন
2: ম্যাম, অফলাইন হইলো গিয়া ক্লাস করতে গেলে বা অফিসে যাইতে গেলে মানে প্রেজেন্ট করতে হয়, আর অনলাইনে তো বাড়িতে বসে মানে মোবাইলের সাথে মানে অনলাইন ক্লাস বা কথা সবকিছু করা যায় আর কি।
1: যে বিষয়টা নিয়ে আমরা উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, যে সোশ্যাল মিডিয়া আমাদের কাছাকাছি নিয়ে আসছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে, এখন আমরা এই বিষয়টা নিয়ে সব শেষে জানার চেষ্টা করব, যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এই মুহূর্তে একটা অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, আজ এগুলো ছাড়া একটা দিন কল্পনা করাও করতে কঠিন। সকালে ঘুম ভাঙার পর প্রথম আপনি কী করেন? অনেকে হয়তো প্রার্থনা করেন, অনেকে আবার করে না, জানালার বাইরে পর্যন্ত একবার তাকায় না, বরং ফোনটা হাতে নিয়েই দেখা হয় নোটিফিকেশন, ম্যাসেজ, স্টোরি, কেউ কিছু পোস্ট করেছে কি না সেটাও দেখি না। অর্থাৎ আমাদের দিনের শুরুটাই হচ্ছে অনলাইন দিয়ে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি নাকি সোশ্যাল মিডিয়াই আমাদের ব্যবহার করছে? একবার ভেবে দেখবেন কতবার আপনি শুধু 5 মিনিটের জন্য ফেসবুক খুলেছিলেন, আর কখন যে 1 ঘন্টা কেটে গেছে সেটা আপনি বুঝতেই পারেননি। কতবার একটা রিল দেখতে গিয়ে 50টা রিল আপনি দেখে ফেলেছেন, সময় কোথায় চলে গেল আপনার খেয়ালই নেই। একটা সময় ছিল মানুষ ছবি তুলত তাদের জীবনের সেই সুন্দর স্মৃতি ধরে রাখার জন্য সেই সময়টাকে, আজ অনেক সময় মানুষ ছবি তুলে শুধুমাত্র স্মৃতি তৈরি করার জন্য। ঘুরতে গিয়ে আমরা যে জায়গাটাকে যে জায়গায় যাচ্ছি সেটাকে কম দেখছি, বরং সেই জায়গাটাকে ক্যামেরা সব থেকে বেশি ব্যবহার করছি, মুহূর্তটাকে কম, একেবারে কম অনুভব করি। কখনো কি খেয়াল করেছেন অনেক মানুষ এখন সূর্যাস্ত দেখার আগেই তার ছবি তুলে পোস্ট করে দেয়, কিন্তু সেই সূর্যাস্তটা মন ভরে দেখে না, আমরা মুহূর্তের ভেতরে কম থাকছে। মুহূর্তটাকে দেখানোর জন্য আমরা প্রচণ্ড বেশি ব্যস্ত হয়ে পড়ছি। আর একটা ব্যাপার, সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের তুলনা করতে শিখিয়েছে। আমরা অন্যের সাফল্য দেখি, অন্যের ঘোরাঘুরি দেখি, অন্যের নতুন গাড়ি দেখি, অন্যের সুখী ছবি দেখি, আর নিজের জীবনটার সঙ্গে তুলনা করতে শুরু করি। কিন্তু আমরা ভুলে যাই, ফেসবুকে কেউ তার কান্নার ছবি দেয় না, ইনস্টাগ্রামে কেউ তার ভাঙা স্বপ্নের গল্প পোস্ট করে না, সবাই নিজের জীবনের হাইলাইট দেখায় না, এটা পুরো সিনেমা নয়। তাই অন্যের জীবনের হাইলাইট দেখে নিজের জীবনের স্ট্রাগল কখনো বিচার করতে নেই, কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হয়তো আমি আপনি দেখতে পাচ্ছি না। না, সোশ্যাল মিডিয়া খারাপ নয়, প্রযুক্তি কখনোই খারাপ নয়, সমস্যাটা তখনই হয় যখন আমরা তার ভারসাম্য হারিয়ে ফেলি, যেটা একজন বন্ধু নয় 2-3 জন বন্ধু এই কথাটাই বলার চেষ্টা করছিলেন, যে আমরা আমাদের ব্যালেন্স হারিয়ে ফেলছি যখন অনলাইন পৃথিবী এত বড় হয়ে যায় যে অফলাইন পৃথিবীটা ছোট হয়ে যায়, সেটা কিন্তু একটু ক্ষতির চিন্তার ব্যাপার, ক্ষতির দিক। আজকের এই ব্যস্ত পৃথিবীতে মাঝে মাঝে নিজেকে অফলাইন করতে শিখুন, এবং অফলাইন হওয়াটা অত্যন্ত জরুরি। আপনি 1 কাপ চা নিয়ে বারান্দায় বসবেন, মায়ের সঙ্গে গল্প করবেন, পুরনো বন্ধুকে ফোন করবেন, আকাশের দিকে তাকিয়ে থাকবেন, নীরবে নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন, এসবেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। কারণ সব থেকে ভালো কানেকশান সবসময় ইন্টারনেট কানেকশান নয়, সব থেকে ভালো কানেকশান হলো হার্ট কানেকশান, হৃদয়ের যোগাযোগ, যেটা মানুষের সঙ্গে মানুষের হয়।

মনে রাখবেন, অনলাইন পৃথিবীতে আমরা কানেকশান খুঁজি, আর অফলাইন পৃথিবীতে আমরা মানুষ খুঁজি। আর জীবনে চলার ক্ষেত্রে আমাদের সে মানুষেরই খুব দরকার। আজকে আজ রাতের পর্ব এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো থাকবেন, আর অবশ্যই অনলাইনের পাশাপাশি অফলাইনও আপনার প্রিয়জনদের ভালো, যাদের সাথে আপনার অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, তাদেরকে আগলে রাখবেন, ভালো থাকবেন।

এবার জানিয়ে দেবো আপনাদের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এবারে জানিয়ে দেব আমাদের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত, 1 জুন 2026 সোমবার, 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। ফেসবুক, ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও কিন্তু লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হবে সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে। 6:25 রয়েছে ককবরক অনুষ্ঠান হায়ং নি খরাং। 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ 7:25, স্থানীয় সংবাদ 7:35, 7:40 ককবরক সংবাদ অভিজ্ঞাপন রয়েছে 7:45, 8:40 যুববাণীতে শুনবেন 90 বছরের আকাশবাণীর যাত্রা নিয়ে বিশেষ অনুষ্ঠান। 9:10 রয়েছে নিউজ হেডলাইন্স বলছি তোমায়, আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকবে আর জে শ্বেতা। ককবরক অনুষ্ঠান খানি রচাবমুং ঠিক সকাল 11:00 চিরায়ত গল্প পাঠের আসর রয়েছে 2:30, সফরনামা শুনবেন ঠিক বিকেল 3:00। নিউজ হেডলাইন্স রয়েছে 3:58, সুরের আকাশে রয়েছে ঠিক 4:00, গীত বাহার সঙ্গে থাকবেন আগামীকাল বিকেল 5:00, আর সে অঙ্কিতা। হৃদয়ের সুর রয়েছে 6:30, সেরা কথা 7:25। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রয়েছে 7:35, ককবরক সংবাদ রয়েছে 7:45, স্থানীয় সংবাদ 7:55, গান অন্তহীন শুনবেন ঠিক রাত 8:05। তারপরে রয়েছে সমাচার সন্ধ্যা নিউজ হেডলাইন্স এবং 9:02 শুনবেন গীতি আকাশ। 9:30 আজ রাতে এই পর্ব নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে থাকছে আর ছে মানালি। 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। স্টুডিও ঘুরতে এখন সময় রাত 11:01:55। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আপনাদের সাথে কথা হবে অন্য কোনো পর্বে। প্রত্যেকে ভালো থাকবেন এবং আনন্দে দিন কাটাবেন। নমস্কার, শুভরাত্রি।